0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আজ পহেলা ভাদ্র 1433 বঙ্গাব্দ, দোসরা রবিউল আউয়াল 1448 হিজরি, 16ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এপালের অনুষ্ঠান ঘোষণায় রয়েছে কিশোর বাড়ুই, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে রয়েছেন প্রদীপ কুমার মৃধা। কিছুক্ষণের মধ্যে সকাল 8টার ইংরেজি
1: Broadcasting on the morning of Sunday, the 1st of Bhadro, the 2nd of Rabiul Awwal, and August the 16th. The news read by Shams Rahman. First the headlines. Prime Minister visits Kishorganj today to inaugurate National Fisheries Fortnight 2026, distribute family cards amid other programs. Prime Minister Tariq Rahman assures teachers of non-government educational institutions of timely transfer of retirement benefits to bank accounts. Prime Minister calls for doctor-patient mutual trust to ensure quality health care. Meritorious students will build future Bangladesh, says State Minister for Information. 8 more children die of measles in a day, Dengue claims 2. Death toll of the earthquake in Indonesia stands 47. Prime Minister Tariq Rahman expressed deep shock over loss of lives in the earthquake. And cricket hosts Australia resumed their second innings batting against Bangladesh on the fourth day of first test in Darwin today. Now the details. Prime Minister Tariq Rahman goes to Kishorganj today to inaugurate the National Fisheries Week 2026. He will attend several other programs.

0: during his day-long tour of the district. The Prime Minister will leave Dhaka for Kishorganj by road. It will be his first visit to Kishorganj since assuming office. During the visit, the Prime Minister will inaugurate the National Fisheries Week 2026 at the George Institution's mini-stadium in Achmita Union under Katiyadi Upazila. Besides, the Prime Minister will attend a fish fry release, distribution and exchange of greetings program at the Brahmaputra River near Mirzapur Chairman Bari Ghat in Pakundia. Later, he will visit the Katiyadi Cod Hatchery Complex. The Prime Minister will inaugurate a tree plantation program at the historic Sholakia Idgah Ground. Tariq Rahman will attend a program at the Old Kishorganj Stadium to distribute family cards and provide honorariums to imams, muazzins, priests, monks, purohits, and representatives of different faiths. Meanwhile, Acting President Hafizuddin Ahmed Bir Bikram and Prime Minister Tariq Rahman gave separate messages marking the National Fisheries Fortnight. The theme of this year's Fisheries Week is A Self-Reliant Country Through Silverfish, Bangladesh First. Prime Minister Tariq Rahman has assured of timely online transfer of retirement benefits to the teachers of non-government educational institutions directly to their bank accounts. He gave the assurance while inaugurating the payment of retirement and welfare benefits for teachers and employees of non-government educational institutions, allocating 2,035.86 crore to clear their long-pending dues at Osmani Memorial Auditorium in the capital yesterday. A total of 70,119 retired teachers of private schools, colleges and madrasas yesterday received part of the funds deposited in two government funds, the Non-Government Educational Institutions Teachers and Employees Welfare Trust and Retirement Benefits Board after waiting for nearly 4 years since 2022. Prime Minister added that the teachers and employees would no longer have to visit offices or face harassment to receive their dues. Prime Minister Tariq Rahman has called for rebuilding trust, respect and compassion among doctors, patients and their family members to ensure quality healthcare services. He made the remarks after inaugurating a newly constructed 500-bed building at the National Institute of Neurosciences and Hospital at Sherebanganagar in the capital yesterday. The Prime Minister said unless there are mutual trust, respect and empathy among doctors and patients, then no matter how much the government develop hospital infrastructure, people cannot be stopped from seeking medical treatment abroad. He said the goal of the modern health system is to ensure accessible, affordable and quality medical services for countrymen through a combination of advanced technology, skilled human resources, good governance and timely policies. The 82nd birthday of former BNP chairperson and former Prime Minister late Begum Khaleda Zia observed yesterday in a befitting manner across the country. Begum Khaleda Zia is widely regarded as an uncompromising leader for democracy in Bangladesh. She was the first woman who was elected as the Prime Minister of Bangladesh and the second in the Muslim world. The three-time Prime Minister, Begum Khaleda Zia, was born to Iskandar Majumdar and Tayeba Majumdar in Dinajpur district on 15th August 1945. Begum Khaleda Zia got married to Shahid President Zia Rahman in 1960. She had been the party chairperson since 1984 until her death. BNP observed a series of programs marking the birthday of Begum Khaleda Zia. Meanwhile, Prime Minister Tariq Rahman at a cheque distribution program on the occasion of the birth anniversary of former Prime Minister and BNP chairperson Begum Khaleda Zia at TNT Ground in the capital's Mohakhali called upon politicians to shun reckless and confusing politics and come forward with concrete plans for the welfare and development of the people. This is Bangladesh Beta giving you the news. State Minister for Information and Broadcasting, Yasir Khan Chaudhry, has said the future leadership of the country will emerge from today's meritorious students. He made the remarks as the chief guest at a reception accorded to meritorious students who achieved GPA 5 in the 2026 SSC, Dakhil and Technical Examinations at the Nondail Upozela Porishad Hall Room Stadium. Congratulating the meritorious students, the state minister said achieving good results in examinations alone is not enough. Students must prepare themselves to serve the country and nation by acquiring knowledge, skills and human qualities. At the event, the state minister handed over commemorative awards, crests, flowers and saplings to the meritorious students. 8 more children died with measles-like symptoms in last 24 hours until 8 a.m. yesterday. Our Director General of Health Services, DGHS report reveals the information. Another report of DGHS said 2 people died of dengue in last 24 hours. At least 47 people have been killed after a strong 7.7 magnitude earthquake struck off eastern Indonesia. Dozens of aftershocks followed the powerful quake, while landslides blocked roads and disrupted communications in several areas. Tsunami waves of less than 1 meter were recorded in several coastal areas. Authorities lifted the tsunami warning about 3 hours later. Officials say more people may still be trapped in damaged buildings as rescue teams continue efforts to reach affected communities. Meanwhile, Prime Minister Tariq Rahman has expressed deep shock over the loss of lives and destruction caused by the devastating earthquake in Indonesia. In a message to Indonesian President Prabowo Subianto, he conveyed condolences on behalf of Bangladesh. He expressed sympathy for the bereaved families and wished the injured a speedy recovery. The Prime Minister said Bangladesh stands with Indonesia during this difficult time and is ready to provide all possible support. Cricket and hosts Australia resumed their second innings batting against Bangladesh on the fourth day of the first test of the 2-match series in Darwin today. Australia were 212 for 7 when reports last came in. Scores so far, Bangladesh 426, Australia 198 and 212 for 7. Dhaka Meteorological Office says the well-marked low over Jharkhand and adjoining area weakened into a low, and low lies over over southeast Jharkhand and adjoining area. Steep pressure gradient lies over North Bay and adjoining area. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Pyra have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary south, southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister visits Kishorganj today to inaugurate National Fisheries Fortnight 2026, distribute family cards amid other programs. Prime Minister Tariq Rahman assures teachers of non-government educational institutions of timely transfer of retirement benefits to bank accounts. Prime Minister calls for doctor-patient mutual trust to ensure quality healthcare. Meritorious students will build future Bangladesh, says State Minister for Information. 8 more children die of measles in a day, dengue claims too. Death toll of the earthquake in Indonesia stands 47. Prime Minister Tariq Rahman expressed deep shock over loss of lives in the earthquake. And cricket hosts Australia resumed their second innings batting against Bangladesh on the fourth day of first test in Darwin today. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ সকাল 8টার ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
2: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মতিয়ার রহমান মতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন গতকাল পালিত হয়। বেগম খালেদা জিয়া 1945 সালে 15 আগস্ট দিনাজপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 1984 সালে 10 মে বেগম খালেদা জিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে তিনি আপোষহীন নেত্রী হিসাবে পরিচিতি পান। 1991 সালে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে গতকাল খুলনা জেলা মহানগর বিএনপির উদ্যোগে মহানগরীর দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মানার সভাপতিত্বে জেলা বিএনপির আহ্বায়ক মনির ইসলাম মন্টু ও মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন সহ বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন। এদিকে উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত বায়ের্তুন্ন জামে মসজিদ কমপ্লেক্সে গতকাল বাদ আসর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, সচিব, প্রধান সার্বত কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী সহ কর্মকর্তা কর্মচারী, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এবং নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন। এছাড়া বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে জোহরবাদ খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন সংলগ্ন মসজিদ এবং আসরবাদ কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রেজাউল করিম, ট্রেজারার প্রফেসর ড মোহাম্মদ নুরুন নবী, বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড মোহাম্মদ আশরাফুল আলম, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড মোহাম্মদ সালাউদ্দিন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে যশোর জেলা বিএনপি দলীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক নাজবিজি এবং এতে প্রধান অতিথি এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বিশেষ অতিথি ছিলেন। জেলা বিএনপি সভাপতি সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দিলার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল আলম সহ বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সময় উপস্থিত ছিলেন। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সরকারি হাসপাতালের সেবার মান বৃদ্ধি এবং মাঠ পর্যায়ে তদারকি জোরদার করার মাধ্যমে স্বাস্থ্য খাতের উপর জনগণের আস্থা ফেরাতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুধু চিকিৎসা বা ওষুধ দিয়ে স্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব নয়, সবার আগে রোগ প্রতিরোধে জোর দিতে হবে। তিনি গতকাল মাগুরা শালিখা উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। মন্ত্রী বলেন, বিশুদ্ধ পানি নিশ্চিত এবং রোগ প্রতিরোধে মানুষকে সচেতন করতে হবে। বাজারঘাট বা যেসব জায়গা ময়লা হাত দিয়ে ধরার পর সেই হাত দিয়েই আবার টাকা লেনদেন করা হচ্ছে, এই অসুস্থতার অভ্যাস এবং জীবনযাত্রা পরিবর্তন করতে হবে। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভাপতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার, ডাক্তার ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সংশ্লিষ্ট কমিটির সদস্যগণের সভায় উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে 30 জন কৃষকের মধ্যে 28,000 টাকা করে মোট 8,40,000 টাকা চেক এবং 50 জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন। দেশের অন্যান্য স্থানের মতো খুলনা আজ জাতীয় মৎস্যপক্ষ 2026 শুরু হচ্ছে। এবছর মৎস্যপক্ষের প্রতিপাদ্য হচ্ছে রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। খুলনা জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা মৎস্য অধিদপ্তর যৌথভাবে 3 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে মহানগরীর শহীদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। পরে সাটগোহাজে সম্মেলন কক্ষে জাতীয় মৎস্যপক্ষের উদ্বোধনী আলোচনা সভা এবং সফল মৎস্যচাষী ব্যক্তি উদ্যোক্তা প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এর আগে শহীদ হাদিস পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হবে। ঝিনাইদহের বিশিষ্ট হামিদুল স্টেডিয়ামে জেলা প্রশাসক গোলকাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় মহেশপুর উপজেলা একাদশ 1-0 গোলে শৈলকুপা উপজেলা একাদশকে পরাজিত করেছে। এতে কুষ্টিয়া সদর উপজেলা আলদালপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ষোলদলীয় আরবাতরহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় হরিণাকুণ্ড ফুটবল একাদশ 4-1 গোলে কুমারখালী উপজেলা মনোহর ফুটবল একাদশকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ হিসেবে দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তরবঙ্গ উপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তরবঙ্গ উপসাগর তৎসংলগ্ন বাংলাদেশ উপকূল এলাকায় উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মংলা পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংখ্যে দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে জোড়ো হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধন সময়কে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
3: বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ সকাল। আপনাদেরকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি দেশাত্মবোধক গানে। দেশাত্মবোধক গান শুনবেন মিয়া গোলাম বদরুদ্দিন ও হাসিনার কণ্ঠে, গানের কথায় সিদ্দিকী চৌধুরী।

দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। আসুন সকলে মিলে দেশকে ভালোবাসি। শুনছেন দেশাত্মবোধক গান। এবারে গানটি শুনবেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, গানের কথায় মোহাম্মদ রফিকুজ্জামান।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: দেশাত্মবোধক গান শুনছেন আপনারা বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারের গানের কথায় মোহাম্মদ রফিকুজ্জামান, কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ খুরশিদ আলম।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই গানটির মধ্য দিয়ে শেষ হল দেশাত্মবোধক গানের অনুষ্ঠান। বাংলাদেশ বেতার খুলনা আর্জেন্টালিতে এখন রয়েছে বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানের কথায় নারায়ণ চন্দ্র রায়, সুর করেছেন শেখ আলী আহমেদ।

বর্ণালী অনুষ্ঠানে শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। এবারে একটি গানের কথায় নাজমুল হক লাকি, সুর করেছেন শেখ আব্দুস সালাম, গানটি শুনবেন সুজন রহমানের কণ্ঠে।

বর্ণালী অনুষ্ঠানে এবারে গান শুনবেন সাহারা ইরানি, পিয়ার কণ্ঠে। গানের কথায় মোহাম্মদ হাফিজুর রহমান, সুর করেছেন প্রদীপ রাহা।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আড়াই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে অধীনে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সমাজক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ওষধি এবং বনজ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে, আর শুনছেন বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। এবারের গানের শিল্পী রূপা রানী সাহা, গানের কথায় সৈয়দ আব্দুল মতিন, সুর করেছেন অপূর্ব রায়।

বর্ণালী আয়োজনের সবশেষ গান শুনবেন শেখ আব্দুল মান্নানের কণ্ঠে। গানের কথায় অশোক কুমার দে, সুর করেছেন শাহ আলম বাদল।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই গানটির মধ্য দিয়েই শেষ হল বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা। এখন সকাল 9টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সৈয়দা শাহান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ বেশ কিছু কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে যাচ্ছেন। সকালে প্রধানমন্ত্রী সড়ক পথে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন। দুপুরে তিনি জেলার কটিয়াদি কার্ড হ্যাচারি কমপ্লেক্সও পরিদর্শন করবেন। তারেক রহমান আসমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ দিবসের উদ্বোধন ও জাতীয় মৎস্য পদক পুরস্কার বিতরণ করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেলে পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু, পাদ্রী সহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানে প্রদানের অনুষ্ঠানে যোগদান করবেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কিশোরগঞ্জে এটি প্রধানমন্ত্রীর প্রথম সফর। এদিকে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। জাতীয় মৎস্যপক্ষ 2026-এর এবারের প্রতিপাদ্য, রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোন প্রকার হয়রানি ও মধ্যস্বত্বভোগীর মাধ্যমে ভোগান্তি ছাড়াই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসরকালীন ভাতা যথাসময়ে অনলাইনে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হবে। তিনি গতকাল রাজস্থানের ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে একথা বলেন। শিক্ষকদের প্রাপ্য টাকা তুলতে হয়রানির তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষক সমাজ যারা নীতি, নৈতিকতা আর আদর্শের বাণী শিখিয়ে লাখো কোটি শিক্ষার্থী

0: কে বড় করে তোলেন, তাদেরকে যদি ঘুষ দিয়ে টাকা তুলতে হয় বা অফিসে ঘুরে ভোগান্তি পোহাতে হয়, সেটি শুধু শিক্ষকদের হয়রানি নয়, বরং এতে জাতির দীনতা ও হীনতাই প্রকাশ পায়। প্রধানমন্ত্রী তারেক রহমান আধুনিক চিকিৎসা প্রযুক্তির পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি ও মানসম্মত স্বাস্থ্যসেবায় সমান অধিকারের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে 500 শয্যা বিশিষ্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে নবনির্মিত 15 তলা ভবনের উদ্বোধন ও ফলক উন্মোচনকালে একথা বলেন। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রান্তিক জনগোষ্ঠী যেন নিজ নিজ এলাকায় উন্নত স্বাস্থ্যসেবা পান, সে লক্ষ্যে ই হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেল সিস্টেম গড়ে তোলার কাজ শুরু করেছে সরকার। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে আজকের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকেই। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি গতকাল ময়মনসিংহের নান্দাইলে 2026 সালের এসএসসি দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মানবিক গুণাবলী অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে। খেলার খবর ক্রিকেট। ডারউইনে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে আজ চতুর্থ দিনের খেলায় বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। মধ্যাহ্নবিরতির আগ পর্যন্ত অস্ট্রেলিয়া 7 উইকেটে 243 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 426, অস্ট্রেলিয়া 198 এবং 243। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ হিসেবে দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: স্টুডিও ঘড়িতে এই মুহূর্তে সময় ঠিক সকাল 9:05 হয়ে 10 সেকেন্ড। বাংলাদেশ বেতার খুলনা। সময়টি ঠিক এমন, নীলাকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াবে, নদী ধারে ফুটতে শুরু করবে সাদা কাশফুল, সকালে ঘাসের ডগায় দেখা মিলবে শিশির বিন্দুর, শিউলি ফুলের গন্ধে চারপাশ স্নিগ্ধ হয়ে উঠবে। বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছেন কোন সময়টির কথা বলছি। হ্যাঁ, শরৎ ঋতুর কথা বলছি। আর শরৎ ঋতুর এই যে বর্ণনা কেন দিলাম, তাই আজ পহেলা ভাদ্র 1433 বঙ্গাব্দ। বুঝতেই পারছেন প্রকৃতিতে যে বর্ষার রিমঝিম ভাব ছিল সেটি কাটিয়ে এখন শরৎকালের রূপ আসতে শুরু করেছে। সকলকে শরতের এই মিষ্টি সকালে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদেরই পছন্দ করা জনপ্রিয় সব ছায়াছবির গান নিয়ে সাজানো অনুষ্ঠান রূপালীর। হ্যাঁ, রূপালীর আয়োজনে আজকেও আপনি প্রত্যেকটি মাধ্যমে যুক্ত হতে পারবেন। আপনি চাইলেই ফোন করতে পারবেন, তার জন্য ফোন করতে হবে 01974121970 নম্বরটিতে। আর চিঠি লিখতে হবে, যদি লিখতে চান তাহলে অবশ্যই এই ঠিকানায়, রূপালী প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। হ্যাঁ, কথা গান আড্ডায় কাটাবো পুরোটা সময়। তবে এই মুহূর্তে যে বিষয়টি আপনাকে জানিয়ে দিতে চাই হাতে যে চিঠিটি রয়েছে সেই চিঠিতে অনেক বন্ধুর নাম, আর সেই নামগুলো পড়ে নিতে চাই। প্রকাশ বিশ্বাস টাঙ্গাখালী বাজার মাগুরা থেকে লিখেছেন সাথে আছি। হ্যাঁ, আর আপনার সাথে যারা রয়েছে সুচিত্রা বিশ্বাস, কাকুলি, স্বদেশ মল্লিক, সামাদ শেখ, তন্ময় কুণ্ডু, রেজাউল, জুয়েল রানা, জাফর পালোয়ান, দীপঙ্কর লাভলি, পলাশ, আনারুল ইসলাম, সুফল বিশ্বাস, বিশ্বজিৎ হাজরা, অঞ্জন, হীরামন শেখ, জিয়ারুল মণ্ডল, অসীম মণ্ডল, প্রমিলা মণ্ডল, মিলনবাবু নিত্যানন্দ, অরূপ রায়, মন্টু মোল্লা, টোকন, ইসমাইল হোসেন। হ্যাঁ, আপনারা সবাই মিলে যে গানটি শুনতে চেয়েছেন দেশ বিদেশ বাণীচিত্র থেকে, আর গানটি শোনাচ্ছি রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে। চিঠি লেখার জন্য অনেক ধন্যবাদ। আরো নতুন বন্ধুদের চিঠি প্রত্যাশা।

ক্যাটের কুঠায় ইচ্ছা করে গাড়ির নিচে মারি ঝাঁপ, গাড়ির নিচে মারি ঝাঁপ। কেন যে বিদেশে আইলাম বাপরে বাপ, ওই আমি কেন যে বিদেশে।

ধনী লোকের দেশে আইসা গেলাম আমি এখন পাইসা, রাস্তায় রাস্তায় ঘুরি যে না খাইয়া, আরে একখান ডলার ভিক্ষা চাইলে

রয়েছেন আপনি রূপালী রাজনে, আর শুনছেন আপনারই পছন্দ করার জনপ্রিয় সবচেয়ে ছবির গান। আবারও গানে নিয়ে যাচ্ছি, হ্যাঁ পছন্দ করেছিলেন অনিক দাস, আপনি প্রেস ক্লাব খুলনার বন্ধু, আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন রাই বিনোদিনী বাণীচিত্র থেকে শোনাচ্ছি সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

হ্যাঁ, কথা নিশ্চয়ই বলবো আপনাদের সাথে, তবে যে নম্বরটিতে সেটি আবারও বলে রাখি, 01974-1-2-1-9-7-0। তবে হ্যাঁ, আরেকটি গান শুনে তার ওপারে। লাভলি, আপনি নন্দন প্রতাপ খুলনার বন্ধু, আপনি শুনতে চেয়েছিলেন মন মানে না বাণীচিত্রের গান। শোনাচ্ছি অমিত কুমার এবং অনুরাধা পাড়োয়ালের কণ্ঠে, সাথে আছেন নিশ্চয়ই।

0: হ্যাঁ বন্ধুরা, আমরাও আপনাদেরকে ভীষণ ভালোবাসি, আর তার প্রমাণ কিন্তু আপনার সাথে এই মুহূর্তে কথা বলতে এসেই দিতে চাই, কারণ যুক্ত হতে চাই আপনাদেরই সাথে 01974121970 নম্বরটিতে। যুক্ত হন কোন বন্ধু প্রথমে? হ্যাঁ, প্রথমে ফোন করে ঝটপট নাম ঠিকানা বলে আপনার অনুরোধটি করে ফেলবেন। আমরা অবশ্যই আপনার সেই অনুরোধ নিয়ে আগামী আয়োজনে ফিরে আসার চেষ্টা করব। আর সাথে সাথে বলে রাখি যে ডেঙ্গু, এটা থেকে অবশ্যই আমাদের বেশি বেশি সচেতন এবং সতর্ক থাকতে হবে। ডেঙ্গুর প্রকোপ একটা সময়ে এসে বেড়ে যায়, বছরের একটা নির্দিষ্ট সময়ে। আমরা যদি প্রতিনিয়ত আমাদের বাড়ির আশপাশ এবং যেখানে পানি জমতে পারে সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে কমে যাবে। সুতরাং আসুন সেভাবেই জীবনযাপন করি। কে রয়েছেন প্রথম ফোন কলে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি, আপনি কেমন আছেন?
1: অবশ্যই
0: আপনাদের পছন্দ করা গান নিয়েই তো আমাদের আয়োজন সাজানো হয়ে থাকে, সুতরাং গান তো শোনাতেই হবে, তাই না? কে রয়েছেন? আচ্ছা, অবশ্যই শোনানো হবে, আপনি আজকের অনুরোধটি করুন।
2: ওই সবির নাম আছে স্বামী, কেন আসামি?
0: আচ্ছা,
2: আর শিল্পী আছে মনে আছে রুনা লাইলা, তা নাহলে সাবিন আসমিন। আর গানের কথা হচ্ছে কি, যাবার আগে দোয়া লাগে, একবার ফিরে চাও, আবার তুমি আসবে কবে আমায় কথা দাও।
0: আচ্ছা ঠিক আছে, রবিউল ভাই অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আর অবশ্যই পছন্দ করা গান শোনানো হবে। হয়তো একটু দেরি হতে পারে গান শোনাতে, কিন্তু তাই বলে যে গান শোনাবো না এমন কিন্তু কথা নয়। কে রয়েছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
3: কথা বলছি রিজাউল পালিয়া কালা থেকে।
0: জি রেজাউল ভাই বলুন।
3: আপনার সাথে কথা বলতে ভালো লাগবে খুব আমার।
0: আচ্ছা অনেক ধন্যবাদ।
3: সত্য মিথ্যা ছবির নাম, গানের শিরোনাম, শিল্পী এলো স্বামী আচ্ছা।
0: হ্যাঁ,
3: মন্দ হোক ভালো হোক
0: বাবা আমার বাবা। আচ্ছা ঠিক আছে রেজাউল ভাই, অনেক ভালো থাকবেন। ফোন করতে হয় 01974121970 নম্বরটিতে। কে রয়েছেন এবারে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
4: ভালো আছেন ভাই আপনারা?
0: জি ভালো আছি, আপনি কেমন আছেন?
4: আমি ভালো আছি।
0: জি
4: আমি কথা বলছি মোহাম্মদ ইব্রাহিম জেলা বাগের থেকে।
0: ইব্রাহিম ভাই বলুন। সমস্যা নেই, সাথে থাকবেন। হ্যালো
5: দাদা নমস্কার।
0: নমস্কার
5: দাদা, কেমন আছেন আপনি?
0: ভালো, আপনি কেমন আছেন?
5: হ্যাঁ খুব ভালো আছি। কথা বলছি দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।
0: আচ্ছা বলুন।
5: সুন্দর মিষ্টি সকালে আপনার সাথে আছি। আর আমাকে গান শোনাবেন?
0: জি
5: আপনার ঠিকানা সায়াসবি থেকে যেকোনো একটু দাদা।
0: ঠিক,
5: ভালো থাকবেন।
0: অবশ্যই আপনিও ভালো থাকবেন। স্বপ্নের ঠিকানা ছবির গান ঠিক আছে শুনিয়ে দেব, সাথে থাকতে হবে। কে রয়েছেন? হ্যালো,
6: হ্যালো,
0: হ্যাঁ
6: ওয়ালাইকুম
0: আসসালাম।
6: আমাকে গান শোনাবেন গড়ের লক্ষ্মী হতে চাই, ওই মুভি থেকে গান শোনাবেন।
0: আচ্ছা আপনার নাম ঠিকানাটি?
6: আমি খুলনা থেকে বলছি, ইমা আক্তার।
0: ইমা?
6: জি
0: ইমা খুলনা থেকে, ঠিক আছে অনেক ধন্যবাদ ইমা, সাথে থাকবেন। অবশ্যই আপনার পছন্দ করা গান আমরা শুনিয়ে দেব, ঘরের লক্ষ্মী হতে চাই, ঠিক আছে। কে রয়েছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যালো,
7: খুলনা থেকে মমিনুল ইসলাম বলছি।
0: মমিনুল বলুন। কোন গান শুনতে চান?
7: গান শুনতে চাই হাসিদের কণ্ঠে।
0: হ্যাঁ,
7: নীল নীল
0: নীল নীল নীলাঞ্জনা। আচ্ছা আচ্ছা, নীল নীল নীলাঞ্জনা, ঠিক আছে। ছায়াছবির নাম বলতে পারবেন? ও আচ্ছা, ঠিক আছে। আপনার ছবির গানটি অবশ্যই, আপনি গানের কথা বলেছেন, ছবির নাম বলেননি, তারপরও আমাদের ছোট্ট বন্ধু মনে হচ্ছিল মমিনুল সাথে থাকবেন, অবশ্যই আপনার পছন্দ করা গান খুঁজে শোনানোর চেষ্টা থাকবে। নীল নীল নীলাঞ্জনা কে রয়েছেন এবারে? হ্যালো
1: দাদা, নমস্কার।
0: নমস্কার,
1: কথা বলছি দিজন থেকে।
0: হ্যাঁ দাদা বলুন।
1: ছবির নাম জজ ব্যারিস্টার, গানটা ভাগ্য আমার কি হলো এই গানটি?
0: আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, একদম সংক্ষেপে বিস্তারিত, চমৎকার। বিজন গমস্তা, আপনি ফোন করেছিলেন কাকচিড়া বাজার বরগুনা থেকে। কে রয়েছেন এবারে? হ্যালো,
8: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
8: দাদা ভালো আছেন?
0: ভালো আছি, আপনি কেমন আছেন?
8: জি আলহামদুলিল্লাহ দাদা, ভালো আছি, আপনার দোয়া। দাদা কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, কাকচিড়া কাকচিড়া বাজার জেলা বরগুনা দাদা।
0: আচ্ছা
8: দাদা
0: বলুন। আরেকটি ফোন নিয়ে আবার চলে যাব আপনাদের পছন্দ করা যে গানের তালিকা রয়েছে সেই তালিকা থেকে গান শোনাতে। তো কোন বন্ধুর সাথে এই মুহূর্তে কথা বলছি? হ্যালো
8: নমস্কার,
0: হ্যাঁ দাদা বলুন।
8: দাদা
0: ভালো আছেন? আপনি কেমন আছেন?
8: হ্যাঁ দাদা ভালো আছি। গানটা হলো সবনেম হলো জমিদার।
0: জমিদার, আচ্ছা।
8: বন্ধু যখন শত্রু হয়েছে।
0: আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ এই ফোন কলটির মধ্য দিয়ে। এখনকার মতো ফোন ইন থেকে বিদায় নিচ্ছি, তবে আশা রাখছি যে এই রূপালীর আয়োজনেই আজকে আরেকবার আপনাদের সাথে কথা হয়ে যাবে, নিশ্চয়ই সাথে থাকবেন। চলুন আবারও গানে ফিরি। হ্যাঁ, এবারে যে গানটি শোনাবো, গানটি নেওয়া হয়েছে বড় ভালো লোক ছিল বাণীচিত্র থেকে, এন্ড্রু কিশোরের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন মানিক, আপনি শৈলকোপা ঝিনাইদহর বন্ধু সাথে রয়েছেন নিশ্চয়ই। শুনতে থাকুন আপনার পছন্দ করা গান।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: আপনি এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে, শুনছেন রূপালী অনুষ্ঠানে আপনাদেরই পছন্দ করা জনপ্রিয় সব ছায়াছবির গান। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়ামওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথেও শুনছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, কথা হলো চিঠির, গান শোনালাম, সবকিছু মিলিয়ে নিয়ে সময়টা অনেক বেশি ভালো যাচ্ছে। আর এই মুহূর্তে আপনি যদি আপনার কর্মক্ষেত্রে পৌঁছে গিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বলবো, তাহলে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর যদি এখন আপনি পথে থেকে থাকেন, অর্থাৎ আপনি গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়ে থাকেন, তাহলে অবশ্যই মনে রাখবেন যে অতিরিক্ত যাত্রী হয়ে কোনো যানবাহনে ভ্রমণ করবেন না, করা যাবে না। এবং আপনি যদি এই মুহূর্তে রাস্তা পার হতে হতে আমাদেরকে শুনতে থাকেন তাহলে বলবো রাস্তা পার হয়ে তারপর আবার নতুন করে আমাদেরকে শুনতে শুরু করুন। নিশ্চয়ই আপনার দিনটা অনেক বেশি সুন্দর এবং সাফল্যমণ্ডিত হবে, সেই প্রত্যাশা নিয়ে শোনাবো আপনাকে পরবর্তী গান। হ্যাঁ, এবারে গান শোনাবো পিতামাতা সন্তান বাণীচিত্র থেকে এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা হলেন বিজন গমস্তা কাকচিরা, বরগুনার বন্ধু। একটু আগে আপনার সাথে কথা হলো, নিশ্চয়ই এখনও সাথে রয়েছেন।

রূপালী আয়োজনে এবারে আরেকটি গান শোনাবো। গানের উপরে আপনার সাথে কথা বলার জন্য চেষ্টা থাকবে নিশ্চয়ই। তবে এবারে গানটি আপনি হাবিব চাঁদপুর থেকে শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন কাশেম মালার প্রেম বাণীচিত্র থেকে শোনাচ্ছি রুনা লায়লার কণ্ঠে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি, আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পার রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই ভাই।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

0: কল তো দিয়েছিলাম যে ফোনে আপনার সাথে যুক্ত হব। হ্যাঁ, দুটি মাত্র ফোন কলে যুক্ত হব। কোন বন্ধু সুযোগ পাচ্ছেন? হ্যালো,
1: আসসালামু আলাইকুম।
0: জি ওয়ালাইকুম আসসালাম।
1: দাদা ভালো আছেন?
0: জি ভালো আছি। নিশ্চয় আপনি ভালো আছেন?
1: হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মোহাম্মদ লুৎফা জোরদার, বড়খোলা পাংশা থেকে।
0: জি,
1: আমার শুভেচ্ছা দেবেন রিজাল আলম জন্টু, কখন সরকার, কাশেম সরকার।
0: আচ্ছা, আপনার অনুরোধটি জানাবেন।
1: কুমার মন্ডল, গান শুনতে চাই। দাদা গানটা শোনাবেন, কিন্তু এই গান আগে অনুরোধ করেছি, কিন্তু
0: আপনার দ্রুত কথা বলতে হবে ভাই।
1: হ্যাঁ দাদা গান শোনাবেন, সবির নাম হইল কে, মোল্লা বাড়ির বউ, শিল্পী মনিকার।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ। অবশ্যই আপনার পছন্দ করা গান শোনানোর চেষ্টা থাকবে। কে রয়েছেন?
2: নমস্কার।
0: আচ্ছা পলাশ ভাই, অনেক ধন্যবাদ আপনার ফোন কলটির মধ্যে দিয়ে। এখনকার মতো ফোন ইন থেকে বিদায় নিচ্ছি। নিশ্চয়ই যাদের সাথে কথা হলো অনেক ভালো লাগলো, যাদের সাথে কথা হয়নি মন খারাপ করবেন না, আবারও কথা হয়ে যাবে। চলুন যেতে যেতে আরেকটি গান শুনে ফেলি। বাবা কেন চাকর বাণীচিত্র থেকে খালিদ হাসান মিলুর কণ্ঠে। শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা ছিলেন লুৎফর জোয়াদার, বড়খোলা পাংশা রাজবাড়ির বন্ধু আপনি।

আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে আপনাদের অনুরোধ অনুযায়ী সেই অনুরোধগুলো রক্ষা করবার, তাই যেতে যেতে আর একটু গান কিন্তু শুনে নিলাম। আর এই গান শুনতে শুনতে আজকের মতো ঘড়ির সময় বলছে রূপালীর আয়োজন থেকে বিদায় নিতে হবে। তবে মন খারাপ করবেন না, আগামী আয়োজনে নিশ্চয়ই আপনাদের সাথে আবারও কথা হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সাথে থাকবেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সবগুলো আয়োজনের। শুভ সকাল। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এ পালের অনুষ্ঠান ঘোষণায় আজ ছিলাম কিশোর বাড়ুই। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন। প্রকৌশল দায়িত্বে ছিলেন প্রদীপ কুমার মৃধা। শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে সকাল 10:39। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

পালের অনুষ্ঠান ঘোষণায় আজ ছিলাম কিশোর বাড়ুই, অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে ছিলেন প্রদীপ কুমার মৃধা। শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে সকাল 10:39। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 10:39 স্টুডিও ঘড়িতে সময়ে। শ্রোতা বন্ধুরা, শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এপালের অনুষ্ঠান ঘোষণায় রয়েছে কিশোর বাড়ুই, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে রয়েছেন প্রদীপ কুমার মৃধা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি আজ কিশোরগঞ্জ জেলা সফর করছেন। দিনের প্রথম কর্মসূচিতে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলা আসমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। অনুষ্ঠান শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বন্ধুরা, অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই আপনাদেরকে নিয়ে যাব ঢাকা কেন্দ্রে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন দেশাত্মবোধক গান।

এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 FM 106 মেগাহার্জে। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ FM 90 মেগাহার্জে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, স্বর্শ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ জেলা সফরকালীন জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ এবং জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। এখন শুনবেন দেশের গান।

0: প্রিয় শ্রোতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ জেলায় সফরকালীন জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ এবং জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এরই মধ্যে যুক্ত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি এরই মধ্যে চেয়ারম্যান বাড়িঘাটে বিপুল জনগণের করতালিতে স্লোগানে মুখরিত হয়ে এগিয়ে যাচ্ছেন এবং এখানে তার যে কর্মসূচি আছে সেই কর্মসূচির অংশগ্রহণ করবার জন্য ধীরে ধীরে তিনি এগিয়ে যাচ্ছেন এবং এর মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা বিটিভির এই অনুষ্ঠান আপনাদেরকে অনুষ্ঠানটি এখন কিশোরগঞ্জ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
1: শুভেচ্ছা স্বাগত পাকুন্দিয়াবাসীর পক্ষ থেকে, পাকুন্দিয়াবাসীর পক্ষ থেকে, চালল ভাইয়ের পক্ষ থেকে, আলম ভাইয়ের পক্ষ থেকে, পাকুন্দিয়াবাসীর পক্ষ থেকে, পাকুন্দিয়া বিএনপির পক্ষ থেকে, যুব দলের পক্ষ থেকে, শ্রমিক দলের পক্ষ থেকে, কৃষক দলের পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে, ইউনিয়ন ব্যাংকের পক্ষ থেকে, কিশোরগঞ্জের পক্ষ থেকে, তারেক রহমানের আগমন, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগত, স্বাগত
2: তারেক রহমানের আগমন,
1: শুভেচ্ছা স্বাগত,
2: লাল ভাইয়ের পক্ষ থেকে,
1: শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত,
2: আলম ভাইয়ের পক্ষ থেকে,
1: শুভেচ্ছা স্বাগত,
2: ভাইয়ের পক্ষ থেকে,
1: শুভেচ্ছা স্বাগত,
2: শুভেচ্ছা
1: স্বাগত, আমাদের প্রিয় নেতা মানুষের হৃদয়ের স্পন্দন তারেক রহমান ইতিমধ্যে আমাদের মাঠে উপস্থিত হয়েছেন। অভিনন্দন জানাই হবে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগত,
2: প্রধানমন্ত্রীর আগমন,
1: প্রিয় নেতার আগমন, প্রধানমন্ত্রীর আগমন, তারেক রহমানের আগমন, প্রধানমন্ত্রীর আগমন।
0: প্রিয় শ্রোতা, আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান স্লোগানে স্লোগানে মুখরিত জনতার ভালোবাসায় সিক্ত হয়ে এগিয়ে যাচ্ছেন। মৎস্যপক্ষ 2026 উদ্বোধন উপলক্ষে তিনি এরই মধ্যে হাজির হয়েছেন। আর আমাদের 2026 মৎস্যপক্ষে যে স্লোগানটি কিন্তু হচ্ছে রূপালী মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রত্যয়ে কিন্তু জাতীয় মৎস্য সপ্তাহ 2026 মৎস্য মাছের যে পোনা অবমুক্তকরণ এবং তার যে কর্মসূচি আছে সে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অংশ হিসেবে তিনি কিন্তু এরই মধ্যে ঘাটে উপস্থিত হয়েছেন এবং মাছের যে পোনা অবমুক্ত করবেন। আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে মাছের পোনা অবমুক্ত করছেন প্রধানমন্ত্রী। পুরাতন ব্রহ্মপুত্র নদে এর মধ্যে মাছের পোনা তিনি ছেড়ে দিয়েছেন এবং একে একে মাছের যে ঝুড়ি আছে ঝুড়ির মাধ্যমে কিন্তু তিনি পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছ ছাড়ছেন। জনতা কিন্তু অবলোকন করছে, একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে। অনেক মানুষ কিন্তু প্রধানমন্ত্রীকে ভালোবাসা জানাবার জন্য এই কাজে তাদের যে অংশগ্রহণ উৎসাহ উদ্দীপনা তা আমরা দেখতে পাচ্ছি। এবং মাছের পোনা অবমুক্ত করে প্রধানমন্ত্রী আবারও বেশ কয়েকবার কিন্তু ঝুড়ির মাধ্যমে এবং যে মাছের পোনা তিনি অবমুক্ত করছেন, একবার দুবনায় আমরা দেখছি যে অনেকগুলো মাছের পোনা কখনো বালতিতে, কখনো ঝুড়িতে, কখনো বলে করে তিনি মাছের পোনা ব্রহ্মপুত্র নদে ছেড়েছেন। ছেড়ে এরই মধ্যে তিনি এগিয়ে যাচ্ছেন, তার যে আরও কর্মসূচি আছে। আর আমরা দেখতে পাচ্ছি যে সেখানে জনতা কিন্তু স্লোগান দিচ্ছে এবং তার যে কর্মসূচির অংশ হিসেবে যারা উপস্থিত হয়েছেন সেখানকার স্থানীয় জনগণ, তারাও কিন্তু বেশ উৎসবমুখর পরিবেশে এই মৎস্যপক্ষ 2026কে উদযাপন করছে এবং তারাও কিন্তু একটু একটু করে নিজেদের অভিব্যক্তি প্রধানমন্ত্রীর প্রতি ভালোবাসায় প্রকাশ করছেন, কখনো করতালিতে কখনো স্লোগানে। এবারে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য রাখা ব্রহ্মপুত্র নদে যে নৌকা আছে তার মধ্যে কিন্তু যে তরি উঠে তিনি ব্রহ্মপুত্র নদ সম্ভবত অবলোকন করবেন, সেই উদ্দেশ্যে কিন্তু তিনি এর মধ্যেই তিনি উঠছেন জলতরিতে, এবং সে জলতরিতে উঠবার জন্য তার তাকে সিঁড়িটি এগিয়ে দেওয়া হচ্ছে এবং প্রধানমন্ত্রী একেবারে সপ্রতিভাবে সাবলীলভাবেই এই সেই জলতরিতে উঠে গেলেন এবং সেখানে জলতরির উপরে যে মঞ্চের মতো যে জায়গাটি আছে এখানে দাঁড়িয়ে তিনি হাত নাড়িয়ে নদীর চারপাশে যেই জনতার ভিড় সেখানে কিন্তু সবাইকে ভালোবাসার প্রতিউত্তর দিচ্ছেন নেন এবং উৎসব মুখর একটি পরিবেশে আমরা দেখছি জনতার উৎসাহ উদ্দীপনা আগ্রহ এবং সবাই এই কাজে যে নিজেদের একেবারে আন্তরিক যে অংশগ্রহণ সেটা বোঝাই যাচ্ছে। এবং আমরা জানি যে মাছে ভাতে বাঙালি, বাংলাদেশের বাঙালিদের যে একটা ঐতিহ্য একটা কথা আছে সেই মাছে ভাতে বাঙালির জন্য মাছ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নদী বাঁচুক মাছ বাঁচুক এবং জলের যে প্রাণ সেটাই স্বপ্ন যেন জাগরুক থাকে এবং মৎস্যজীবীদের ঘরে যেন হাসি ফুটে সেটাই কিন্তু আমাদের এর লক্ষ্য এবং উদ্দেশ্য, এবং প্রধানমন্ত্রী সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়বার প্রত্যয়ে এই প্রকল্পগুলো তিনি কিন্তু এই কর্মসূচিগুলো উদ্বোধন করছেন এবং এখন তিনি কিন্তু মঞ্চে উঠে এসেছেন এবং মঞ্চে উঠে জনতাকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন। এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে মাছের পোনার একটি পলিথিন ভর্তি মাছের পোনা আর একটি জার কিন্তু হাতে তুলে দেওয়া হচ্ছে। পাকুন্দিয়া উপজেলার আর পক্ষ থেকে সেখানকার যে গণ্যমান্য ব্যক্তিরা আছেন একে একে উপহার হিসেবে কিন্তু প্রধানমন্ত্রীর হাতে যে মাছের এর পাত্রগুলো তুলে দিচ্ছেন মাছের পোনাগুলো, এবং সেখানে যারাই উপস্থিত আছেন তাদের সঙ্গে প্রধানমন্ত্রী আন্তরিক সাক্ষাৎ করছেন, মত বিনিময় করছেন, মাছের পোনাগুলো গ্রহণ করলেন, কুশল বিনিময় করে তিনি আসন গ্রহণ করলেন। এই মুহূর্তে কিন্তু তিনি মঞ্চে বসে আছেন এবং এই যে সাধারণ জনতার সঙ্গে মিশে যাবার প্রধানমন্ত্রীর যে প্রয়াস একেবারেই মঞ্চে সাধারণ একটি চেয়ারেই কিন্তু তিনি বসেছেন, অন্য সবাই যেভাবে বসেছেন তিনিও কিন্তু পাশাপাশি আছেন এবং সঙ্গে আছেন বিএনপির বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি সংসদ সদস্যরা আশপাশে তাকে ঘিরে আছেন এবং এই মঞ্চেই তিনি জনতার উদ্দেশ্যে কিছু বলবেন, সে অপেক্ষায় কিন্তু জনতা উন্মুখ হয়ে আছে। আর আমরা জানি মাছ শুধু আমাদের প্রোটিনের চাহিদা মিটায় এমন নয়, মাছ কিন্তু আমাদের অর্থনীতির যেমন স্বনির্ভরতা আনে, আমাদের যে কর্মসংস্থানের ব্যবস্থা সেটাও কিন্তু মাছের মাধ্যমে হওয়া সম্ভব, এবং বাংলাদেশের মানুষের একেবারে 60% প্রোটিনের চাহিদা কিন্তু সরাসরি মাছের মাধ্যমে বাংলাদেশ পেয়ে থাকে। আর সেই জন্যই এই যে মৎস্যপক্ষ 2026 সেটাকে আরও বেশি যুক্তিযুক্ত করবার জন্যে এবং অর্থবহ করবার জন্যে প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ, এবং আমরা দেখতে পাচ্ছি মঞ্চে অনেকে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত আছেন। আমরা এই মুহূর্তে আবারও সরাসরি সম্প্রচার মঞ্চে চলে যাচ্ছি, সেখান থেকে যে মঞ্চে যে আলোচনা সভা হচ্ছে সেই সভাটি আমরা সম্প্রচারে চলে যাচ্ছি।
3: আমাদের মাঝে উপস্থিত আছেন গভর গাঁওয়ের মাননীয় সংসদ সদস্য জনাব আক্তারুজ্জামান, আমাদের বিভিন্ন মৎস্য মন্ত্রণালয়ের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, এলাকার মুরব্বীবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন, ব্রিজের পরেই যে জায়গাটা এটা হল বীর ইসাগার স্মৃতির বিতরিত ইসাগার ক্যান্টনমেন্ট ছিল। সেখানে নদীর ওই পরে আমাদের ইসাগার সাথে মানসিংহের যুদ্ধ হয়েছিল, সেই বীর ইসাগার স্মৃতি বিজড়িত। এবং কটিয়াদির শাহ শামসুদ্দিন আউলিয়া এবং সত্যজিৎ রায়ের সেই পুণ্যভূমিতে এসে আমি পাখন্দিয়া এবং কটিয়াদিবাসীর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী, এই পাখন্দিয়ার মাটিতে শহীদ রাষ্ট্রপতি দুইবার এসেছিলেন, কটিয়াদির মাটিতে উনি দুইবার এসেছিলেন, আমাদের আড়িয়াল খান নদীর উনি খনন করেছিলেন এবং যে জায়গাটা বসেছিলেন বিশ্রাম করার জন্য এই জায়গাটার নাম দিয়েছে জনগণ জিআরটেক। এবং কটিয়াদির জালালপুর খাল এবং সেই আস্মিতা খাল উনি খনন করেছিলেন, সেইখানে সেই খালটার নামও জিআর কাটা খাল নামে পরিচিত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আমাদের প্রাণপ্রিয় নেত্রী এবং মাদার অফ ডেমোক্রেসি আন্দোলন সংগ্রামের মূর্ত প্রতীক বেগম খালেদা জিয়া এই পাখন্দিয়া এসেছিলেন পাঁচবার, কটিয়াদিতে এসেছিলেন চারবার। আমরা সেই এছাড়া আর কোন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বাংলাদেশে এসেছিল পাখন্দিয়ায়? আর কোন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এই পাখন্দিয়া কটিয়াদিতে আসেনি? মাননীয় প্রধানমন্ত্রী, আমরা অত্যন্ত অবহেলিত। বিগত আন্দোলন সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম আন্দোলনে, আমরা সেই ফ্যাসিস্টের সাথে আমাদের এই পাখন্দিয়া কটিয়াদির মানুষের ঘন্টার পর ঘন্টা যুদ্ধ হয়েছিল। এই কয়েকবার আমরা যুদ্ধ করেছি, আমাদের বিরুদ্ধে ২৪টা মামলা হয়েছিল, আমাদের অসংখ্য নেতা কর্মীরা জেল খেটেছে, পঙ্গু হয়েছে। এর মধ্যে শ্রাবণের কথা আপনি জানেন, যে শ্রাবণের বুক যাত্রা করে দেওয়া হয়েছিল, যে শ্রাবণের চিকিৎসার খোঁজখবর আপনি নিয়েছিলেন, জলিলের চোখ নষ্ট হয়েছে, মাসুদের চোখ নষ্ট হয়েছে, সব এদের চোখ নষ্ট হয়েছে। আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই দেশকে আবার আমরা এই কটিয়াদি পাখন্দিয়ার মানুষ আপনার মনোনীত প্রার্থীকে আপনাকে উপহার দিয়েছে সংসদ সদস্য হিসাবে। এই ১৯৭৮ সালের রাষ্ট্রপতি নেতা আপনি জানেন যে শ্রাবণের বুক যাত্রীগঞ্জ থেকে দুই তৃতীয় সংকট পালে পেয়েছিলেন, ১৯৭৯ সালে, ১৯৯১ সালে, ২০০১ সালে এবং ২০২৬ সালের নির্বাচনে আপনার দল এখানে পাঁচবার ততোধিক আসন পেয়েছে যখন মানুষ ভোট দিতে পেরেছিল। আমার এলাকা অত্যন্ত অবহেলিত এলাকা। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এই চর অঞ্চলের মানুষ এই পাখন্দিয়াতে অনেক সবজি হয় আমাদের চর এলাকায় এবং কটিয়াদির লোহাজুরি দালালপুরে প্রচুর সবজি উৎপন্ন হয়। আমাদের এখানে একটা ব্রিজ দরকার, সেটা মুনিরিকান্দা থেকে দফরগাঁও সাথে, সেটা দত্তের বাজার এবং আমাদের এইখানে এইখান থেকে আমরা যেখানে বসে আছি মির্জাপুর থেকে আরেকটা ব্রিজ দরকার এই পাশের চর অঞ্চলের জন্য। আমাদের আরেকটা ব্রিজ দরকার আমাদের মঠখলা থেকে সেই আড়ালিয়া পর্যন্ত একটা ব্রিজ দরকার। আমাদের সেই কটিয়াদি উপজেলার সেই কটিয়াদি উপজেলার তিনটা ব্রিজ দরকার, বৈরাগীর চর থেকে মনথলা থেকে দক্ষিণ চর পুকা পর্যন্ত, আমাদের বাহের চর থেকে আমাদের সেই কটিয়াদির গুবরিয়া পর্যন্ত ব্রিজ দরকার। আমরা আপনার কাছে ব্রিজগুলি দাবি করছি। আমরা পাখন্দিয়া এবং কটিয়াদির মহিলা কলেজ এবং গার্লস কলেজের সরকারিকরণের জন্য আপনাকে দাবি করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এলাকা অত্যন্ত অনুন্নত, তবে সবজির জন্য বিখ্যাত। এই সবজির জন্য পাখন্দিয়া এবং কটিয়াদিতে দুইটা কোল্ড স্টোর দাবি করছি, পাখন্দিয়া এবং কটিয়াদিতে দুইটা নার্সিং পাখন্দিয়া নার্সিং ইনস্টিটিউট দাবি করছি এবং পাখন্দিয়া কটিয়াদির জন্য আমাদের টেকনিক্যাল স্কুলের দাবি করছি। এবং এই পাখন্দিয়া এবং কটিয়াদির গ্রামীণ অবকাঠামো অত্যন্ত খারাপ, গ্রামের ভিতরে রাস্তা একেবারে ১৭ বছরে কোন কাজ হয় নাই। আমি এই কটিয়াদি পাখন্দিয়ার জন্য ১০০০ কিলোমিটার গ্রামীণ রাস্তা পাকা করার জন্য আপনাদের কাছে দাবি করছি। আমি আর কথা বলাতে চাই না, আপনি পাখন্দিয়া কটিয়াদিতে এসে আমাকে ধন্য করেছেন, আমার জীবনের সকল চাওয়া পাওয়া আজকে মিটিয়ে গেছে। আজকে এই আমাদের শরীফুল আলম সাহেবকে নিয়ে এই কটিয়াদি পাখন্দিয়া সহ সারা কিশোরগঞ্জে আমরা তুমুল আন্দোলন করেছি, আমরা যুদ্ধ করেছি ঘন্টার পর ঘন্টা। এই শরীফুল আলমের মাধ্যমে আমরা কিশোরগঞ্জের উন্নয়নের জন্য প্রজেক্ট সাবমিট করেছি, যেটা কিশোরগঞ্জ উন্নয়ন প্রকল্প। আপনি এই প্রকল্পকে দেখবেন, এই কিশোরগঞ্জের মানুষকে দেখবেন। এই ভৈরব থেকে ময়মনসিংহ পর্যন্ত রাস্তা চাইল্ড লাইনে উন্নত করার জন্য দাবি জানাচ্ছি। এবং আপনি যে রাস্তা দিয়ে এসেছেন, এই রাস্তাটা আমাদের মেইন রাস্তা, ঢাকায় যাওয়ার রাস্তাটা সরু আঁকা বাঁকা, এই রাস্তাটাকে ফোর লেন করার জন্য আপনাকে দাবি জানাচ্ছি। এবং এই দাবি জানিয়ে আপনাকে এই কটিয়াদি পাখন্দিয়া আসার জন্য এই পাখন্দিয়া কটিয়াদির মানুষের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমরুপ, খালেদা জিয়া অমরুপ, তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
4: প্রিয় ভাইরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সকলের অভিভাবক, বাংলাদেশের অভিভাবক, যার হাতে বাংলাদেশ নিরাপদ, বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ, মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান, দেশ নায়ক তারেক রহমান, ওই নেতা আছে, সবাইকে হাত তুলে বলতে নেতা আছে, ওই সেই নেতা তারেক রহমান। ধন্যবাদ।
5: বিসমিল্লাহ রহমান রহিম। আজকের এই মৎস্য অবমুক্তকরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত এই এলাকার সংসদ সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত মুরব্বীবর্গ, এলাকাবাসী ভাই বোনেরা, মা বোনেরা, আমার দলীয় নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই যে আজকে এখানে যে মৎস্য অবমুক্তকরণ হল, এই মাছগুলো যখন বড় হবে, এই মাছগুলো যখন ডিম পারবে, বিভিন্ন খালে বিলে ঢুকবে, তখন উপকার কাদের হবে? কাদের উপকার হবে ভাই? ওই লন্ডনের মানুষের উপকার হবে না জাপানের মানুষের উপকার হবে? বাংলাদেশের মানুষের উপকার হবে। প্রিয় ভাই বোনেরা, এটাই হচ্ছে সঠিক। অর্থাৎ আপনারা বিগত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, দেশরত্নী বেগম খালেদা জিয়ার দল, বিএনপিকে আপনারা জয়যুক্ত করেছিলেন। কারণ বিএনপির রাজনীতিটাই হচ্ছে এমন একটি রাজনীতি, যেই রাজনীতির বাস্তবায়ন করলে পরে দেশের মানুষ উপকৃত হবে, গ্রামের মানুষ উপকৃত হবে, এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। এবং সে কারণেই আমরা চাই এই রাজনীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে। এবং সে কারণে প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন যে আমরা নির্বাচনের আগে বলেছিলাম এবং নির্বাচনের পরে আপনাদের ভোটে, আল্লাহর রহমতে, যখন আমরা সরকার গঠন করতে সক্ষম হয়েছি, আমরা বলেছিলাম খাল খনন কর্মসূচির কাজ আমরা শুরু করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সারা দেশে খাল খননের কাজ শুরু করেছি। এই খাল খননের ফলে কৃষক ভাইরা কি উপকার পাচ্ছে? কৃষক ভাইরা উপকার পাচ্ছে। শুধু খাল খনন করলে কৃষক ভাইরাই উপকার পাবে না, একই সাথে খালটা যেই এলাকার ভিতর দিয়ে যাবে সেই এলাকার মানুষও পানির সুবিধা পাবে। সেজন্যই একই সাথে শুধু করলেই হবে না, খাল খননের পানি যেমন উপকারে লাগবে সেই পানির আরো সদ্ব্যবহার করতে হবে। এবং তারই অংশ হিসাবে আজকে আমরা এই নদীতে আমরা মাছ ছাড়ে পোনা ছাড়লাম, কিন্তু ধীরে ধীরে উপকার পাচ্ছে, কৃষক ভাইরা উপকার পাচ্ছে। শুধু খাল খনন করলে কৃষক ভাইরাই উপকার পাবে না, একই সাথে খালটা যেই এলাকার ভিতর দিয়ে যাবে সেই এলাকার মানুষও পানির সুবিধা পাবে। সেজন্যই একই সাথে শুধু করলেই হবে না, খাল খননের পানি যেমন উপকারে লাগবে সেই পানির আরো সদ্ব্যবহার করতে হবে। এবং তারই অংশ হিসাবে আজকে আমরা এই নদীতে আমরা মাছ ছাড়ে পোনা ছাড়লাম, কিন্তু ধীরে ধীরে জন্য দেশমন্ত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন উনি একটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন, সেটি হচ্ছে নারীদের শিক্ষা ব্যবস্থা ক্লাস টুয়েলভ পর্যন্ত ইন্টারমিডিয়েট পর্যন্ত উনি ফ্রি করে দিয়েছিলেন নারীদের শিক্ষা ব্যবস্থা। এবং দেশের জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, কাজে এই নারী সমাজকে যদি আমরা পেছনে রাখি, ফেলে রাখি পিছনে, তাহলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এবং সে কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নারীদের শিক্ষা অনার্স পর্যন্ত ফ্রি করে দেওয়া হবে, সকল খরচ সরকার বহন করবে। কিন্তু এখানে অনেক বোনেরা আছে, অনেক সন্তান তুল্য মেয়েরা আছে, তোমাদেরকে কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে ইনশাল্লাহ, যাতে বড় হয়ে এই দেশের হাল তোমরা ধরতে পারো। শুধু তাই নয়, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা উপবৃত্তির ব্যবস্থা করব ইনশাল্লাহ সরকার থেকে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আপনারা দেখেছেন আমরা যেমন এই ব্যবস্থা গ্রহণ করেছি, একই সাথে গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা হাজার হাজার প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে, যারা গরিব মানুষের বাচ্চা, যে গরিব মানুষের সন্তান, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে বছরে একবার করে স্কুল ড্রেস দিতে চাই। শুধু স্কুল ড্রেসই নয়, এই কয়েক লক্ষ বাচ্চাকে, প্রায় 1,20,00,000 বাচ্চা, এই বাচ্চাদেরকে আমরা স্কুল ড্রেসের সাথে আমরা স্কুল ব্যাগও পৌঁছে দিতে চাই। যেভাবে প্রতি বছর নতুন বই দেওয়া হয়, আমরা নতুন বইয়ের সাথে তাদেরকে নতুন স্কুল ব্যাগ, আমরা নতুন বইয়ের সাথে তাদেরকে আমরা নতুন স্কুল ড্রেসও দিতে চাই, তাদের ঘরে পৌঁছে দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, যে কথাটি বলেছিলাম যে আমরা বাংলাদেশের নারী সমাজকে যেমন শিক্ষায় দীক্ষায় সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, একইভাবে আমরা তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এবং সেই জন্য নির্বাচনের আগে আমরা বলেছিলাম যে নারী সমাজকে স্বাবলম্বী করার জন্য বাংলাদেশের 4 কোটি পরিবারের মধ্যে প্রত্যেকটি পরিবারের নারী যে প্রধান, যে মা, যে সংসারটি চালায়, তার হাতে পর্যায়ক্রমিক ভাবে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। আল্লাহর রহমতে আমরা সেই ফ্যামিলি কার্ডের কাজও শুরু করেছি এবং পর্যায়ক্রমিক ভাবে এই কাজ আমরা আগামী 5 বছর সারা প্রত্যেকটি ঘরে পৌঁছে দিব। এবং তারই অংশ হিসেবে আজকে এই জেলায় আমরা ফ্যামিলি কার্ডের কাজ উদ্বোধন করছি ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা বলেছিলাম যে একইভাবে আমরা, বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ, কৃষক ভাইদের পাশে এই সরকার দাঁড়াতে চায়, যতটুকু সরকারের সম্ভব, সরকারের সামর্থ্য কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চায়, তাদেরকে সহযোগিতা করতে চায়। এবং সেজন্যই আমরা কৃষি কার্ড চালু করতে চাইছি কৃষক ভাইদের জন্য, যেই কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে বছরে আর্থিক সহযোগিতা প্রদান করব। শুধু তাই নয়, এই কৃষক কার্ডের মাধ্যমে তাদের কাছে সার, বীজ, কীটনাশক, ঔষধ আমরা পর্যায়ক্রমিক ভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই যে কাজগুলো বললাম, এই কাজগুলো হচ্ছে এই দেশের মানুষের জন্য, এই দেশের জনগণের জন্য, যার মাধ্যমে এই দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন যে আমরা দেশের মানুষের সামনে ওয়াদা করেছিলাম যে বিএনপি সরকার গঠন করতে পারলে আমাদের সমাজে আলেম সমাজ যারা আছেন, বিভিন্ন মসজিদ মাদ্রাসা মক্তবের যারা ইমাম মুয়াজ্জেম খতিব সাহেবরা আছেন, এর বাইরে অন্য অন্য ধর্মের যারা ধর্মগুরু আছেন, তারা অনেক অংশে অনেকেই আছেন মানবতার জীবনযাপন পালন করেন, আমরা সেই জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম এই মানুষগুলোর পাশেও আমরা দাঁড়াতে চাই। আমরা যেমন নারী সমাজের পাশে দাঁড়াতে চাই, তাদেরকে স্বাবলম্বী করতে চাই, আমরা যেমন কৃষক ভাইদের পাশে চাই তাদেরকে স্বাবলম্বী করতে চাই, আমরা যেমন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদের পাশে থেকে তাদেরকে শিক্ষা দীক্ষায় গড়ে তুলতে পারি, আমরা তাদের জন্য নতুন করে সহ নতুন করে স্পোর্টস এর ব্যবস্থা করেছি, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভিতর থেকে ভালো ভালো খেলোয়াড়রা বেরিয়ে আসতে পারে, খেলাকে তারা যাতে পেশা হিসেবে গ্রহণ করতে পারে, আমরা নতুন করির মাধ্যমে বিভিন্ন শিল্পে যাতে আমাদের আগামী বংশধররা বেরিয়ে আসতে পারে, তাদের মধ্যে থেকে যাতে পেশাদার শিল্পী তৈরি হতে পারে, এই ব্যবস্থাগুলো করেছি। ঠিক একইভাবে আমরা চাই আমাদের ইমাম মুয়াজ্জেম সাহেব যারা আছেন তাদের পাশে আমরা দাঁড়াতে চাই, যাতে করে তারাও স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো এই জন্য করতে চাই কারণ আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চাই। প্রিয় ভাই বোনেরা, যেই পরিকল্পনা গ্রহণ করলে, যে এই পদক্ষেপ গ্রহণ করলে দেশের মানুষের ভাগ্য, বিশেষ করে গ্রামে থাকা মানুষগুলোর ভাগ্য, উপজেলায় থাকা মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন হবে ধীরে ধীরে। আমরা সেই কাজগুলো করতে চাই প্রিয় ভাই বোনেরা, এবং সে কারণেই আমরা খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ অভিযান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্কুলের বাচ্চাদেরকে পোশাক পৌঁছে দেওয়া, তাদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া, স্কুলগুলোকে ঠিক করা, ইমাম মোয়াজ্জেম সাহেবদেরকে সহযোগিতা করা আর্থিকভাবে, এই কাজগুলো আমরা করতে চাই প্রিয় ভাই বোনেরা। কিন্তু প্রিয় ভাই বোনেরা, অতীতে যেমন দেখেছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের জনগণ যতবার দেশ পরিচালনার সুযোগ করে দিয়েছে, দেশের দায়িত্ব যতবার অর্পণ করেছে, আমরা দেখেছি কিছু সংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলা তৈরি করেছে। প্রিয় ভাই বোনেরা, এই যে পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম, এই মাছের অবমুক্তকরণ, এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বাচ্চাদেরকে মানুষ রূপে গড়ে তোলা, সুন্দর আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলা, এই যে কাজগুলো, ইমাম মোয়াজ্জেম সাহেবদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা, আপনারা কি মনে করেন এইগুলোর যদি বাস্তবায়ন করা যায় তাহলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে? কি ভাই মনে করেন? আরে ভাই, কামগুলো তো আপনাদের জন্য কি মনে করেন বলতে হবে তো, সঠিক মনে করেন এই কাজগুলো ঠিক আছে? যদি এই কাজগুলো ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, তাহলে এই যে খাল খনন কর্মসূচি, খাল খনন কর্মসূচি বাস্তবায়ন হলে কি গ্রামের মানুষের পানির চাহিদা এবং সেচের সুবিধা বাস্তবায়িত হবে? তাহলে প্রিয় ভাই বোনেরা, যারা এসব কাজে বাধাগ্রস্ত করবে, যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমরা জানি, আমরা দেখেছি, আমরা দেখছি এখনো যে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, যারা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে গলা টিপে মারতে চেয়েছিল, যারা বাংলাদেশের রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকারকে কেড়ে নিতে চেয়েছিল, যারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনকে স্টপ করে দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল এবং তাদেরকে এই দেশ থেকে তারা বিতাড়িত করে দিয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, এখন সময় হচ্ছে কাজ করার, এখন সময় হচ্ছে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। কাজেই দেশকে যদি আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে এই দেশের মানুষকে কষ্ট করে থাকতে হবে। আমরা দেখেছি বিগত দিনে কিভাবে এই দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল, সেই পাচারকারীদেরকে এই দেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে এই দেশ থেকে। এখন সেই জন্য সময় হচ্ছে আমাদেরকে সকলকে হাতে হাত রেখে কাজ শুরু করতে হবে। কোন সেই কাজ? রাষ্ট্র মেরামতের কাজ শুরু করতে হবে। আমাদেরকে একসাথে হাতে হাত রেখে কাজ শুরু করতে হবে। কোন সেই কাজ? দেশ পুনর্গঠনের কাজ আমাদেরকে করতে হবে প্রিয় ভাই বোনেরা। কারণ এই দেশের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। এই দেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে বাংলাদেশের জনগণেরই সামনে এগিয়ে আসতে হবে। এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে যদি সমুন্নত রাখতে হয় তাহলে বাংলাদেশের জনগণকে, যেই ছাত্র জনতা 24-এর 5ই আগস্ট রাজপথে নেমে এসে স্বৈরাচারকে বিতাড়িত করেছিল, সেই জনগণকে সতর্ক থাকতে হবে। যারা এই দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কথা বলবে, যারা এই দেশের মানুষের জন্য নেওয়া বাস্তব পদক্ষেপগুলোতে বিশৃঙ্খলা তৈরি করবে, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা জানি একদিনে সকল সমস্যার সমাধান হবে না। যেভাবে স্বৈরাচার এই দেশের অর্থনীতি বলেন, এই দেশের পররাষ্ট্রনীতি বলেন, এই দেশের শিক্ষা ব্যবস্থা বলেন, এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা বলেন, প্রত্যেকটি ব্যবস্থাকে ধ্বংসপ্রাপ্ত করে দিয়ে গেছিল। সেই আমরা সরকার গঠন করার পরে দেশের সকল অবস্থাকে আমরা ধ্বংসপ্রাপ্ত পেয়েছি। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে ধ্বংস থেকে গড়ে তুলতে হচ্ছে। এই যে এমপি সাহেব একটু আগে এখানে ব্রিজ এবং রাস্তার কথা বলে গেলেন, যদি দেশে উন্নয়নই হতো তাহলে এই কাজগুলো এত বছরেও হলো না কেন? এই জন্যই হয় নাই, কারণ এর আগে যারা দেশের শাসনভার দখল করে রেখেছিল তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না, তারা জোর করে ক্ষমতা দখল করে রেখেছিল এবং সেজন্যই তারা জনগণের জন্য কোনো কাজ করে নাই। আমরা দেখেছি, আমি জানি সমগ্র দেশের মানুষ বিভিন্ন, শুধু ঢাকা শহর না, ঢাকা শহর সহ বাংলাদেশের সকল মানুষ, সকল জেলা উপজেলার বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে। কিন্তু এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। প্রিয় ভাই বোনেরা, আপনারা যেহেতু বিএনপিকে নির্বাচিত করেছেন, বিএনপি দেশের মানুষের দল, বিএনপি এদেশের স্বার্থেই কাজ করবে, বিএনপি এদেশের মানুষের স্বার্থে কাজ করবে। আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে আমি বলতে চাই, এই আগামী 27 তারিখে আবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে, সেই জাতীয় সংসদ অধিবেশনে আপনাদের দল, আপনাদের সরকার দেশের মানুষের সামনে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে কিভাবে আমরা ইনশাল্লাহ আগামী 10 বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব, সেই পরিকল্পনা আমরা দেশের জনগণের সামনে উপস্থাপন করব পবিত্র জাতীয় সংসদে। প্রিয় ভাই বোনেরা, আজ বিদ্যুতের সমস্যা নিয়ে, এই যখন সমস্যা, এই যখন সংকট, যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয় ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে, যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয় ঠান্ডা মাথায় পরিকল্পনা গ্রহণ করে ধীরে ধীরে সংকটের মোকাবেলা করতে হবে। কিন্তু আমরা দেখছি এই সংকটের সুযোগ নিয়ে কিছু সংখ্যক ব্যক্তি রাস্তায় রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। রাজপথে যদি বিশৃঙ্খলা তৈরি হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ, তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতিগ্রস্ত হয়, তাদের চাকরি বাকরি ক্ষতিগ্রস্ত হয়, তাদের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু উপকৃত হয় সেই সকল বিশৃঙ্খলাকারী। প্রিয় ভাই বোনেরা, প্রথমেই বক্তব্যের প্রথমেই আমি আপনাদের সামনে বলেছি, আমাদের লক্ষ্য হচ্ছে আগামীতে একটি ওয়েলফেয়ার স্টেট গঠন করা, একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা, এবং সে কারণে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করছি আপনাদের সামনে আমি তুলে ধরেছি। এখানে আপনারা হাজার হাজার মানুষ সমর্থন দিয়ে বলেছেন যে এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের মানুষ উপকৃত হবে, তাই তো নাকি? তাহলে প্রিয় ভাই বোনরা, আজকে এই বক্তব্যের শেষে এসে আপনাদেরকে বলতে চাই, আপনারা যে সমর্থন দিয়েছিলেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, সেই সমর্থনের উপরে আপনারা আস্থা ধরে রাখুন, ইনশাল্লাহ আপনাদের নির্বাচিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ জনগণের জন্য অতীতেও কাজ করেছে, বর্তমানেও কাজ করবে এবং দেশ এবং জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না। প্রিয় ভাই বোনেরা, আসুন আজকের এই পোড়ামাচ অবমুক্তকরণের এই যে জনসভা, এই জনসভায় আমরা সকলে আজকে শপথ গ্রহণ করি, আমরা সকলে শপথ গ্রহণ করি, সকলে প্রতিজ্ঞা করি যে দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, যারা বিশৃঙ্খলা তৈরি করবে, যারা জনগণের স্বার্থে নেওয়া বিভিন্ন কর্মসূচি বাধাগ্রস্ত করবে, তাদেরকে জনগণ, জনগণের সকল শক্তি নিয়ে তাদেরকে প্রতিরোধ করবে। আছি নাকি আমরা দেশের শান্তি রক্ষায়? আসুন, যে কোনো মূল্যে আমাদেরকে দেশের শান্তি রক্ষা করতে হবে। মানুষ এখন, দেশের মানুষ এখন দেশের শান্তি চায়, দেশের মানুষ এখন শৃঙ্খলা চায়, আইনের শাসন চায়, দেশের মানুষ কর্মসংস্থান চায়, দেশের মানুষ তার সন্তানদের জন্য শিক্ষা চায়, দেশের মানুষ তার পরিবারের জন্য স্বাস্থ্য ব্যবস্থা চায়। এই কাজগুলো যদি করতে হয় আমাদেরকে তাহলে ধৈর্য সহকারে অবস্থা নিতে হবে, ধৈর্য সহকারে আমাদেরকে সময়ের জন্য ধীরে ধীরে সময়কে সুযোগ দিতে হবে, এবং একই সাথে আমাদেরকে সতর্ক থাকতে হবে যারা বিশৃঙ্খলা তৈরি করছে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আছেন নাকি আপনারা আমার সাথে? ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে এই পর্যন্ত বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। তবে আপনাদের কাছে প্রত্যাশা, 12 তারিখে যেভাবে আপনারা সমর্থন দিয়ে আপনারা আস্থা রেখেছিলেন বিএনপির উপরে, পরিষ্কার ভাবে আমি বলে দিতে চাই, ইনশাল্লাহ আপনারা আস্থা ধরে রাখুন, বিএনপি আপনার

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত মাছের পোনা অবমুক্তকরণ এবং বিতরণ, সেই সঙ্গে স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে শুভেচ্ছা বক্তব্য দিলেন সেটা নিশ্চয়ই সবাই শুনেছেন। এবং আমরা বলতে চাই, জাতীয় মৎস্য সপ্তাহ 2026 হোক মাছের সমৃদ্ধি, জলের সুরক্ষা এবং মানুষের সুন্দর ভবিষ্যতের প্রত্যয়। জল থাকুক নির্মল, মাছ থাকুক নিরাপদ, তবেই সোনালী রূপালী মাছে সমৃদ্ধ দেশ হবে। সবার আগে হোক বাংলাদেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ, এমনই প্রত্যয়ে, এমনই প্রত্যাশায় আমরা চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে।
1: এতক্ষণ জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ এবং জনগণের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে ও স্বর্শ কেন্দ্রের FM ব্যান্ড এবং ওয়েবসাইট www.betar.gov.bdo, মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা।
2: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যে বেলা 12টার সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
3: কর্মসূচির উদ্বোধন করবেন বিকেলে পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু, পাদ্রীসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদানের অনুষ্ঠানে যোগদান করবেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কিশোরগঞ্জে এটি প্রধানমন্ত্রীর প্রথম সফর। এদিকে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ, বীর বিক্রম এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। জাতীয় মৎস্যপক্ষ 2026-এর এবারের প্রতিপাদ্য রূপালী মৎস্যের স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি গতকাল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নে সানিয়াজান নদীর ওপর সেতু নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 51 জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ বলছে, এখনও বহু মানুষ ক্ষতিগ্রস্ত ভবনে আটকে রয়েছেন। উদ্ধারকর্মীরা ভূমিকম্প উপদ্রুত এলাকায় পৌঁছার চেষ্টা করছেন। এদিকে ইন্দোনেশিয়ার ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোকে পাঠানো এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর সমবেদনা জানিয়ে বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ ইন্দোনেশিয়ার পাশে রয়েছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। খেলার খবর, ক্রিকেট। ডারউইনে প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে 9 উইকেটে পরাজিত করে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের গৌরব অর্জন করেছে। আজ টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়া বাংলাদেশকে 57 রানের টার্গেট দিলে টাইগাররা 1 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এর আগে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে 284 রানে অল আউট হয়। বাংলাদেশের হাসান মাহমুদ তার অনবদ্য বোলিং নৈপুণ্যের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 426 ও 1 উইকেটে 57 এবং অস্ট্রেলিয়া 198 ও 284। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার মাঠে প্রথম

0: সরকারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। টাইগার দল যখন এই ঐতিহাসিক জয় নিশ্চিত করে তখন কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী। ম্যাচ শেষ হওয়ার পর তারিক রহমান বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলে তাঁদের অভিনন্দন জানান। ঢাকা আবহাওয়া জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কিশোরগঞ্জ জেলা সফর করছেন। ইতোমধ্যে তিনি জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, বিতরণ এবং শুভেচ্ছা বিনিময় সম্পন্ন করেছেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হয়েছে। এছাড়া আজ বেলা 1টায় আচমেতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি যোগদান করবেন। বেলা 2:30 ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এবং জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং বিকেল 4টায় কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, অন্যান্য অনুদান প্রদান এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন। অনুষ্ঠানগুলো বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। দেশের গান শুনবেন দুপুর 12:15 এবং রাত 9:20। রবীন্দ্রসঙ্গীত শুনবেন 12:20 আবু জাফরের কণ্ঠে। আধুনিক গান শুনবেন নাহিদ সুলতানের কণ্ঠে দুপুর 12:30। এম এ মোশারফ হোসেনের কণ্ঠে শুনবেন পল্লীগীতি দুপুর 12:40। বাউলিয়ানা বাউল গান নিয়ে অনুষ্ঠান শুনবেন সন্ধ্যে 6:10। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন আমাদের আজকের বাকি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।

0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ সিরাজুল ইসলাম। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি সদস্য অধ্যাপক ডক্টর আবদুল্লাহ আল মামুন বলেছেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ও অগ্রাধিকার খাত। উৎপাদনশীলতা বাড়াতে প্রচলিত কৃষি পদ্ধতির পাশাপাশি গবেষণা, উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এ পরিবর্তনের প্রধান চালিকা শক্তি হতে পারে তরুণ প্রজন্ম। তিনি গতকাল খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় অডিটোরিয়ামে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ইউজিসি সদস্য বলেন, কৃষির আধুনিকায়ন ও প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার কাজ করছে। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামীম আহমেদ কামাল এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এসিআই মোটরস, আমান ফিড, বায়ার ক্রপ সায়েন্স ও লাল তীর সহ 5টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আগে ইউজিসি সদস্য অধ্যাপক ডক্টর আবদুল্লাহ আল মামুন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি কোলাবোরেশন, এন্টারপ্রেনারশিপ, ইনোভেশন অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান সরকার, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনা রশিদ খান এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর শেখ মাহমুদুল হাসান এতে বিশেষ অতিথি ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, গাছ আমাদের বেঁচে থাকার উপাদান, অক্সিজেন সরবরাহের পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে আসছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ মহান রাব্বুল আলামিনের অনন্য সৃষ্টি। তিনি গতকাল খুলনা মহানগরীর দৌলতপুরস্থ শেরে বাংলা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসির প্রশাসক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে বাংলাদেশে প্রথম বৃক্ষমেলা শুরু করেছিলেন এবং তার হাত ধরেই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়। বেগম খালেদা জিয়া এ আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে গেছেন। আজ তারই সন্তান দেশের প্রধানমন্ত্রী পিতামাতার পথ অনুসরণ করে বৃক্ষরোপণ অভিযান হাতে নিয়েছেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, স্টেট অফিসার, শেরে বাংলা বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, বৃক্ষ আমাদের পরম বন্ধু। আমাদের জীবন ধারণের জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান অক্সিজেন আমরা গাছ থেকেই পাই। খুলনাকে একটি আধুনিক দৃষ্টিনন্দন এবং পুরোপুরি বারযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে পরিবেশের উন্নয়ন অপরিহার্য। এই লক্ষ্যে পরিকল্পিত নগরায়নের পাশাপাশি সবুজায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তিনি গতকাল খুলনা ইসলামিয়া কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেডিএ চেয়ারম্যান বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সর্বস্তরের মানুষকে বেশি করে গাছ লাগানো উচিত। শুধু চারা রোপণ করলেই হবে না, বরং প্রতিটি চারার সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। খুলনার পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অভিযানের গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্যহীনতা রোধে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে। শুধু সরকারি উদ্যোগে নয়, বরং নগরীর সর্বস্তরের জনসাধারণ, শিক্ষার্থী এবং বিভিন্ন যুব সংগঠনকে নিজ উদ্যোগে বেশি করে গাছ লাগাতে হবে। কলেজের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় মহেশপুর উপজেলা একাদশ 1-0 গোলে শৈলকুপা উপজেলা একাদশকে পরাজিত করে। এদিকে কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে 16-দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় হরিণাকুণ্ডু ফুটবল একাদশ 4-1 গোলে কুমারখালী উপজেলার মনোহরপুর ফুটবল একাদশকে পরাজিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6:05 ইংরেজিতে।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী সাবিনা ইয়াসমিন, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

দেশাত্মবোধক গান শুনলেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানের কথায় ছিলেন মোহাম্মদ রফিকুজ্জামান। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আয়োজনটালিতে এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত। শুনবেন আবু জাফরের কণ্ঠে।

0: আপনারা শিল্পী আবু জাফরের কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে, প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে, অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে, যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে, গাড়ির ব্যবহার সীমিত করতে হবে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আয়োজনটিতে এখন রয়েছে আধুনিক গান, শুনবেন নাহিদ সুলতানার কণ্ঠে। প্রথম গানের কথা সাজিয়েছেন নাসির হায়দার।

আপনারা আধুনিক গান শুনছেন শিল্পী নাহিদ সুলতানার কণ্ঠে। এবারের গানে কথা সাজিয়েছেন সাইদুর রহমান সাইদ।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: শুনলেন নাহিদ সুলতানের কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান, বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতাবন্ধুর আয়োজনটিতে এখন রয়েছে পল্লীগীতি। শুনবেন এম এ মোশাররফ হোসেনের কণ্ঠে, কথায় মীর মোয়াজ্জেম হোসেন।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা পরপর দুখানি পল্লীগীতি শুনলেন শিল্পী এম এ মোশাররফ হোসেনের কণ্ঠে। গানের কথায় ছিলেন মীর মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ কুতুবুদ্দিন বক্তিয়ার, কথায় কাজী নজরুল ইসলাম।

মন্ত্রী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়। সুপ্রিয় শ্রোতা বন্ধু, জাতীয় মৎস্য পদক অর্থাৎ স্বর্ণ পদক 2026 প্রদান করা হবে আজকের এই আয়োজন থেকে। মৎস্য খাতে গৌরবোজ্জ্বল ও অন্যান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এবার 13টি নির্দিষ্ট ক্যাটাগরিতে মোট 14 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করা হবে। মূল্যায়নের ক্ষেত্রে যে বিষয়গুলোকে বিবেচনা করা হয়েছে সেগুলো হচ্ছে মৎস্য উৎপাদন ও চাষ, অর্থাৎ সফল উদ্ভাবনী মাছ চাষী এবং বাণিজ্যিক খামারিরা যারা মাছের উৎপাদন বাড়াতে বিশেষভাবে ভূমিকা রাখছেন তাদেরকে এই ক্যাটাগরিতে স্বর্ণপদক প্রদান করা হবে। মৎস্য সম্পদের উন্নয়ন, জাত সংরক্ষণ এবং রোগ বালাই দমনে সফল বিজ্ঞানী ও গবেষকবৃন্দ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন বিভাগে স্বর্ণপদক গ্রহণ করবেন। মাঠ পর্যায়ে মৎস্য চাষ প্রসারে দক্ষ কর্মকর্তা ও সম্প্রসারণ কর্মীরা মৎস্য সম্প্রসারণ ও প্রশাসনিক দক্ষতা ক্যাটাগরিতে স্বর্ণপদক গ্রহণ করবেন। যারা মৎস্য প্রক্রিয়াজাতকরণ, নিরাপদ মাছ বাজারজাতকরণ এবং এ খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও মৎস্য ব্যবসায় সফল উদ্যোক্তা হিসেবে অবদান রেখেছেন, উদ্যোক্তা উন্নয়ন এই ক্যাটাগরিতে তারা স্বর্ণপদক গ্রহণ করবেন। সুপ্রিয় শ্রোতা বন্ধু, উদ্বোধনী দিনের কর্মসূচির অংশ হিসেবে পার্শ্ববর্তী পুরাতন ব্রহ্মপুত্র নদে, অর্থাৎ যেটা পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট নামে পরিচিত, সেখানে মাছের পোনা কিন্তু ইতিমধ্যেই অবমুক্ত করা হয়েছে, যেটি অবমুক্ত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। মৎস্য খাতের সাফল্য উল্লেখ করলে বলতে হয় 2024-25 অর্থ বছরে দেশে রেকর্ড পরিমাণ 51.11 লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। বর্তমানে মাথাপিছু দৈনিক মাছের প্রাপ্যতা 67.80 গ্রাম এবং আমরা আনন্দের সাথে জানাচ্ছি ইলিশ আহরণে বাংলাদেশ বিশ্বে প্রথম এবং অভ্যন্তরীণ জলাশয় থেকে মাছ আহরণে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়াও জাতীয় মৎস্য পক্ষ 2026 এর উদ্বোধন উপলক্ষে এবং এই যে পক্ষব্যাপী কাল ধরে সারা দেশেই কিন্তু জেলা উপজেলা পর্যায়ে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে 2 সপ্তাহ ব্যাপী সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে আজ বিভিন্ন জায়গাতে অর্থাৎ 64টি জেলাতেই চলছে র্যালি এবং উদ্বোধনী সভা। তারপর আরও রয়েছে স্থানীয় গুরুত্বপূর্ণ নদ নদী, প্লাবনভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয় ও সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ। মাঠ দিবস ও পরামর্শ সেবায় মৎস্য চাষীদের জন্য বিশেষ মৎস্য চাষ বিষয়ক পরামর্শ সেবা, লিফলেট বিতরণ এবং উঠান বৈঠকের ব্যবস্থা করা হয়েছে এই পক্ষকালব্যাপী। সচেতনতা বৃদ্ধিতে মা মাছ রক্ষা, জাতকা নিধন প্রতিরোধ এবং কারেন্ট জাল সহ সকল অবৈধ জাল ব্যবহার বন্ধে বিশেষ মোবাইল কোর্ট ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। মৎস্য চাষে আধুনিক ও জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি যেমন বায়োফ্লক ও আরএএস ইত্যাদি প্রদর্শনীয় চাষীদের জন্য বিশেষভাবে ব্যবস্থা রাখা হয়েছে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সাধারণত জাতীয় মৎস্য পক্ষের এই আয়োজন আমরা রাজধানীতেই হয় দেখতে পাই, তবে এবার প্রথমবারের মতো তৃণমূলের যারা মাছ চাষের সাথে জড়িত যে জেলে ভাই রয়েছেন, যারা মৎস্য চাষে অবদান রাখছেন যে তৃণমূল পর্যায়ে, তাদের কাছে নিয়ে আসা হয়েছে এই মৎস্য পক্ষ 2026 উদ্বোধন অনুষ্ঠান। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা আশা করছি যে কোনো মুহূর্তে এই আত্মিতা জর্জ ইনস্টিটিউশনের বিশাল মাঠে এসে উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। তিনি এলেই আমরা মূল অনুষ্ঠানে তাদের সংযুক্ত করব। চলুন ততক্ষণ শোনা যাক দেশের গান।

0: প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ইতিমধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। জাতীয় সংগীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হবে। আমরা সরাসরি এই অনুষ্ঠানে আপনাদের সংযুক্ত করছি।
1: উষ্ণ অভ্যর্থনা।

আশির অনুষ্ঠানে সভাপতি মহোদয়কে প্রধান অতিথি বিশেষ অতিথি সহ মঞ্চে নির্দিষ্ট আসনে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।

0: জাতীয় মৌসুমি ফুল
1: বাজার ২৬-এর উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আপোষী নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। একই সাথে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। অকুত ভয় এই যোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আমরা এক বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে চলেছি। শ্রুতি মণ্ডলী, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের আজকের এই মহতী অনুষ্ঠানে মঞ্চে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুর রহমান।
2: সম্মানিত শ্রোতৃবৃন্দ, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট রয়েছেন জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপি, মাননীয় প্রতিমন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, জনাব মোহাম্মদ শরীফুল আলম এমপি, মাননীয় প্রতিমন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয়, এবং অ্যাডভোকেট মোহাম্মদ জালালউদ্দিন, মাননীয় সংসদ সদস্য কিশোরগঞ্জ ২। মঞ্চে আরও উপবিষ্ট আছেন জনাব মোহাম্মদ দেলাওয়ার হোসেন, সম্মানিত সচিব মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এবং ডক্টর মোহাম্মদ খালেদ কনক, মহাপরিচালক মৎস্য অধিদপ্তর।
1: জাতীয় মৎস্যপক্ষ ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনার সানুগ্রহ অনুমতি প্রদানের জন্য।
2: সম্মানিত সুধীজন, এখন জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় সবাইকে দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: সুধি মণ্ডলী, অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ জহিরুল ইসলাম।
1: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك

0: صدق الله العظيم.
1: سورة نحل آيات 14. তিনি সমুদ্রকে অধীন করে দিয়েছেন যাতে তোমরা তা হতে তাজা মাছ আহার করতে পারো এবং যাতে তা হতে বের করতে পারো নিজেদের পরিধেয় অলংকার এবং তোমরা দেখতে পাও নদীর বুক ছেড়ে নৌযান চলাচল করছে আর যাতে তোমরা তাঁর অনুগ্রহ সন্ধান করতে পারো এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
2: সম্মানিত শ্রোতৃজন, এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন অসীম চৌধুরী।
3: ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद्गीता चतुर्थाध्याय ज्ञानयोग। यत् यत् आचरति शिष्टो तत् तत् एवैतरो जनो स्वयत् पमानं कुरुते लोक तत् अनुवत्तते। जखन समाजे धर्मेर अवनति एवं अन्यायेर प्राधान्य देखा दे তখন মানব কল্যাণ, ন্যায় প্রতিষ্ঠা ও সৎ মানুষকে রক্ষার জন্য ঈশ্বর যুগে যুগে অবতীর্ণ হন। এই শ্লোকে ন্যায়, সত্য, মানবতা এবং সুশাসনের চিরন্তন বার্তা বহন করে। ওম সব্বে ভবন্তু সুখিনঃ, সব্বে সন্তু নিরাময়া, সব্বে বদ্ধানি পশ্যন্তু মা কচিত দুঃখ ভাগো ভবেত। সকলেই সুখী হোক, সকলে নিরোগ থাকুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
4: এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন উদল অ্যাঞ্জেলো রোজারিও।
5: আদিপুস্তক এক অধ্যায় ২০ থেকে ২৩ পদ। জলে প্রভূত জীবন্ত প্রাণীর সঞ্চলন হোক, আর জলে বিচিত্রগামী সঞ্চলনশীল যত জীব প্রভূত পরিমাণে উৎপন্ন হইল, সেই সমস্তই নিজ নিজ জাতি অনুযায়ী ঈশ্বর সৃষ্টি করিলেন। আর ঈশ্বর সে সমুদয় উত্তম দেখিলেন। আমেন।
2: সম্মানিত শ্রোতৃ, এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথেরো।
6: সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ আরম্ভ করছি। নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। সেই ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘাং শরণং গচ্ছামি, বহু সসন্ত সিপ্পঞ্চ বিনয়ো সুশিক্ষিতো।

0: করা ও পূজনীয় ব্যক্তির পূজা করাই উত্তম মঙ্গল। পরস্পরকে বঞ্চনা করো না, কাউকে অবজ্ঞা করো না এবং ক্রোধ হিংসাবশত কারো দুঃখ কিংবা অনিষ্ট কামনা করো না। সব্বী সত্তা সুখী তাহন্তু, জগতে সকল প্রাণী সুখী হোক।
1: সম্মানিত সুধী, রূপালী মঞ্চে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে প্রতিপাদ্য করে এবারে উদযাপিত হচ্ছে জাতীয় মৎস্যপক্ষ 2026। নদীমাতৃক বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন, বৈদেশিক মুদ্রা অর্জন এবং সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অনেকাংশেই নির্ভর করে মৎস্য সম্পদের সংরক্ষণ ও সুষ্ঠ ব্যবস্থাপনার উপর। সুধীমণ্ডলী, অনুষ্ঠান ঘোষণায় আছি আমি সাদি আফরিন এবং
2: আমি ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী।
1: বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে অনুষ্ঠানের সকল বক্তব্য সাংকেতিক ভাষায় উপস্থাপন করা হচ্ছে। আজকের অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ, বাংলাদেশ বেতার এবং অন্যান্য বেসরকারি চ্যানেলে একযোগে সম্প্রচার করা হচ্ছে।
2: সম্মানিত সুধীমণ্ডলী, অনুষ্ঠানে এ পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদান করবেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ দেলাওয়ার হোসেন।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, সভাপতি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমিনুর রশিদ, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শাহে আলম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম এমপি, মাননীয় উপদেষ্টা মণ্ডলী, সংসদ সদস্য বৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত সুডিমণ্ডলী, মৎস্য সেক্টরে নিয়োজিত প্রিয় সহকর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে 16 আগস্ট থেকে দেশব্যাপী জাতীয় মৎস্য পক্ষ 2026 উপস্থাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত অতিথি, মৎস্য চাষী, মৎস্যজীবী, গবেষক, উন্নয়ন সহযোগী, গণমাধ্যম কর্মী এবং দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন, গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার ক্ষেত্রে মৎস্য খাত একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে চিহ্নিত হয়ে আসছে। অভ্যন্তরীণ মৎস্য ও বদ্ধ জলাশয়, সামুদ্রিক মৎস্য সম্পদের বিজ্ঞানভিত্তিক, টেকসই ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। 2024-25 অর্থবছরে বাংলাদেশে 51 লক্ষ মেট্রিক টনের বেশি মৎস্য উৎপাদিত এবং আহরিত হয়েছে। বর্তমানে দেশের মোট জিডিপিতে মৎস্য খাতের অবদান প্রায় 2.58%, কৃষিজ জিডিপিতে এ অবদান 22.03%। দেশের প্রায় 12% মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ খাতের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রাণীজ আমিষের অন্যতম উৎস হিসাবে মাছ দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় শতব্যস্ততার মাঝেও আপনি জাতীয় মৎস্যপক্ষ 2026-এর অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন। আপনার সানুগ্রহ উপস্থিতি আমাদের কর্মস্পৃহা এবং উদ্যমকে শানিত করবে এবং মৎস্য খাতের সাথে সংশ্লিষ্ট সকল সরকারি সরকারি এবং বেসরকারি সকল প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে অনুপ্রাণিত করছে। এজন্য আমি আন্তরিকভাবে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার নেতৃত্বে বাংলাদেশের মৎস্য খাত দ্রুত গতিতে এগিয়ে যাবে এবং একটি অত্যন্ত রপ্তানিমুখী খাত হিসেবে পরিচিতি লাভ করবে। সম্মানিত উপস্থিতি, রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এ অঙ্গীকার বাস্তবায়নের পথে জাতীয় মৎস্যপক্ষ 2026 সকল কর্মসূচির সার্বিক সহায়তা কামনা করে এবং সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: শুভমণ্ডলী, জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে মৎস্য খাতের সার্বিক উন্নয়ন, সম্ভাবনা ও অবদান বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রস্তুত করা হয়েছে। সকলকে প্রামাণ্যচিত্রটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

0: পাঞ্জাবে মাসি ভালো সে কি রে বাদামে যাও রে ব্যথা মনে করে জিত না পাবানে
1: বাংলাদেশ নদীমাতৃক দেশ যেখানে অসংখ্য খাল বিল নদী নালা হাওর বাউর আর পুকুর দিঘির মাঝে বয়ে চলে জীবনের অনন্ত স্রোত নদীর বুকে প্রতিদিন জীবন যুদ্ধ করেন হাজারো জেলে তাদের ঘাম আর পরিশ্রমেই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যায় তাজা মাছ একসময় দেশের জলাধারগুলোকে জাগিয়ে তুলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার খাল খনন কর্মসূচি শুধু পানি বয়ে আনেনি বুনেছিল জলের গভীরে স্বপ্ন
2: মাটিতে নামতে হবে পানির বন্দোবস্ত করতে হবে হাতে খাল কত
3: হাজার মজা পুকুরে সংস্কার করে মাছের চাষ বাড়াতে হবে আমার কথা যে গ্রাম বাংলার হাজার হাজার মানুষ ইতিমধ্যে নেমে এসেছেন বজা নদীর সংস্কার করতে খাল নালা কেটে পানি ধরে রাখতে
1: মাছকে জাতীয় উন্নয়নের অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে ১৯৯৩ সালে শুরু হয় জাতীয় মৎস্য পক্ষ
4: রূপালী বিপ্লবের ডাক দিয়ে মৎস্য চাষকে একটি ব্যাপক ভিত্তিক সামাজিক আন্দোলনে পরিণত করার উদ্যোগ নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সূচিত কার্যক্রমের ধারাবাহিকতার ফসল আজকের এই মৎস্য পক্ষ আমরা যদি দেশকে মৎস্য সম্পদে সমৃদ্ধ করতে পারি তাহলে অনেকগুলো লাভ হবে মৎস্য সম্পদের উন্নয়ন উৎপাদন সংরক্ষণ ও পরিমিত আবরণের সঙ্গে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে ব্যাপক সামাজিক আন্দোলন সৃষ্টি করতে হবে

আশীর্বাদে সমৃদ্ধ এই ভূখণ্ডে রয়েছে প্রায় ২৫ লক্ষ পুকুর ও দিঘি, বিস্তীর্ণ হাওর বিল ও প্লাবনভূমি, চিংড়ি খামার আর বিস্তীর্ণ সামুদ্রিক অঞ্চল। রয়েছে ২৬০ প্রজাতির স্বাদুপানির মাছ, ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছ আর ৬০ প্রজাতির চিংড়ি। রয়েছে কাঁকড়া, কচ্ছপ আর ডলফিন। ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট মাছ উৎপাদন পৌঁছেছে ৫১.১১ লক্ষ মেট্রিক টনে। এর মধ্যে অভ্যন্তরীণ মৎস্য চাষে উৎপাদিত হয়েছে ২৯.৭৮ লক্ষ মেট্রিক টন, অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় থেকে এসেছে ১৪.১১ লক্ষ মেট্রিক টন এবং সমুদ্রের উত্তাল ঢেউ পেরিয়ে আহরিত হয়েছে আরো ৫.৬৮ লক্ষ মেট্রিক টন মাছ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে ২০০৫ সাল থেকে হিলসা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে জিআই পণ্য ইলিশ সংরক্ষণে অভয়াশ্রম, জাটকা সংরক্ষণ, প্রজনন মৌসুমে আহরণ নিষেধাজ্ঞা ও জেলে সহায়তা কর্মসূচির ফলে চলতি বছর ইলিশ আহরণ ৫ লাখ মেট্রিক টনে পৌঁছেছে। প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে বাংলাদেশের মৎস্য চাষের চিত্র। আধুনিক মৎস্য চাষ ব্যবস্থায় অল্প জায়গাতেই বাড়ছে মাছ উৎপাদন। নতুন সম্ভাবনার এই পথে এগিয়ে আসছেন তরুণ উদ্যোক্তারাও, বেকার যুবকরাও ঝুঁকছেন মাছ চাষের দিকে। মৎস্য খাতে দিন দিন বাড়ছে নারীদের সক্রিয় অংশগ্রহণ। মাছ প্রক্রিয়াজাতকরণ, পোনা উৎপাদন ও বিপণনে নারীরা রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। তাদের পরিশ্রম ও দক্ষতায় সমৃদ্ধ হচ্ছে দেশের মৎস্য অর্থনীতি। বঙ্গোপসাগরের সুনীল অর্থনীতি উন্মোচন করেছে উন্নয়ন ও সমৃদ্ধির নতুন সুযোগ। নীল জলরাশির এই সম্ভাবনাই হতে পারে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের শক্ত ভিত্তি। তবে সম্ভাবনার এই খাত আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। নদী দূষণ, অবৈধ জাল ব্যবহার, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক জলাশয় কমে যাওয়ায় হুমকির মুখে পড়ছে মাছের প্রজনন ও জীববৈচিত্র্য। বাংলাদেশের উপকূল জুড়ে চাষ হওয়া চিংড়ি দেশের চাহিদা মিটিয়ে পৌঁছে যাচ্ছে বিশ্বের নানা প্রান্তে। এই খাত সৃষ্টি করছে কর্মসংস্থান, বাড়াচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ। ২০২৪-২৫ অর্থবছরে মোট রপ্তানির পরিমাণ ৯০,৬১৯ মেট্রিক টন, বাজার মূল্য ৬,১৪৪ কোটি টাকা, যার মধ্যে চিংড়ির অবদান ৩,০৪০ কোটি টাকা। চিংড়ি খাতকে বিশ্বমানের ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা, আন্তর্জাতিক বাজার ও বিদেশি সুপার শপে মানসম্মত সরবরাহ নিশ্চিত করা এবং রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় ও কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। মৎস্য অধিদপ্তরের কর্মীদের নিরলস প্রচেষ্টা আর দায়িত্বশীল উদ্যোগে এগিয়ে চলছে বাংলাদেশের মৎস্য খাত। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মাছের আহরণোত্তর অপচয় কমাতে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত মৎস্য অবতরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ কেন্দ্র স্থাপন ও পরিচালনা করে থাকে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য প্রজনন, আধুনিক চাষাবাদ পদ্ধতি, মাছের রোগ নিয়ন্ত্রণ এবং জলজ বাস্তুবিদ্যা ইত্যাদি নিয়ে গবেষণা পরিচালনা করে থাকে। বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি চট্টগ্রাম গভীর সমুদ্রগামী মৎস্য আহরণকারী জাহাজ ও ট্রলার চালনা, ইঞ্জিন অপারেশন, জাহাজ নির্মাণ ও মেরামত শিল্প, মৎস্য প্রক্রিয়াজাতকরণ ও মান নিয়ন্ত্রণ শিল্প ইত্যাদি সেক্টরের জন্য দক্ষ জনশক্তি গড়ার উদ্দেশ্যে প্রি সি ট্রেনিং সহ স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, মৎস্য প্রযুক্তি সম্প্রসারণ, সরকারি সেবা ও আইনি বিষয় সম্পর্কে প্রান্তিক চাষী ও সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণে প্রচারণা কার্যক্রম পরিচালনা করে থাকে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে মৎস্য খাতকে অন্যতম অগ্রাধিকার প্রাপ্ত খাত হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষক কার্ডের মাধ্যমে মৎস্য চাষীদের সরাসরি সহায়তা প্রদান এবং জাল জার জলাতার নীতির বাস্তবায়ন, নিষিদ্ধ মৌসুমে নদী নির্ভর মানুষের জীবন জীবিকা সুরক্ষায় বিকল্প কর্মসংস্থান ও খাদ্য সহায়তা।

0: আধুনিক হ্যাচারি ও পিসিআর ল্যাব সুবিধা সম্প্রসারণ, বিজ্ঞান ভিত্তিক মৎস্য চাষ প্রশিক্ষণের মাধ্যমে মৎস্য চাষী ও জেলেদের কাছে আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়া হচ্ছে, যা নিরাপদ ও দেশি মৎস্য উৎপাদন নিশ্চিত করবে। 2030 সালের মধ্যে $1 trillion অর্থনীতি গড়ার লক্ষ্যে মৎস্য খাত হতে সমৃদ্ধির পথে আরো বহুদূর এগিয়ে যান, এমনটি প্রত্যাশা সবার।
1: অডিও ভিজুয়ালটি উপভোগ করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। শ্রোতৃবৃন্দ, অনুষ্ঠানের এই পর্যায়ে বিশেষ অতিথিদের বক্তব্য। প্রথমে বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি কটিয়াদি উপজেলার মাননীয় সংসদ সদস্য কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিনকে।
2: আজকের জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আয়োজিত মৎস্য দিবস উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আমিনুর রশিদ এমপি, মাননীয় সংসদ মাননীয় মন্ত্রী, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, প্রধান অতিথি, বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, গত আন্দোলন সংগ্রামের প্রাণ পুরুষ, যিনি আমাদেরকে ফ্যাসিস্টের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি যোগিয়েছিলেন দেশের বাইরে থেকেও, এবং ওনার অনুপ্রেরণায়, ওনার সাহস এবং ওনার নির্দেশনায় আমরা বিগত ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশে পরাজিত করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত আছেন, আমাদের মাননীয় মৎস্য সম্পদ প্রতিমন্ত্রী জনাব সালাউদ্দিন টুকু উপস্থিত আছেন, জনাব মীর শাহ আলম মাননীয় প্রতিমন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় উপস্থিত আছেন, আমাদের কিশোরগঞ্জের প্রাণ পুরুষ কিশোরগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাননীয় কিশোরগঞ্জ 6 আসনের মাননীয় সংসদ সদস্য মাননীয় বস্ত্র পাট প্রতিমন্ত্রী জনাব শরীফুল আলম, বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মৎস্য খাতের বিভিন্ন সেক্টরে বিশেষ অবদান স্বীকৃত স্বরূপ পুরস্কার জন্য মনোনীত অতিথিবৃন্দ, মৎস্যজীবী, মৎস্য চাষী, মৎস্য খাদ্য উৎপাদনকারী, হ্যাচারি মালিক, মৎস্য প্রক্রিয়াজাত কারখানার মালিকবৃন্দ, মৎস্য সেক্টরের নিয়োজিত প্রিয় সহকর্মীবৃন্দ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত সদীপ মন্ডলী, আসসালামু আলাইকুম। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় দেশব্যাপী জাতীয় মৎস্য পক্ষ 2026 উদযাপন করতে যাচ্ছে। জাতীয় মৎস্য পক্ষ 2026-এর শুভ উদ্বোধন আমার সংসদীয় আসন কিশোরগঞ্জ 2-এর কটিয়াদিতে অনুষ্ঠিত হয়। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে উপস্থিত সবাইকে সংসদীয় আসনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বক্তব্যের শুরুতেই আমি বিশেষভাবে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে উৎসর্গকারী বীর সন্তানদের, মাছে ভাতে বাঙালি আমাদের এই হাজার বছরের পরিচয় আজ বিশ্ব দরবারে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। দেশের প্রায় 2 কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য চাষের উপর নির্ভরশীল। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো 2025 সালের প্রতিবেদন অনুযায়ী মৎস্য খাতে অবদানের জন্য মোট জিডিপির 2.58% এবং কৃষি জিডিপির 22.03%। শুধু তাই নয়, বিদেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা এবং এই খাতের অপরিসীম ভূমিকা অপরিসীম। তাই আজকে এই শুভদিনের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, মৎস্য খাতের সাথে যুক্ত সকল সম্মানিত কর্মকর্তা কর্মচারী, গবেষক, উদ্যোক্তা, মৎস্য চাষী ও মৎস্যজীবী ভাই বোনদের জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। প্রিয় শ্রুতি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় প্রান্তিক অঞ্চলের মানুষ ও গ্রামীণ অর্থনীতির দেশের মূল তালিকা শক্তি হিসাবে বিবেচনা করে থাকেন। তাই তো জাতীয় মৎস্য পক্ষ 2026 অনুষ্ঠান ঢাকায় না করে পটিয়াদীর মতো একটি গ্রামীণ অঞ্চলে আয়োজন করেছেন। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়াও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দকে। পরিশেষে একটি নিরাপদ ও সমৃদ্ধ মৎস্যঘাত গড়ার এই পথচলায় জাতীয় মৎস্য পক্ষ 2026 সার্বিক সাফল্য কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার মতো সৌভাগ্যবান কয়জন এমপি আছে জানে না যে যার এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী দুইটি উপজেলায় উনি সফর করেছেন, দুইটি উপজেলার মানুষের সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে। এই জন্য আমি আবার আপনাকে প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই মৎস্য পক্ষ অনুষ্ঠান সফল হোক, সার্থক হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
3: শুধু মাধুরী, এবারে বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শরীফুল আলম এমপিকে।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় মৎস্য পক্ষ 2026 উপলক্ষে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত মৎস্য চাষীদের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমিনুর রশিদ মঞ্চপ্রবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশের মানুষের যিনি এই দেশটাকে নতুনভাবে বিনির্মাণ করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সেই প্রিয় মানুষ জনাব তারেক রহমান এমপি মহোদয়, মঞ্চপ্রবিষ্ট মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপি, মঞ্চপ্রবিষ্ট স্থানীয় সরকার কল্যাণ ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় সংসদ সদস্য মীর শাহ আলম সহ আমাদের মৎস্য মন্ত্রণালয়, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, আমাদের জেলা প্রশাসন সহ পুলিশ সুপার সহ আমাদের সকল পর্যায়ের প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত আমার কটিয়াদী পাকুন্দিয়ার সর্বস্তরের নেতাকর্মী ভাইয়েরা যারা স্বর্ণপদক পাবেন এবং যারা মৎস্য চাষী খামারি উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমাদের বক্তব্যের বিষয় নয়, আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত মাননীয় প্রধানমন্ত্রী আজকে সারাদিন এই কিশোরগঞ্জের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। আমি সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে। আমি ধন্যবাদ জানাই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী। বাংলাদেশের অনেক জায়গায় হাওয়ার বাওয়ার আছে, কিন্তু কিশোরগঞ্জকে এই জাতীয় প্রোগ্রামটিকে ভেন্যু হিসেবে নেওয়ার জন্য আমি আপনাদেরকে আমার কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে আমি মন্ত্রণালয়ের মন্ত্রীদ্বয়কে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই প্রোগ্রামটি সফল করার জন্য আমরা আমাদের সরকারি কর্মকর্তা সহ আমাদের সর্বস্তরে কটিয়াদী পাকুন্দিয়ার নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা কাজ করেছেন পরিশ্রম করেছেন তাদেরকে অভিনন্দন জানাই। আজকে এই প্রোগ্রামের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী যে মেসেজটা দিতে চেয়েছেন, অতীতে আমরা দেখেছি এই প্রোগ্রামগুলো কখনো হতো উসমানি মিলনায়তনে, না হলে হতো চীন মূর্তিতে, কিন্তু সত্যিকার হাওড়বর এলাকার যে ফ্লেভার আজকে সারাদিন ব্যাপী মৎস্য মন্ত্রণালয়ের প্রোগ্রামটা এই প্রমাণ করে মাননীয় প্রধানমন্ত্রী প্রান্তিক মানুষের নেতা, গরিব দুঃখী এলাকার মানুষের নেতা এবং বাস্তব ভিত্তিক। উনি নির্বাচনের পূর্বেও যেভাবে ওয়াদা করেছিলেন গ্রামের মানুষের উন্নয়নের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিভিন্ন ইমাম মুয়াজ্জিন সহ ধর্মীয় ব্যক্তিদের ভাতা সহ বিভিন্নভাবে প্রান্তিক মানুষের কথা চিন্তা করেছেন। বিগত সময় যদি আমরা লক্ষ্য করি, কোন সরকার প্রধান এমনিভাবে গ্রামের মানুষের প্রান্তিক মানুষের কথা চিন্তা করে নাই। তাই আজকে আমরা এখানে যারা নেতৃবৃন্দ আছি, দেশবাসী আছি, সকলের একটাই কাজ হবে, সেটা হলো দেশের স্থিতিশীলতা রক্ষা করা, ষড়যন্ত্রকারীদের সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করা, মাননীয় প্রধানমন্ত্রীর যে ভীষণ সে ভীষণকে সামনে এগিয়ে যে নেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো, অতন্ত্র প্রহরীর মতো কাজ করবো ইনশাআল্লাহ। তাই আজকে আমি আর কথা না বাড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও আমি ধন্যবাদ জানাই। শুধু এতটুকুই বলবো, এই কিশোরগঞ্জ বিগত 17 বছরে আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, আপনার নির্দেশের রাজপথে থেকেছে। আমি তাই আপনার কাছে শুধু বিনীত অনুরোধ, এই অবহেলিত জনপদে কিশোরগঞ্জকে একটু খেয়াল রাখবেন, আমরা আপনার অতন্ত্র প্রহরীর মতো কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমি আর
5: কথা না বাড়িয়ে ঢাকাতে আগত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, মন্ত্রণালয়ের কর্মকর্তা, মৎস্য চাষী, খামারি, দেশ থেকে যারা এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে, জেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে, আবারও মাননীয় প্রধানমন্ত্রী এবং মৎস্য মন্ত্রণালয়ের দুই মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মৎস্য পক্ষ সফল হোক, সার্থক হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
1: মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত বহুমুখী পদক্ষেপ এবং কার্যকর উন্নয়ন কৌশল বাস্তবায়নের ফলে জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করে বাংলাদেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এই সাফল্য দেশের অর্থনৈতিক অগ্রগতি, পুষ্টি নিরাপত্তা এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিত করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক।
3: সম্মানিত সুধীর, অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপিকে।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি ও মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হাজি আমিনুর রশিদ, প্রধান অতিথি, এই মুহূর্তে এই দক্ষিণ এশিয়ায় সবচাইতে জনপ্রিয় নেতৃত্ব যার কাছে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান আজকের প্রধান অতিথি। উপস্থিত মন্ত্রীবর্গ, মাননীয় আমাদের এলজিআরডি দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী মীর শাহ আলম এমপি, উপস্থিত রয়েছেন শরীফুল আলম এমপি, মাননীয় বস্ত্র প্রতিমন্ত্রী, মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, সম্মানিত সচিব, মহাপরিচালক মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, যারা খামারিরা আজকে স্বর্ণপদক পাচ্ছেন, এই প্রোগ্রামটি সচরাচর চীন মৈত্রীতে করা হয় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে যে যেই এলাকায় খামারিদেরকে আমি পুরস্কার দিব, খামারির একটি অবস্থান থাকতে হবে, পরিবেশ থাকতে হবে তাদের কাছে যে আমি পুরস্কার দিব, সেই জন্যই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এইখানে আমরা বেছে নিয়েছি, সেই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি খুব সংক্ষেপে শেষ করব। আজকের মৎস্য শিল্প, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা মৎস্য দায়িত্ব পালন করার এই ছয় মাস, আজকে কিন্তু সর্বশেষ 180 দিন যেটি সবাই বলে, এই সরকারের শেষ দিন আজকে কর্মদিন। আমরা ইতিমধ্যে প্রত্যেকটি হ্যাচারি বাংলাদেশের আমরা সংস্কার করেছি, যারা যেগুলি পরিত্যক্ত অবস্থায় ছিল, কোনো খেয়াল করে নাই ঠিকভাবে বিগত দিনের ফ্যাসিস সরকার, আপনার নির্দেশে এই মৎস্য সেক্টর আগের চেয়ে বেশি উন্নতি করতে আমরা কিছুটা হলেও সক্ষম হয়েছি আমাদের কাজের মধ্য দিয়ে। আমরা চিন্তা করছি মিঠা পানির মাছ রপ্তানি করার জন্য, এই অঞ্চল কিন্তু মাননীয় প্রধান অতিথি 60% মাছ সারা বাংলাদেশে অন্য অন্যরা উৎপাদন করে, আর 40% মৎস্য কিন্তু এই ময়মনসিং অঞ্চল থেকে মিঠা পানির মাছ উৎপাদিত হয়। কাজেই এইখানে সবার দাবি একটি ফিশ প্রসেসিং সেন্টার, সেটিও আমরা করার আপনার কাছে অনুরোধ করব সেটি করার জন্য। ইতিমধ্যেই চিংড়ি শিল্পকে উন্নত করার জন্য এই মন্ত্রণালয় বেনামি চিংড়িতে আমরা অনুমতি দিয়েছি, ইনশাল্লাহ আগামী বছর রপ্তানির পরিমাণ বাড়বে চিংড়ির ক্ষেত্রে। এবং যেটি ব্লু ইকোনমি, সেটিও কিন্তু আপনার নেতৃত্বে আমরা সম্পাদন করতে সক্ষম হয়েছি, আমরা ব্লু ইকোনমিতে আমরা প্রবেশ করছি, টোনাফিস আমরা আহরণ করব, দেশের মৎস্য ইনশাল্লাহ সমৃদ্ধশালী হবে আগামী দিনে আপনার নেতৃত্বে। প্রান্তিক পর্যায়ে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধশালী হবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: সম্মানিত সুধীজন, মৎস্য খাতে নিয়োজিত মৎস্য চাষী, উদ্যোক্তা, বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান, সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান, প্রযুক্তি উদ্ভাবক, সম্প্রসারণ প্রতিষ্ঠান, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ স্ব স্ব ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই স্বীকৃতি স্বরূপ জাতীয় মৎস্য পদক নীতিমালা 2026 অনুযায়ী 13টি ক্ষেত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক 2026 প্রদান করা হচ্ছে।
3: আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি জাতীয় মৎস্য পদক 2026 প্রদান করবেন। পদক প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনার জন্য মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ খালেদ কনককে বিনীতভাবে অনুরোধ করছি।

বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাননীয় প্রধান অতিথির সানুগ্রহ অনুমতিক্রমে জাতীয় মৎস্য পদক 2026 প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করছি এবং আপনাদের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে পদক করার জন্য অনুরোধ জানাচ্ছি। পদক প্রদানের ক্ষেত্র মাছের রেণু উৎপাদন, মাছের রেণু উৎপাদনের ক্ষেত্রে মৎস্য পদক পেয়েছেন ন্যাশনাল ফিশ হ্যাচারি জেলা যশোর। আমি এই প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ আমিরুল হককে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পদক প্রদানের ক্ষেত্রে

মাছের পোনা উৎপাদন। এক্ষেত্রে পুরস্কার পেয়েছেন আলাউদ্দিন ফিশারিজ, জেলা নোয়াখালী। আমি এই প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জনাব আলাউদ্দিনকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে আসবেন দেশীয় প্রজাতির ছোট মাছ উৎপাদনের ক্ষেত্রে এম এ হাশেম অ্যাগ্রো ফার্ম, জেলা নেত্রকোনা। এম এ হাশেম অ্যাগ্রো ফার্মের প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ মানিক আজাদকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর পদক প্রদানের ক্ষেত্র হচ্ছে কার্ভ জাতীয় মাছ উৎপাদন। কার্ভ জাতীয় মাছের ক্ষেত্রে ডাক্তার আশরাফ ফিশারিজ, জেলা ফেনী। আমি ডাক্তার আশরাফ ফিশারিজের স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ আশরাফুল ইসলামকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পদক প্রদানের ক্ষেত্র পাঙ্গাস, তেলাপিয়া ও কই মাছ উৎপাদন। এক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন জিএম মৎস্য খামার, জেলা বগুড়া। আমি এই প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ আব্দুল মুহিত তালুকদার, মাননীয় সংসদ সদস্য বগুড়া তিনকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

পদক প্রদানের ক্ষেত্র, গলদা বাগদা দেশীয় অন্য প্রজাতির চিংড়ির পোস্টলার বা উৎপাদন, এক্ষেত্রে জাতীয় মৎস্য পদক পেয়েছেন ফিস্টেক গলদা হ্যাচারি পটুয়াখালী। আমি এই প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ তারেক সরকারকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর পদক প্রদানের ক্ষেত্র হচ্ছে গলদা বাগদা দেশীয় অন্য প্রজাতির চিংড়ি উৎপাদন, এক্ষেত্রে পুরস্কার পদক পাচ্ছেন সাতক্ষীরা জেলার লিটু মৎস্য খামার। আমি লিটু মৎস্য খামারের স্বত্বাধিকারী জনাব কাজী আফসার হোসেনকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পদক প্রদানের ক্ষেত্র মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি, এক্ষেত্রে টোটাল ফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেড জেলা খুলনা, এই প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ রেজাউর রহমানকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর সাতক্ষীরা জেলার একোয়ামেক্স লিমিটেডের স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম জুয়েলকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

পদক প্রদানের পরবর্তী ক্ষেত্রটা হচ্ছে মৎস্য সম্পদ গবেষক ও বিজ্ঞানী, যৌথভাবে এখানে পুরস্কার পদক পেয়েছেন। প্রথমে আমি আহ্বান করছি প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সর্দার, ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগ, মৎস্য বিজ্ঞান অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। আমি ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সর্দারকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। একই ক্যাটাগরিতে যৌথভাবে পদক পেয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সগীর আহমেদ, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বর্তমানে পেশনে মহাপরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি। আমি ডক্টর মোহাম্মদ সগীর আহমেদকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

পদক প্রদানের পরবর্তী ক্ষেত্রটি হচ্ছে মৎস্য অভয়াশ্রম সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সম্পৃক্ত জেলে অথবা জেলে সংগঠন। এখানে পদক পেয়েছেন কুন্দল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড, জেলা নীলফামারী। কুন্দল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জনাব আব্দুর রাজ্জাককে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে। এরপর আসবেন মৎস্য সম্পদ উন্নয়নে প্রান্তিক জনগোষ্ঠী, জনাব মোহাম্মদ শাহজাহান। আমি জনাব মোহাম্মদ শাহজাহানকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

পদকের পদক বিতরণ পদক প্রদানের সর্বশেষ ক্ষেত্রটি হচ্ছে মৎস্য সম্পদ উন্নয়নে যুব উদ্যোক্তা। এক্ষেত্রে জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মুন্নাকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব মনিরুজ্জামান মুন্না, জেলা নাটোর।

0: সবাইকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত সুধীবৃন্দ, এবারে ফটো সেশন পুরস্কার প্রাপ্তদের পুরস্কার সহ মঞ্চে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। না,
2: সম্মানিত সুধী, পুরস্কার হলো একটি আয়নার মতো, যা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আরো কতটা পথ চলা বাকি। এই প্রাপ্তি বাকি পথ চলার উৎসাহকে জাগিয়ে রাখবে। এ পর্যায়ে জাতীয় মৎস্য পদক 2026 প্রাপ্তদের মধ্য থেকে অনুভূতি জ্ঞাপন করার জন্য প্রথমে মৎস্য সম্পদ গবেষক বিজ্ঞানী ক্যাটাগরিতে পদকপ্রাপ্ত জনাব ডক্টর মোহাম্মদ সৌকির আহমেদ, অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, মহাপরিচালক বাংলাদেশ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজিকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।

0: মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রতিনিয়ত বাংলাদেশের সামুদ্রিক জলসীমা, গভীর সমুদ্র এবং ব্লু ইকোনমির বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে পদকপ্রাপ্তদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর ফটো সেশন চলছে।
1: ফটো সেশনটি অনুষ্ঠিত হচ্ছে, আমরা একটু অপেক্ষা করছি।

ফটো সেশন শেষ হলো। সম্মানিত সুধী মন্ডল, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি বনবিজয়তন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আমিরুর রশিদকে তার বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধনী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, বিশেষ অতিথি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপি, বিশেষ অতিথি বস্ত্র পাট প্রতিমন্ত্রী, আপনাদের এই কিশোরগঞ্জের সন্তান জনাব মোহাম্মদ শরীফুল আলম এমপি, সাথে উপস্থিত আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম সহ এমপি বিন্দু, মাননীয় সংসদ সদস্য বিন্দু, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, প্রিয় কিশোরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আজ আমি বেশি কিছু বলবো না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন, আপনারা সবাই ওনার বক্তব্য শুনবেন। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান, দারিদ্র বিমোচন, জৈব বৈচিত্র্য সংরক্ষণ এবং বৈদেশিক মুদ্রা অর্জন সহ দেশের আর্থসামাজিক উন্নয়নে মৎস্য সম্পদের গুরুত্ব অপরিসীম। সুনীল অর্থনীতির বিকাশে মৎস্য খাতের অবদান রাখা বিপুল সুযোগ রয়েছে। এ খাতের সার্বিক উন্নয়নে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর সংস্থা সমূহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মৎস্যজীবী ভাইয়েরা, জাতীয় পর্যায়ে কর্মসূচিগুলির সাধারণত রাজধানী কেন্দ্রিক আয়োজন হয়ে থাকে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারের দর্শন একটু ভিন্ন। তার দর্শন হল জনগণ যেখানে সরকার সেখানে। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণ থেকে দূরে থাকতে চায় না, বরং জনগণের কাছে যেতে চায়, তাদের কথা শুনতে চায়, তাদের সুখ দুঃখের অংশীদার হতে চায়। হাওর অধ্যুষিত কিশোরগঞ্জের মৎস্যজীবী ভাইয়েরা এবং উদ্যোক্তারা দেশের মৎস্য উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। মৎস্যপক্ষ 2026 উপলক্ষে 14 জন সফল মৎস্য চাষীকে সম্মাননা স্বরূপ স্বর্ণপদক দেওয়া হয়েছে। তাদেরকে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিএনপি সরকার বিশ্বাস করে যারা মাঠে থেকে দেশের জন্য কাজ করে তাদের সম্মাননাও তাদের কর্মক্ষেত্রেই দেওয়া উচিত। এতদিন অনেক সময় দেখা গেছে যারা মাটিতে পানিতে শ্রম দিয়ে উৎপাদন করেছে তাদেরকে রাজধানীতে এসি রুমে ডেকে এনে সম্মাননা দেওয়া হতো। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং ওনার নেতৃত্বাধীন সরকার সেই প্রচলিত ধারার পরিবর্তন করতে চায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চালু করা স্বেচ্ছাশ্রম খাল খনন পূর্ণ খনন পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে বর্তমান সরকার প্রায় 20,000 কিলোমিটার নদ নদী ও খাল খনন পূর্ণ খননের এবং পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। প্রিয় এলাকাবাসী, প্রিয় মৎস্যজীবী ভাইয়েরা, আমরা মৎস্যের উন্নয়ন চাই, মৎস্য সম্পদের উন্নয়ন চাই। এই সরকার বিশ্বাস করে কৃষকের উন্নয়ন হলে মৎস্যের উন্নয়ন হবে এবং এই মৎস্য এবং মৎস্যজীবীদেরকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা যে কৃষি কার্ড তৈরি করেছি ওই কৃষি কার্ডের মধ্যে মৎস্যজীবীদেরকেও লিস্টেড করা হয়েছে, তারাও আগামী দিনে কৃষক হিসেবে চিহ্নিত হবে এবং সব ধরনের সুযোগ সুবিধা উপভোগ করবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে শুধু একটা অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। এদেশের অত্যন্ত জনপ্রিয় মাছ ইলিশ, সারা বিশ্বে ইলিশ অত্যন্ত পরিচিত, ইলিশ মাছ অত্যন্ত সুস্বাদুর মাছ, সারা বিশ্বের মানুষ এখন ইলিশ খেতে চায়। ইলিশের নিরাপদ প্রজননের জন্য আমি আশা করব আপনার কাছে নদীর মোহনা এবং গুরুত্বপূর্ণ নৌপথগুলিকে ড্রেজিংয়ের মাধ্যমে পানির সরবরাহ বৃদ্ধি করলেই ইনশাআল্লাহ আগামী দিনে ইলিশের প্রজনন আরো অনেক বেশি বেড়ে যাবে। আমরা গত 14 এপ্রিল থেকে আমরা কৃষক কার্ড দেওয়া শুরু করেছি। প্রথমে আমরা 20,000 লোকের কৃষক কার্ড দিয়েছি, সর্বমোট 20,832 জনকে। আগামী কিছুদিনের মধ্যেই, আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমে এরই মধ্যে বেশিরভাগ কৃষকের লিস্ট হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে। আশা করি খুব কম সময়ের মধ্যে কৃষক কার্ড আবারও দেওয়া শুরু হবে। আগামী 5 বছরের ভিতরে বাংলাদেশের প্রতিটা কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য দেবেন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। আমি আপনাদের আগামী দিনে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে এই আশ্বাস দিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।
1: সম্মানিত সুধী, এবারে সেই কাঙ্ক্ষিত ক্ষণ যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে তার মূল্যবান ভাষণ প্রদান এবং জাতীয় মৎস্যপক্ষ 2026-এর শুভ উদ্বোধন ঘোষণার জন্য সবিনয়ে অনুরোধ করছি। সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী।
2: জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধন এবং জাতীয় মৎস্য পুরস্কার 2026 প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী মৎস্যজীবী, আমার সামনে উপস্থিত সকল মুরব্বীবর্গ, এলাকাবাসী ভাই ও বোনেরা এবং সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দেশে মৎস্য উৎপাদন বৃদ্ধি, মৎস্য উৎপাদন সংক্রান্ত উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার, গবেষণা প্রশিক্ষণ, জীব বৈচিত্র্য সংরক্ষণ, মৎস্য রপ্তানি সম্প্রসারণ, মৎস্য খাতে কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই মৎস্য উন্নয়নের অবদান রাখার স্বীকৃতি স্বরূপ আজ যেসব ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান জাতীয় মৎস্য পদক পেলেন, আমি শুরুতেই আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। কয়েকটি কারণে আমি দেশে মৎস্য উৎপাদন এবং মৎস্য ব্যবসায়ীদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানালাম। কারণ, মৎস্য চাষ আমাদের পুষ্টিকর চাহিদা পূরণ করছে। মাছ চাষ, মাছ ধরা, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ এবং বিক্রয়, এই পুরো প্রক্রিয়ায় বহু মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর আয় বাড়াতে মৎস্য খাতের অতুলনীয় ভূমিকা রাখছে। নদীমাতৃক বাংলাদেশে পুকুর, বিল, হাওড়, বাওড় এবং অন্যান্য জলাশয় কাজে লাগিয়ে কিংবা অল্প জমি ব্যবহার করে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে এবং এ কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সরকার সমগ্র বাংলাদেশে এরকম বহু অনেক জলাশয় আছে, হাওড় আছে, বিল আছে, পুকুর আছে, যেগুলি পড়ে রয়েছে বিনা কারণে। আমরা সিদ্ধান্ত করেছি এগুলোকে সংস্কার করার মাধ্যমে সরকারের পক্ষ থেকে আমরা এগুলোতে মাছের পোনা ছাড়তে চাই এবং যেই পুকুরগুলো বা যেই হাওড় বিলগুলো যেই এলাকায় যে জলাশয়গুলো যে এলাকায় হবে সেই এলাকার তরুণ যারা আছেন তাদের মধ্যে সুন্দরভাবে আমরা এটা বণ্টন করতে চাই যাতে করে কর্মসংস্থানের ব্যবস্থা হয় তাদের। এ ব্যাপারে এরই ভিতরে আমি মৎস্য মন্ত্রের দায়িত্ব নিয়োজিত আমাদের টুকুকে এর মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, সর্বোপরি চিংড়ি সহ বিভিন্ন মাছ ও মৎস্যজাত পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা বাংলাদেশ অর্জন করছে। 2025-26 অর্থবছরে বিশ্বের প্রায় 52টি দেশে মৎস্য এবং মৎস্যজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ 6,000 কোটি টাকার বেশি সমমূল্যের বৈদেশিক মুদ্রা অর্জন করেছে এবং এর কৃতিত্ব আমি মনে করি এখানে যে সকল উদ্যোক্তা আছেন যারা আজকে পুরস্কৃত হয়েছেন, যে সকল ব্যবসায়ী আছেন, যে সকল মৎস্য কৃষক আছেন সহ এই খাতে যারা সম্পৃক্ত প্রত্যেকটি মানুষ এটার এই ক্রেডিটের দাবিদার, প্রত্যেককে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। এবং এ কারণেই বর্তমানে সারা বিশ্বের কাছে এশিয়ার দেশগুলো ক্রমেই মিঠা পানির মাছ উৎপাদনের কেন্দ্রে পরিণত হতে চলেছে এবং এই ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। আপনারা জানলে খুশি হবেন গত জুন মাসে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফোর প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে মাছসহ জলজ প্রাণী উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম। তবে বিশ্বে আভ্যন্তরীণ জলাশয় থেকে মাছ আহরণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। অর্থাৎ বিশ্বের সব রকমের পরিসংখ্যানেই দেখা যায় মৎস্য চাষ কিংবা মৎস্য আহরণে বিশ্বে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বর্তমানে এই উজ্জ্বল সম্ভাবনা থাকার ফলে আমরা যদি পরিকল্পিতভাবে পরিশ্রম করি এখান থেকে বহু মানুষের কর্মসংস্থান যেমন হবে, একই সাথে আমরা আরও অনেক বেশি পরিমাণের বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। সম্মানিত ইনশাআল্লাহ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা যারা মৎস্য উৎপাদন এবং বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট নিঃসন্দেহে আপনারা জানেন মৎস্য অধিদপ্তরের উদ্যোগে খুলনা অঞ্চলে 300টি ক্লাস্টার গঠন করে ক্লাস্টার ভিত্তিক চিংড়ি চাষ উন্নয়নের মাধ্যমে ইতিমধ্যে 7,500 ঘেরে উৎপাদন গড়ে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় 7,000 একর জমিতে চিংড়ি চাষ উন্নয়নের জন্য অবকাঠামো উন্নয়ন সহ স্ট্রিম সিটি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে এর ভিতরে। শুধু চিংড়িই নয়, বাংলাদেশের ঐতিহ্য ইলিশ মাছ উৎপাদন এবং সংরক্ষণের ব্যাপারেও সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে। ইলিশ শুধু জাতীয় মাছ কিংবা একটি অর্থনৈতিক সম্পত্তি নয়, এটি বাংলাদেশের জিআই পণ্য হিসেবেও বিশ্বে স্বীকৃত। দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় 10%, যা দেশজ জিডিপির 1%-এরও বেশি। 2003-04 সালে বিএনপি সরকারের সময় ইলশা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান প্রণয়ন করা হয়েছিল, যার ফলে পরবর্তীতে ইলিশ মাছের উৎপাদন সমগ্র বাংলাদেশে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশে প্রায় 14 লক্ষ নারী, বর্তমানে দেশের প্রায় 2 কোটি মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মৎস্য খাতের উপরে নির্ভরশীল এবং সে কারণেই এই সেক্টরকে নির্বিঘ্ন এবং নিরাপদ রাখতে সরকার বিশেষ দায়িত্ব বলে মনে

0: মৎস্য, পশু সম্পদ এবং জলজ খাতকে অগ্রাধিকার তালিকায় রেখেছে। কারণ আমরা যদি আমাদের আবহমান কালের ঐতিহ্য দেখি, অর্থনৈতিক দেখি, আমাদের দেশের বহু কোটি মানুষ এই পেশাগুলোর সাথে সম্পৃক্ত। উপস্থিতবৃন্দ, মৎস্য সেক্টরের বিকাশ এবং মৎস্য চাষী এবং জেলেদের জীবন জীবিকার উন্নয়নে সরকার অত্যন্তভাবে আন্তরিক এবং এরই অংশ হিসাবে মৎস্য চাষীদেরকে কৃষক কার্ডের আওতায় আনা হবে এবং হয়েছে এর মধ্যে। একই সঙ্গে জেলেদের পরিচয়পত্র প্রদান ও নিবন্ধন কার্যক্রমও চলমান রয়েছে। 2026-27 অর্থবছরের প্রথমবারের মতন সুন্দরবন এবং হাওর অঞ্চলে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন জেলেদের বিজিএফের আওতায় আনা হয়েছে। উপস্থিতবৃন্দ, যদি আমরা প্রত্যেকটি মানুষ আন্তরিক হই, আমি বিশ্বাস করি বাংলাদেশের ভাগ্য উন্নয়নে মৎস্য এবং পশু সম্পদ যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে। আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন গত জুন মাসে নাইজেরিয়াতে হ্যাচিং ডিম রপ্তানি করা হয়েছে। এভাবে বিদেশে নিত্য নতুন পণ্যের বাজার খুঁজে বের করার জন্য আমি উদ্যোক্তা বা ব্যবসায়ীদের প্রতি আন্তরিক আহ্বান জানাই এবং এক্ষেত্রে সরকারের কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতবৃন্দ, আপনারা জেনে খুশি হবেন, প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সৃষ্টি এবং গবেষণা উদ্ভাবনকে উৎসাহিত করে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে বর্তমান সরকার 500 কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠন করেছে। এই ফান্ড থেকে সম্ভাবনাময় স্টার্ট আপের জন্য, অর্থাৎ শিল্প উদ্যোক্তা বা শিল্প শুরু করার জন্য সরকার 5 লক্ষ থেকে 5 কোটি টাকা পর্যন্ত গ্রান্ট দেবে, ঋণ নয় গ্রান্ট দেবে। সুতরাং এই সুযোগ গ্রহণ করে এগিয়ে আসার জন্য আমি নতুন উদ্যোক্তা যারা আছেন তাদেরকে বিশেষভাবে আহ্বান জানাতে চাই। সম্মানিত উপস্থিতবৃন্দ, আমরা আজকে এখানে মৎস্য নিয়ে কথা বলছি। মৎস্যের সাথে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটি খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে পরিবেশ। যে কোনোভাবেই হোক, যেভাবেই হোক, যে কারণেই হোক, আমরা খেয়াল করে দেখছি আমাদের খাল বিল নদী নালা যে সকল হাওড় বিল যে সকল আছে সবগুলোর পরিবেশ ধীরে ধীরে আমাদের ব্যবহৃত বিভিন্ন যে আবর্জনা আছে, বিভিন্ন রকম টিস্যু পেপার, প্লাস্টিক, পানির বোতল, এইসবের কারণে ধীরে ধীরে এই জলাশয়গুলোর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি সত্যিকারভাবে সচেতন হই, আমরা যদি নিজেদের পরিবেশ রক্ষা করতে চাই এবং একই সাথে আপনারা এখানে যারা উপস্থিত আছেন অধিকাংশ মানুষ হয়তো মৎস্য পেশার সাথে জড়িত এবং মাছকে যদি আমরা বাঁচাতে চাই, আসুন একই সাথে আমাদেরকে আমাদের পরিবেশের প্রতিও খেয়াল রাখতে হবে, আমাদেরকে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। আমরা যদি পরিবেশকে রক্ষা করতে পারি, আমরা যেমন একটি সুস্থ পরিবেশের মধ্যে বসবাস করতে পারবো, আমাদের সন্তানেরা সুস্থ পরিবেশে বসবাস করতে পারবে আগামী দিনে, একইভাবে আমাদের মৎস্য, আমাদের পশু, সকল কিছু আমরা একটি সুস্থ পরিবেশের মধ্যে গড়ে তুলতে সক্ষম হব। সম্মানিত উপস্থিতবৃন্দ, সকল প্রিয় ভাই ও বোনেরা, জাতীয় মৎস্য পক্ষের এবারের প্রতিপাদ্য রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। আসুন আমরা সবাই মিলে জলজ সম্পদ সংরক্ষণ, পরিবেশ বান্ধব ও টেকসই মৎস্য চাষ এবং বিতরণ, মাছের উৎপাদন, আহরণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে একটি পুষ্টি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। এই গড়ে তুলতে হলে আমাদের সকলকে সচেতনভাবে পরিশ্রম করতে হবে, আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে কাজে লাগাতে হবে যাতে আমরা আমাদের দেশটিকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। পরিশেষে আমি জাতীয় মৎস্য পক্ষ 2026-এর শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দিক নির্দেশনামূলক উৎসাহব্যঞ্জক ভাষণ এবং জাতীয়

0: কর্তৃপক্ষ 2026-এর শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য।
1: মাননীয় প্রধান অতিথির সানুগ্রহ অনুমতিক্রমে উপস্থিত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জাতীয় মৎস্যপক্ষ 2026-এর শুভ উদ্বোধন করলেন এবং এতক্ষণ এই উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ প্রদান করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি। জাতীয় মাছ, আমাদের জাতীয় মাছ ইলিশের মতো মাছের আড়ত ও বিপণন ঐতিহ্যে ভরপুর কিশোরগঞ্জের নদী, বিল ও সংলগ্ন হাওর মাছের বাণিজ্য শত বছরের পুরনো। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমানের মতো আমরাও আশা করি শুধু ইলিশে নয়, কিশোরগঞ্জের বালিখোলা বা চামটাঘাটের মতো মৎস্য আড়তগুলোতে প্রতিদিন যে পরিমাণ কোটি কোটি টাকার দেশীয় ও বিলুপ্ত প্রায় মাছ কেনা বেচা হয়, তা সারা দেশের আমিষের চাহিদা মিটিয়ে বিদেশেও মৎস্য রপ্তানিতে ভূমিকা রাখবে, তবেই হবে রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের যাবার সময় হয়েছে, যেতে যেতে বলি যায় আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে ধারা বর্ণনায় ছিলাম আমি ফাতিমা প্রস্তোহিলি, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ শহীদুল্লাহ ও মোহাম্মদ রুহুল আমিন, স্টুডিও তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ রবিউল আওয়াল মারুফ ও মেজবা চৌধুরী, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশিরউদ্দিন, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে।
3: এতক্ষণ কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার আর্চবিশপ জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা।
4: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিশোরগঞ্জ জেলা সফর করছেন। আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্যপক্ষ 2026-এর শুভ উদ্বোধনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এতক্ষণ যোগদান করেছিলেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে সরাসরি রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের আজকের নাটক জাহানারা, রচনা মোস্তাফিজুর রহমান, প্রযোজনা মোহাম্মদ রবিউল ইসলাম রবি, নাট্যানুষ্ঠান জাহানারা।

0: আমার প্রিয় কন্যা, এসো কাছে এসো মা, আজ মনে হচ্ছে দেহ যেন ভেঙে পড়ছে, চোখের দৃষ্টি ঝাপসা, মাথা ভারী হয়ে আসছে।
1: পিতা, আপনার শরীর আবার দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আমি তো বলেছিলাম চিকিৎসকের নির্দেশ মেনে বিশ্রাম নিতে হবে। আপনি রাজকার্য নিয়ে এত ভাবেন কেন? আপনার সুস্থতা ছাড়া তো সবই অর্থহীন।
0: তুমি জানো না আমার কন্যা, তুমি জানো না, একজন সম্রাটের হৃদয় কেবল নিজের জন্য নয়, কোটি প্রজার সঙ্গে বাঁধা। যখন শরীর ভেঙে পড়ে তখনই তা বোঝা যায় কত বড় ভার বয়ে এনেছি সারাটি জীবন।
1: পিতা, আপনি শুধু সম্রাট নন, আপনি আমাদের আশ্রয়, আমাদের প্রাণ। আপনার ছায়া ছাড়া সাম্রাজ্যের কথা ভাবতেও ভয় লাগে।
0: হায় জাহানারা, সময়ের নিয়ম বড়ই কঠিন, বয়সের সঙ্গে সঙ্গে শক্তি ক্ষীণ হয়ে আসে। এখন এখন প্রশ্ন একটাই, আমার পরে এই বিশাল সাম্রাজ্যের হাল কে ধরবে?
1: এ প্রশ্ন কেন করছেন পিতা? আপনার ছেলেরা তো আছেন, দারা, আরঙ্গজেব, শাহ সুজা, মুরাদ।
0: না, ওরা সবাই ক্ষমতার লোভে একে অপরের বিরুদ্ধে যাবে। আমি তাদের চিনি, মোগল সিংহাসন ওদের কাছে প্রজাদের কল্যাণের জন্য নয়।
1: তাহলে আপনি কাকে ভাবছেন?
0: আমি তোমাকে ভাবছি জানারা, শুধু তোমাকেই।
1: আমাকে? পিতা, আমি তো নারী, রাজ দরবারের পুরুষরা কি আমাকে মানবে? আমার ভাইয়েরা কি মেনে নেবে?
0: নারী বলে তুমি তো দুর্বল নও কন্যা, তুমি আমার চোখের আলো, আমার শ্রেষ্ঠ উত্তরাধিকার। বিদ্যা, বুদ্ধি, ন্যায়বোধ সবই তোমার মধ্যে আছে। মনে আছে ছোটবেলায় তুমি কত তীক্ষ্ণ প্রশ্ন করতে, এমনকি আমার মন্ত্রীদের উত্তর দিতে হিমশিম খেতে হতো?
1: মনে আছে পিতা, মনে আছে, কিন্তু তখন তো সবই খেলার মতো ছিল। এখনকার রাজনীতি তো আগুনের খেলা।
0: সেই আগুনেই তুমি আলোকিত হবে কন্যা।
1: ভয় পাই না, আমি ভয় পাই না দায়িত্বকে, ভয় পাই মানুষের অবিশ্বাসকে। জনগণ কি একজন নারীর হাতে সাম্রাজ্যের হাল দেখতে রাজি হবে?
0: মানুষকে জয় করতে হয় কাজ দিয়ে, নারী পুরুষের বিচার দিয়ে নয়। তুমি যদি ন্যায় দাও, দয়া দাও, প্রজাদের যদি ভালোবাসা দাও, তাহলেই তারা তোমাকে আপন করে নেবে কন্যা।
1: পিতা, আপনার প্রতি আমার ভালোবাসা অফুরান। আমি প্রতিজ্ঞা করছি আপনার শেখানো নীতি, ন্যায়, মানবিকতা আঁকড়ে ধরেই এগোব, কিন্তু প্রতিদ্বন্দ্বিতার ঝড় সামলাতে পারবো তো পিতা?
0: হ্যাঁ হ্যাঁ, তুমি পারবে, তুমি আমার সন্তান, আমি তোমার মধ্যে সেই শক্তি দেখেছি বারবার। যখন তোমার মা মমতাজ চলে গেলেন, তখন তুমি আমাকে আধার থেকে টেনে বের করেছিলে, আর সেই শক্তি তোমাকে সিংহাসনের যোগ্য করেছে। জাহানারা, আজ আমি তোমার কাঁধেই দিলাম আমার সাম্রাজ্যের ভার। হাতটা বাড়িয়ে দাও মা।
1: পিতা,
0: এই নাও, এই আংটিটি আমি তোমাকে পরিয়ে দিলাম কন্যা, এটি আমার সিংহাসনের প্রতীক। আজ থেকে তুমি হলে আমার উত্তরাধিকারী।
1: আমি প্রতিজ্ঞা করছি পিতা, আপনার স্বপ্ন, আপনার সাম্রাজ্য, আপনার প্রজাদের সুখ শান্তি আমি রক্ষা করব।
0: আমি এখন নিশ্চিন্ত, সাম্রাজ্যের হাল সঠিক হাতেই পৌঁছেছে।
1: আজ থেকে পিতা সম্রাট শাহজাহান আমাকে সাম্রাজ্যের ভার অর্পণ করেছেন, এটি গৌরব, তবে একই সঙ্গে অগাধ দায়িত্ব। আমি চাই তোমরা সবাই মিলে আমার পাশে থাকো, একার শক্তিতে সাম্রাজ্য চালানো সম্ভব নয়।
2: সম্রাজ্ঞী, আমি দীর্ঘদিন নবাব দরবারের উজির, অসংখ্য উত্থান পতন আমি দেখেছি, আজ আমার সুখে পানি আসে, কারণ সম্রাটের আস্থাভাজন কন্যার হাতে ক্ষমতা এসেছে। আপনি যদি অনুমতি দেন, আমি আমার জ্ঞান অভিজ্ঞতা সর্বস্ব দিয়ে আপনার পাশে থাকব।
3: আমারও একই অঙ্গীকার সম্রাজ্ঞী। প্রশাসনের ভেতরের হিসাব নিকাশ, রাজকোষ, রাজস্ব সবই আমি সামলাব, তবে আপনার অনুমতি ছাড়া কোনো পদক্ষেপ নেব না। আপনার আদেশেই হবে আমার নির্দেশ।
4: তুমি শুধু আমার বোন নও, আজ আমাদের সম্রাজ্ঞীও। পিতা তোমাকে যে বিশ্বাসে ক্ষমতা দিয়েছেন, সে বিশ্বাস রক্ষাই হবে আমার ধর্ম।
1: তোমাদের এই আশ্বাসে আমার মন অনেক হালকা হলো। আমি চাই সাম্রাজ্যের প্রতিটি সিদ্ধান্ত হোক জনগণের কল্যাণে, ক্ষমতা নয় দায়িত্বই হোক আমাদের মূল মন্ত্র।
2: সম্রাজ্ঞী, প্রথমে আপনাকে জানাতে চাই, সাম্রাজ্যের উত্তর পশ্চিমে বিদ্রোহের খবর এসেছে, সৈন্য দলকে শক্ত করতে হবে। আপনার অনুমতি চাই এই বিষয়ে ব্যবস্থা নিতে।
1: শুধু বল প্রয়োগে বিদ্রোহ দমন করা উচিত নয়, আগে খোঁজ নিতে হবে কেন তারা অসন্তুষ্ট। প্রজা যদি ন্যায় না পায় বিদ্রোহ তো হবেই। আমি চাই আলোচনার পথ খোলা রাখা হোক।
4: আমাদের সাম্রাজ্য যদি জনগণের আস্থা হারায় তবে তলোয়ারের জোরে তা টিকবে না। আমি বোনের সঙ্গে একমত, আগে সংবাদ পাঠানো হোক কোন সমস্যা তাদের বিদ্রোহে ঠেলে দিল।
3: ঠিক বলেছেন, রাজস্ব আদায়কারীরা অনেক সময় প্রজাদের উপর বাড়তি চাপ সৃষ্টি করে। আমি রাজকোষের রেকর্ড যাচাই করব, যদি অন্যায় হয়ে থাকে সংশোধন করা হবে।
1: ভালো। আরেকটি বিষয়, প্রজাদের খাদ্যাভাব, বাজারে শস্যের দাম বাড়ছে, আমি চাই রাজকোষ থেকে সাহায্য দেওয়া হোক। কেউ যেন না বলে সাম্রাজ্ঞী পেট ভরে খাচ্ছেন প্রজারা অনাহারে।
2: এটি সত্যিই জরুরি পদক্ষেপ। শস্য মজুদদারা দাম বাড়াচ্ছে, আমি কঠোর নির্দেশ দিতে চাই, তবে আপনার অনুমোদন ছাড়া কোনো আইন আমি জারি করব না।
1: তাহলেই আমি স্পষ্ট আদেশ দিচ্ছি মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। প্রজার কল্যাণই হবে রাজকার্যের মূল নীতি।
4: বোন, তুমি ঠিক দিশা ধরেছ। রাজনীতির শক্তি ঠিক থাকে তখনই যখন সাধারণ মানুষের হৃদয় জয় করা যায়।
3: আর একটি প্রশ্ন আছে, সাম্রাজ্যের কোষাগারে এখন ব্যয়ের চাপ বেড়েছে, যুদ্ধ, দুর্গ মেরামত, প্রশাসন সবই খরচ সাপেক্ষ। আপনি কি নতুন কর চাপাতে চান?
1: না, নতুন কর নয়, আগে দুর্নীতি কমাও। রাজকোষের টাকা যদি সঠিকভাবে ব্যবহার হয় তবে নতুন করের দরকার হবে না, সাধারণ প্রজার ঘাড়ে বোঝা চাপানো চলবে না।
2: আপনার এই ন্যায় নীতি, মানবিকতা অভূতপূর্ব। ইতিহাসের নারীরা শুধু সিংহাসনের অলংকার ছিল, কিন্তু আপনি তার ব্যতিক্রম হয়ে উঠেছেন।
1: আমি অলংকার হতে চাই না উজির সাহেব, আমি চাই প্রজাদের বোন, প্রজাদের মা হতে।
4: বোন, আমি আজ গর্বিত, তোমার প্রতিটি সিদ্ধান্ত আমাদের সাম্রাজ্যকে অটুট করে তুলেছে। আমি প্রতিজ্ঞা করছি তোমার আদেশ অমান্য করবে, সে আমার ভাই হলেও আমি তার বিরোধিতা করব।
3: আমিও প্রতিজ্ঞা করছি আপনাকে সাহায্য করতে আমার জীবন উৎসর্গ করব।
2: আমি আমার অভিজ্ঞতা, জ্ঞান, সবটুকু শক্তি দিয়ে আপনাকে সমর্থন করব।
1: তাহলে শোনো, আমাদের সাম্রাজ্যের মূল নীতি হবে ন্যায়, দয়া ও প্রজা কল্যাণ। আমরা প্রমাণ করব একজন নারীও সাম্রাজ্যের ভার বহন করতে পারে, যদি তার পাশে থাকে সৎ মানুষের সহযোগিতা।

0: আজকের দিনটি আমার অন্তরের আগুনকে আরো জ্বালিয়ে দিল জিয়ন খা। বন জাহানারার হাতে সাম্রাজ্যের ক্ষমতা তুলে দিল সম্রাট। আমি শাহজাহানের রক্ত মাংসের সন্তান হয়ে এই অবমাননা সহ্য করব।
1: মহামান্য, আপনার ক্ষোভ একেবারেই স্বাভাবিক। সাম্রাজ্যের ভার তো একজন পুরুষের হাতে থাকার কথা, একজন নারীর হাতে নয়। জাহানারা ক্ষমতার স্বাদ পেয়ে গেলে আর আপনাকে গুরুত্ব দেবে না।
0: সে তো আগেই দেখিয়ে দিয়েছে। আজ সবার সামনে আমার চোখে চোখ রেখে বলল, রাজ্য চালনায় ন্যায় নীতি চাই, লোভ নয়। আমি কি লোভী?
1: রাজনীতি হচ্ছে দাবার খেলা। দাবায় যেমন সৈন্যদের চাল দিয়ে রাজার ঘর দখল করতে হয়, তেমনি ক্ষমতার খেলায় হাসি মুখে আঘাত হানতে হয়। আপনার বোন যতই শক্তিশালী হোক, তার ভিতরে দুর্বলতা আছে।
0: আমার বোনের জনপ্রিয়তা নিয়ে আমি নিশ্চিন্ত নই। চিন্তা হচ্ছে উজিরা দ্বারা, তারা ওর পাশে দাঁড়িয়ে গেছেন।
1: আপনি কিছু চিন্তা করবেন না, আমার কাছে বিশেষ কিছু মানুষ আছে যাদের কিছু সোনার মোহর দেখালেই বিশ্বস্ততা ভেঙে পড়ে। আর দ্বারা, দ্বারা তো মহৎ, কিন্তু সে সরল, তার সরলতাই আমাদের জয় এনে দেবে।
0: তাহলে প্রথম কাজ কি হওয়া উচিত বলো।
1: প্রথমে আপনাকে ধৈর্য ধরতে হবে, প্রকাশ্যে কিচ্ছু করবেন না, ভেতরে ভেতরে লোক কিনে নিন, বুনিয়ের বিরুদ্ধে ফিসফাসে ছড়িয়ে দিন, প্রজাদের কানে কানে পৌঁছে দিন একজন নারী সাম্রাজ্যের হাল ধরতে অযোগ্য।
0: বাহ বাহ বাহ বাহ বাহ, তুমি আমার মনের কথা পড়তে পারো জিয়ন খা। নারীর শাসন, এই শব্দটাই মানুষের মনে ভয় জাগাবে। এই সাম্রাজ্যের সৈন্যরা আমার কথায় সাড়া দেবে?
1: অবশ্যই দেবে। সৈন্যরা খাদ্য চায়, পুরস্কার চায়, পদোন্নতি চায়। বোন যদি সবার ন্যায় বিচার করতে চায়, তবে কেউ বিশেষ সুবিধা পাবে না। আপনি যদি ব্যক্তিগত স্বার্থে তাদের পাশে দাঁড়ান, তারা আপনার পতাকা তো তুলবেই।
0: তাহলে শুরু হবে ভেতর থেকে বিশ্বাসঘাতকতা। রাজপ্রাসাদের দেওয়াল ভাঙতে বাহিনী দরকার হয় না, দরকার হয় ভেতরের ফাটল।
1: আর সেই ফাটল তৈরি করাই তো আমার কাজ।
0: জিয়ন খা শোনো, আজ থেকে আমরা একসঙ্গে কাজ করব। আমার বোনের সিংহাসনের মাটি আমরা টেনে নামাবো। দেখবে খুব শীঘ্রই প্রজারা তার বিরুদ্ধে খেপে উঠবে। আমি হব একমাত্র যোগ্য উত্তরসূরী।
1: আপনি সাম্রাজ্যের ভবিষ্যৎ মহামান্য, আমি শুধু আপনার পথের কাঁটা সরিয়ে দেব।
0: তাহলে শুরু হোক ষড়যন্ত্রের আধার।

0: ভাই দারা, এই নীরবতা আমার অদ্ভুত লাগছে। প্রাসাদে জুড়ে একটা চাপা উত্তেজনা টের পাচ্ছি, মনে হচ্ছে যেন কেউ গোপনে ফিসফিস করছে আমাদের বিরুদ্ধে।
1: তোমার অনুভূতি অমূলক নয় বোন, আমি কয়েকদিন ধরে সৈন্যদের মধ্যে অদ্ভুত ফিসফাস শুনছি। কেউ কেউ বলে নারী রাজ্যের ভার নিতে পারে না, এ কথা কারা ছড়াচ্ছে বুঝতে কি বাকি আছে?
0: আওরঙ্গজেব আমার আপন ভাই হয়েও এই সাম্রাজ্যকে ব্যক্তিগত উচ্চ ভিলাসের খেলায় ফেলতে চাইছে। বাবা অসুস্থ, সাম্রাজ্যের ভার আমরা মিলে সবাই সামলাচ্ছি, তবুও তার চোখে আমি অপরাধী।
1: সে ভাই হিসেবে নয়, প্রতিদ্বন্দ্বী হিসেবে তোমাকে দেখে। তার চোখে শুধু সিংহাসন, বোনের সম্মান বা সাম্রাজ্যের শান্তি নয়।
0: দারা, তুমি কি খেয়াল করেছ জিহন খান নামের এক ব্যক্তি সম্প্রতি আওরঙ্গজেবের সাথে ছায়ার মতো ঘুরছে? আমি তার চেহারায় কপটতার রেখা দেখেছি।
1: হ্যাঁ, আমিও লক্ষ্য করেছি। জিহন খান রাজ দরবারে বড়ই কৌশলী, সে হাসি মুখে মিষ্টি কথা বলে কিন্তু অন্তরে বিষ ধারণ করে আছে। আমার আশঙ্কা হয় সেই আওরঙ্গজেবকে উস্কে দিচ্ছে ষড়যন্ত্রে।
0: সাম্রাজ্য শাসন কি শুধু ষড়যন্ত্রে টিকিয়ে রাখা যায়? পিতা আমাদের শিখিয়েছেন ন্যায়, প্রজ্ঞা, মানবিকতা, অথচ আওরঙ্গজেব শিখেছে কেবল তলোয়ার আর লোভ।
1: আমরা যদি ন্যায় নীতির পথ না ধরি, তবে প্রজারা আমাদের ভুলে যাবে। মনে রাখবে, রাজ সিংহাসন প্রজাদের রাস্তায় টিকে থাকে, কেবল ভয় আর ষড়যন্ত্রে নয়।
0: আওরঙ্গজেব এখনো প্রকাশ্যে আসেনি, কিন্তু তার ছায়া দিন দিন ঘন হয়ে আসছে। ভাই দারা, আমরা এখন কি করব?
1: প্রথমে প্রমাণ সংগ্রহ করতে হবে। প্রমাণ ছাড়া তাকে দোষারোপ করলে প্রজারা আমাদের বিরুদ্ধেই ফিরবে। আমাদের চারপাশে গুপ্তচর আছে, তাদের কাজে লাগাতে হবে।
0: ঠিকই বলেছো, আমি প্রজাদের দাসী থেকে শুরু করে সৈন্য পর্যন্ত সবার প্রতি নজর রাখবো। কোথায় কি ষড়যন্ত্র হচ্ছে তা আমার জানতেই হবে।
1: আর আমি দেখবো দরবারে কোন মন্ত্রী তার দিকে ঝুঁকছে, কারা সোনার মোহরে বশ হচ্ছে, সব জানতে হবে।
0: দারা, একটা প্রশ্ন সব সময় আমাকে তাড়িয়ে বেড়ায়, আওরঙ্গজেবকে কেবল সিংহাসনের জন্যই ষড়যন্ত্র করছে, নাকি তার অন্তরে আমাদের প্রতি ঘৃণা আছে?
1: সে শুধু সিংহাসনের জন্যই নয়, তার অন্তরে লোভ ও ক্ষমতার নেশা এমন ভাবে জেঁকে বসেছে, সে যে আপন জনকে আর চিনতে পারছে না। সাম্রাজ্যের স্বার্থ তার চোখে তুচ্ছ।
0: তাহলে আমরা এখন কি নীরব থাকবো?
1: না বোন, আমরা নীরব থাকলে ষড়যন্ত্র আরো জোরদার হবে। আমাদের কণ্ঠ হতে হবে স্পষ্ট, আমাদের পদক্ষেপ হতে হবে দৃঢ়।
0: ভাই দারা, আমি ভয় পাই না, কিন্তু পিতার স্বপ্ন ভঙ্গ হলে আমি কষ্ট পাব। তিনি চান সাম্রাজ্য ন্যায় ও দয়ার ভিত্তিতে টিকে থাকুক।
1: আমরা সেই স্বপ্ন পূরণ করব। আওরঙ্গজেব যদি ষড়যন্ত্র করে, আমরা সত্য দিয়ে জিতব। মনে রাখবে, ষড়যন্ত্রের রাত যতই দীর্ঘ হোক, ভোর একদিন হবেই।
0: তাহলে শপথ করি, আমরা দুজনে মিলে প্রাসাদকে, সাম্রাজ্যকে, পিতার মর্যাদাকে রক্ষা করব।
1: শপথ করি বোন, ঔরঙ্গজেবের অন্ধকারকে আমরা আলোয় হারাব।

0: নাদিরা, এই নীরব রাতগুলো আজও যেন কেমন অস্থির লাগে। আওরঙ্গজেব যে বিদ্রোহ ঘোষণা করেছে তা শুধু আমার বিরুদ্ধে নয়, সম্রাট শাহজাহানের স্বপ্ন এই সাম্রাজ্যের মূল শিকড়ের বিরুদ্ধেও।
1: দাঁড়া, তুমি দুর্বল হয়ে পড়ো না। তোমার ভিতরে যে সাহস আছে সেই সাহসই তোমাকে সবসময় ভরসা দিয়েছে। আওরঙ্গজেবের ষড়যন্ত্র নতুন নয়। আমরা দুজনেই জানি জাহানারাই পিতার অনুপস্থিতিতে এই সাম্রাজ্যের প্রকৃত অভিভাবক।
0: হ্যাঁ, মন জাহানারা সবসময় আমার শক্তি। সম্রাট পিতা শাহজাহান অসুস্থ, আর জাহানারা তার সেবায় নিয়োজিত থেকেও সাম্রাজ্যের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করছে, অথচ আওরঙ্গজেব চাই তাকে দূরে সরিয়ে দিক।
1: কারণ সে জানে জাহানারার হাতে সাম্রাজ্য থাকলে সে কখনো তার স্বার্থ সিদ্ধি করতে পারবে না, আর তোমার উপস্থিতি মানেই তার পথ রুদ্ধ। তাই তো সে বিদ্রোহের ঝান্ডা তুলেছে।
0: তুমি ঠিকই বলছ, কিন্তু নাদিরা, আমার ভয় এই গৃহযুদ্ধ সাম্রাজ্যকে দুর্বল করে দেবে। প্রজারা বিভক্ত হবে, একদিকে ন্যায় অন্যদিকে লোভ।
1: তুমি যদি ন্যায়ের পথে থাকো তবে প্রজারা কখনো তোমাকে ছেড়ে যাবে না। ইতিহাস সব সময় সত্যের পক্ষে দাঁড়ায়। দাঁড়া,
0: আওরঙ্গজেবের সেনারা আজ সীমান্তে জড় হচ্ছে। নাদিরা, আমি যদি যুদ্ধক্ষেত্রে যাই?
1: সিদ্ধান্ত নয় দাঁড়া, তুমি যাবে, অবশ্যই যাবে। কারণ এ শুধু আমাদের যুদ্ধ নয়, এটা তোমার যুদ্ধ, আমাদের সন্তানদের ভবিষ্যতের যুদ্ধ।
0: কখনো ভেবেছিলাম রাজনীতির এই রক্তাক্ত পথ থেকে আমি দূরে থাকব? জ্ঞান, শিল্প, সাহিত্য, এই সবই হবে আমার রাজ্য। অথচ আজ সে আমাকে এই তলোয়ারের হাতে দাঁড়াতে হচ্ছে।
1: এটাই ইতিহাসের খেলা। কিন্তু মনে রেখো, তোমার জ্ঞানের আলো, তোমার ন্যায়ের পথই তোমার আসল শক্তি। আওরঙ্গজেবের হাতে শুধু তলোয়ার আছে, কিন্তু তোমার হাতে আছে জ্ঞান ও মানুষের ভালোবাসা।
0: নাদিরা, তুমি না থাকলে হয়তো আমি অনেক

0: না দাঁড়া, আমরা একে অপরের আত্মার সঙ্গী, আমি তোমার সঙ্গে আছি শেষ মুহূর্ত পর্যন্ত।
1: শোনো, আওরঙ্গজেব হয়তো আমাদের ঘেরা করতে এসে চলেছে, এই রাত দীর্ঘ নয়, ভোর হয়তো রক্তাক্ত হবে।
0: যদি মৃত্যু আসে তবে আমরা মরব সাম্রাজ্যের জন্য, ন্যায়ের জন্য, কিন্তু যদি জয় আসে তবে ইতিহাস বলবে দারার নাদিরা সেই রাতের অন্ধকার ভেদ করে আলো এনেছিল।
1: হ্যাঁ, এই প্রতিজ্ঞা নিয়ে আমি যুদ্ধক্ষেত্রে নামব, জাহানারা থাকবে সাম্রাজ্যের ভারে, আর আমিও তার ঢাল হয়ে দাঁড়াবো।
0: দারা, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি যেন সত্যের পথে অটল থাকতে পারো, আওরঙ্গজেবের ষড়যন্ত্র যেন ব্যর্থ হয়।
1: তোমার এই প্রার্থনায় আমার শক্তি। চলো দাদিরা, আজকের এই রাতের নীরবতাকে আমরা আমাদের শপথের সাক্ষী করি।
0: চলো।
2: সতর্ক থাকো।

মেনে নেব না, কোনোভাবেই মেনে নেব না। জাহানার একজন নারী এই বিশাল সাম্রাজ্যের ভার নেবে, এটা আমাদের জন্য অপমান, আমাদের রক্তের জন্য লজ্জা।

0: প্রজারা দারাকে পছন্দ করে আর জাহানারা সব কাজ নিয়ন্ত্রণ করছে। আমরা যদি তাড়াহুড়ো করি তবে প্রজারা আমাদের বিরুদ্ধে যেতে পারে।
1: না প্রজা, এখনই সময়। দারা জ্ঞানী হতে পারে কিন্তু সে দুর্বল, সে জাহানারার উপর নির্ভরশীল। আর জাহানারা সে রাজনীতি বোঝে, কূটনীতি বোঝে, ওকে সরাতে হবে যে

0: কি জিয়ানখা, কি করলে জাহানারা কে সরানো যাবে?
1: ষড়যন্ত্র,
0: ষড়যন্ত্র,
1: ধীরে চতুরতার সঙ্গে এগোতে হবে। যদি ভিতর থেকে আঘাত করা হয়, যদি দারাকে দুর্বল করা যায়, তবে জাহানারাও একদিন একা হয়ে যাবে।
2: কিন্তু তারা কি নিজেদের বোনের বিরুদ্ধে যাবে? তারা যে রক্তের সম্পর্কে আবদ্ধ।
3: ক্ষমতার লড়াইয়ে রক্তের সম্পর্কের কোনো দাম নেই সোজা। আমাদের পিতামাতা হয়তো চেয়েছিলেন আমরা একসঙ্গে থাকি, কিন্তু সিংহাসন তো একটাই, আর আমি সেই সিংহাসনের দাবিদার।
0: আমি তোমার সঙ্গে আছি আওরঙ্গজেব, তুমি যুদ্ধে ডাকলে আমি আমার বাহিনী নিয়ে আসবো।

0: সন্দেহ ঢুকিয়ে দিতে হবে।
1: অসাধারণ। আর দারাকে বিচ্ছিন্ন করতে হবে, তার সেনাপতিদের কিনে নিতে হবে। যে প্রহরীরা প্রাসাদ পাহারা দেয় তাদেরকেও অর্থ দিয়ে ভাঙতে হবে।
2: আর যদি দরকার হয় তবে সরাসরি যুদ্ধ।
3: কিন্তু যুদ্ধ মানে তো রক্তপাত, হাজার হাজার মানুষ মরবে, আমরা কি সেই অপরাধ নেব?
1: ক্ষমতার জন্য সবকিছু করা যায় সোজা। ইতিহাস বিজয়ীকেই মনে রাখে, পরাজিতদের কথা

0: তাহলে আজ থেকে শুরু হলো আমাদের বিদ্রোহ। এই রাতের অন্ধকার আমাদের সাক্ষী থাকুক, ইতিহাস মনে রাখুক, ঔরঙ্গজেব সিংহাসনের জন্য কিছুতেই হার মানেনি।
1: ষড়যন্ত্রের বীজ আজ বপন হলো, শীঘ্রই এর ফল মিলবে।

0: জানারা দারা শুনেছ কি আওরঙ্গজেব সাম্রাজ্যের দরজায় এসে দাঁড়িয়েছে, সে আমার প্রাসাদ ঘিরে ফেলেছে, যে কোনো মুহূর্তে আমাকে বন্দী করতে পারে। আমার আমার বুকে কেমন চাপ ধরে আসছে।
1: না পিতা না, এটা হতে পারে না। আওরঙ্গজেব এমনটা কিভাবে করতে পারে? আপনি তো তার পিতা সম্রাট, আপনাকে বন্দী করা মানেই সাম্রাজ্যের কলঙ্ক।
2: বোন, পিতা, খবর সত্য, আমার সেনারা ক্রমে ক্রমে পরাজিত হচ্ছে।
0: তারা
2: সীমান্তের যুদ্ধে আওরঙ্গজেবের বাহিনী অপরিতরদ্ধ শক্তি দিয়ে এগিয়ে আসছে, আমার অনুগত সৈন্যরা ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে।
0: হায় আল্লাহ, আল্লাহ, আমি আমি কি এদিন দেখতে জন্মেছি? আল্লাহ, নিজের রক্ত আমার বিরুদ্ধে অস্ত্র ধরেছে। আমি যে সাম্রাজ্য গড়েছি তার মসনাদ আজ আমার হাত ছাড়া হচ্ছে।
1: পিতা, ভেঙে পড়বেন না, আপনিই আমাদের শক্তি। যতক্ষণ আমরা আছি আওরঙ্গজেব তার ষড়যন্ত্র সফল হবে না পিতা।
2: কিন্তু বোন, আমি ব্যর্থ, আমি যুদ্ধ জয়ের ক্ষমতা দেখাতে পারিনি। আমার দুর্বলতা, আমার অদূরদর্শিতা সাম্রাজ্যকে বিপদের বুকে ফেলেছে।
0: না না না দাঁড়া না, তুমি ব্যর্থ নও, তুমি তুমি আমার স্বপ্নের সন্তান, জ্ঞানের আলো। কিন্তু কিন্তু এই সাম্রাজ্যের মানুষ কেন কেন তোমাকে ত্যাগ করছে, কেন তোমার পাশে দাঁড়াচ্ছে না?
2: কারণ তারা ভয় পেয়েছে পিতা, আওরঙ্গজেবের কঠোরতা তার সেনাবাহিনী সবাইকে আতঙ্কিত করেছে। আমি শান্তি, ন্যায় আর জ্ঞানের কথা বলেছি, অথচ মানুষ শক্তির কাছে মাথা নুয়াচ্ছে।
1: মানুষ যদি অন্ধ হয় তবে ইতিহাস একদিন তাদের বিচার করবে, কিন্তু আমি লড়বো, আমি লড়বো পিতা, আপনার সম্মানের জন্য, আমাদের সাম্রাজ্যের ভবিষ্যতের জন্য।
0: জাহানারা, জাহানারা, আমি জানি তুমি সাহসী, কিন্তু আওরঙ্গজেব নির্মম, শুধু সিংহাসন চায় আর তার পথে যে দাঁড়ায় তাকে ধ্বংস করে। আমি আমি ভয় পাচ্ছি তোমাকেও সে রেহাই দেবে না।
1: আমার জীবনে নিয়ে আমি ভয় পাই না পিতা, ভয় পাই কেবল সাম্রাজ্যের পতনের। যদি আপনাকে বন্দী করা হয় তবে সাম্রাজ্যের আলো নিভে যাবে পিতা।
2: আমি আমি হয়তো আর ফিরতে পারবো না যুদ্ধক্ষেত্র থেকে, পরাজয়ের ছায়া আমাকে ঘিরে ফেলেছে, কিন্তু কিন্তু আমি চাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে, আওরঙ্গজেবের সামনে মাথা নত করব না।
0: আমার আমার সন্তানেরা একে অপরের রক্তে হাত রাঙাচ্ছে, কি আমার অভিশাপ?
1: না, এটা অভিশাপ নয়, এটা অভিশাপ নয়, এটা পরীক্ষার সময়। আমরা যদি সত্যের পথে থাকি তবে একদিন এই অন্ধকারে কেটে যাবে পিতা।

0: শেষ মুহূর্ত এসে গেল নাকি? আমি আমি কি বন্দী হব?
1: পিতা ভয় পাবেন না, পিতা ভয় পাবেন না, আমি তো আছি, আমি আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত।
2: আমি যুদ্ধক্ষেত্রে যাচ্ছি বোন, যদি না ফিরি তবে মনে রেখো আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত ঔরঙ্গজেবের বিরুদ্ধে লড়েছি।
0: দাঁড়া দাঁড়া, তুমি তুমি আমার প্রাণ, না তোমাকে ছাড়া সাম্রাজ্য অচল হয়ে যাবে বাবা।
2: না পিতা, সাম্রাজ্য মানুষের হাতে বেঁচে থাকে, এক ব্যক্তির হাতে নয়। আমি যদি না থাকি তবে জাহানারা থাকবে, আর যদি আমরা কেউ না থাকি তবে ইতিহাস ঔরঙ্গজেবকে বিচার করবে।
1: সময় ফুরিয়ে আসছে, ঔরঙ্গজেব আমাদের দৌড়ে গোড়ায়, কিন্তু আমরা হার মানব না। আপনার নাম আপনার গৌরব এই প্রাসাদের প্রতিটি ইটের ভেতরে খোদাই হয়ে আছে।
0: আল্লাহ, আল্লাহ, সাম্রাজ্যের রোগ।

0: আজকের দিনটাই তো আমার জীবনের স্বপ্নের দিন। দারা, সেই অহংকারী দারা যে নিজেকে শাহজাহানের যোগ্য উত্তরাধিকারী ভাবত, আজ সে বন্দী। আর আমি হচ্ছি সাম্রাজ্যের একমাত্র দাবিদার।
1: ভাই আওরঙ্গজেব, সত্যি তোমার দূরদর্শিতা আর সাহসের ফলেই এই বিজয় সম্ভব হয়েছে। দারাকে বন্দী করার পর আর কোনো বাধা নেই।
2: শাহজাদা, এটা শুধু বিজয় নয়, ইতিহাসের মোড় ঘুরানো ঘটনা। এখন সঠিক সিদ্ধান্ত নিলে আগ্রার সিংহাসন আপনার হাতের মুঠোয়।
0: সিংহাসন তো এখন প্রায় আমারই, তবে শুধু বসে থাকলেই হবে না। রাজ্য পরিচালনা, প্রজাদের আনুগত্য, সেনাদের বিশ্বস্ততা, সবকিছু নিশ্চিত করতে হবে।
3: জাহাপনা, দারাকে বন্দী অবস্থায় প্রাসাদের অন্ধকুঠিতে রাখা হয়েছে। সে ভীষণ ভগ্নচিত্ত, তবু কিছুটা দীপ্ত কণ্ঠে কথা বলছে।
0: দারা এখনো কি শক্তি দেখায়? সে জানে না সাম্রাজ্য কেবল শক্তির নয়, কৌশলের খেলা।
1: তবু সাবধান থাকা দরকার ভাই। দারা জনপ্রিয়, বহু সৈন্য বহু প্রজা তার পক্ষ নিতে চাইবে। তাকে বাঁচিয়ে রাখাও ঝুঁকি, আবার হত্যা করাও ঝুঁকি।
2: আমার মতে বন্দী রাখাই ঠিক পথ। প্রজাদের চোখে দারার মৃত্যু তাকে শহীদ বানাতে পারে।
0: তুমি ভুল বলছো না। শহীদ হলে প্রজাদের হৃদয় জয় করে ফেলবে সে। তার চেয়ে বন্দী থাকুক, নিঃশেষ হোক ধীরে ধীরে।
1: ভাই, এখন সবচেয়ে জরুরি হলো আগ্রার রাজ প্রাসাদে আনুষ্ঠানিক ক্ষমতা গ্রহণ। পিতার কাছে আমাদের শক্তি প্রদর্শন করতেই হবে।
2: ঠিক বলেছেন, শাহজাহান এখনো জীবিত, যদিও বন্দী প্রায়। তাকে অন্ধকারে রেখে যদি সম্রাট ঘোষণা করা হয় আওরঙ্গজেবকে, তবে আর কেউ প্রশ্ন তুলতে পারবে না।
0: হ্যাঁ, শাহজাহান বৃদ্ধ সম্রাট, তার কাছে আমি যাব না। তাকে বন্দী করে রাখা হবে, তার সিংহাসন তার রাজমুকুট আজ থেকে আমার।
1: ভাই আওরঙ্গজেব, ক্ষমতা পেলে আমাদের প্রতিশ্রুতির কথা ভুলো না, রাজ্য শাসনে আমার ভাগ চাই।
0: সুজা, ভাগাভাগি সাম্রাজ্য ভাগ হয় না সুজা, একজনই শাসক হয়। তবে বিশ্বস্ত ভাইকে আমি উপযুক্ত পুরস্কার দেব।
2: সাহিনসা, আপনার চোখে আমি সব সময় বিশ্বস্ত, আপনি আমার সবকিছু। আমি কেবল আপনার ছায়া হয়ে থাকিব, ছায়া।
0: ভালো, তবে সাবধানে থেকো। সাম্রাজ্যের মুকুট শুধু মাথায় থাকলে চলে না, বুদ্ধির মুকুটও রাখতে হয়। প্রতিটি পদক্ষেপ হবে কৌশলের।
4: হায় আল্লাহ, দারা দারা আমার চোখের সামনে বন্দী হলো, অথচ আমি কিছুই করতে পারলাম না। আমার হাত কাঁপছে, বুকের ভেতর শূন্যতা। জানারা, আমি ভয় পাচ্ছি। আমাকেও শিগগিরই আওরঙ্গজেব শৃঙ্খলিত করবে। যে সন্তানকে আমি স্নেহ করেছি, রাজদণ্ড ধরার যোগ্য করে তুলেছি, আজ সেই আমার শত্রু।
5: পিতা, আপনার কণ্ঠে এমন ভাঙা সুর শুনতে আমার হৃদয়ে বিদীর্ণ হয়। আমাদের শুধু পিতা নন, আপনি সম্রাট, যিনি ইতিহাস গড়েছেন। আওরঙ্গজেবের হাতে ক্ষমতা থাকতে পারে, কিন্তু মানুষের হৃদয় জয় করার ক্ষমতা সে পায়নি। পিতা মানুষের মনে চিরকাল সম্রাট হয়েই থাকবেন।
4: না না, মানুষ ইতিহাসে কি মনে রাখবে তা কে জানে। আজ দারাকে বন্দী করে ওই আরঙ্গজেব আনন্দ করছে, প্রজারা প্রজারা ভয়ে মুখ খুলতে পারছে না। আমার আমার রাজত্বে যে আস্থা ছিল সেই আস্থা আজ ভেঙে গিয়েছে কন্যা। আমাকে আমাকে কি তারা বন্দি সম্রাট হিসেবেই মনে রাখবে?
5: না না পিতা না, প্রজারা আপনাকে তাজমহলের নির্মাতা, শিল্প ও সৌন্দর্যের রূপকারে দয়ারে প্রতীক হিসাবে মনে রাখবে। দুনিয়ারে মানুষ জানবে শাহজাহান ছিলেন মানবতার সম্রাট। আপনারে মুক্তির প্রতীক যা চিরকাল আলো ছড়াবে।
4: জাহানারা,
6: দরজা মজবুত করে দাও, সম্রাটকে কোনোভাবেই বাইরে যেতে দেওয়া যাবে না।

0: কল এ তো মন্দিরের
1: ইঙ্গিত,
0: আমি আমি কি তবে বন্দী সম্রাট, যে সাম্রাজ্য গড়েছি তার ভেতরে আজ আমি এক দুঃখী বৃদ্ধ।
1: পিতা না না না, পিতা না, বন্দী নন। আপনার হৃদয়, আপনার শিল্প, আপনার স্মৃতি সব মুক্ত। আওরঙ্গজেব আপনাকে বন্দী করতে পারে, কিন্তু আপনার নাম মুছে ফেলতে পারবে না পিতা।
0: দাঁড়া আমার প্রিয় দাঁড়া, সে কোথায় এখন? আমি আমি তার মুখটা দেখতে চাই একবার। আমি আমি তাকে বলতে চাই, পুত্র
1: পিতা,
0: আমি তোমার সঙ্গে আছি, তুমি তুমি পরাজিত নও। কিন্তু কিন্তু আমার বুক ফেটে যাচ্ছে, কারণ আমি জানি, আমি জানি সে অমানবিক কষ্টে।
1: পিতা পিতা পিতা, আপনি দুর্বল হবেন না পিতা। ভাগ্যের কাছে আমরা হারলেও ইতিহাসের কাছে আমরা জিতব পিতা। আওরঙ্গজেব যদি ন্যায় ভুলে যায়, তবে আল্লাহ তার বিচার করবে পিতা।
0: জাহানারা জাহানারা, তোমার তোমার মনে আছে তোমার মাতা মমতাজ যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, তখন কি বলেছিলেন?
1: কি বলেছিলেন পিতা?
0: তিনি বলেছিলেন, আমাদের সন্তানদের ভালো রেখো। আমি আমি কি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলাম জাহানারা? আজ সন্তানরাই আমার কারার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। ও
1: না না না পিতা না, আপনি ব্যর্থ নন। যে ভালোবাসা দিয়েছেন আমরা অনুভব করি, আপনার শিল্প, আপনার সংস্কৃতি, আপনার দয়া, এইগুলোই আপনার উত্তরাধিকার। রাজদণ্ডের মালিকরা ক্ষণস্থায়ী, কিন্তু আপনার নামে চিরস্থায়ী পিতা।
2: মহামান্য সম্রাট, আমি এক কঠিন সংবাদ নিয়ে এসেছি। আওরঙ্গজেব নির্দেশ দিয়েছেন আপনাকে দুর্গের ভিতর আজীবন বন্দী রাখা হবে, রাজকার্যে আপনার নাম।
0: তাহলে তাহলে সব শেষ, সাম্রাজ্য সিংহাসন আমার গৌরব সব সব কেড়ে নেওয়া হলো, শুধু রইল তাজমহল আর আর আমার এই ভাঙা
1: হৃদয়। জিহন খান, আওরঙ্গজেবকে জানিয়ে দিও, সম্রাট শাহজাহান বন্দী হতে পারে, কিন্তু ইতিহাস থেকে মুছে যাওয়ার নন, তার নাম তাজমহলের মতোই অমর হয়ে থাকবে।
2: কন্যা জাহানারা, আমি জানি ইতিহাসে সত্যিই তিনি অমর হবেন, কিন্তু আজকের রাজনীতি বড় নির্মম। আওরঙ্গজেবের ভয়ঙ্করতা আমাকে কাঁপিয়ে দেয়, তবুও আমি আপনার পিতার মর্যাদা রক্ষা করতে চেষ্টা করব।
3: সময় শেষ, সম্রাটের সঙ্গে আর বেশি কথা বলা যাবে না।
0: কন্যা আমি জানি জাহানারা, আমার দিন ফুরিয়ে আসছে,
4: আমার শেষ প্রার্থনা, তুমি তুমি এই সাম্রাজ্যের আলো হয়ে দেখো মা, আমার স্মৃতি, আমার ভালোবাসা, আমার শিল্পকে ধরে রেখো,
1: আমি প্রতিজ্ঞা করছি পিতা, আমি প্রতিজ্ঞা করছি আপনার নাম, আপনার তাজে মহলে আপনার স্মৃতি আমি রক্ষা,
4: জানারা
1: আপনি বন্দী নন পিতা, আপনি বন্দী নন, বরং আপনি অমর সম্রাট।
4: আল্লাহ আল্লাহ, আমাকে আমাকে আমাকে শক্তি দাও আল্লাহ, আমার আমার কন্যাকে রক্ষা করো, আমার দাদাকে রক্ষা করো আল্লাহ, আর আমার সাম্রাজ্যকে দয়া করো আল্লাহ, দয়া করো।

0: জানারা
1: পিতা
0: কেমন অদ্ভুত সময়, যে দুর্গ এক সময় আমার গৌরবের প্রতীক ছিল, আজ আজ সেই দুর্গই আমার কারাগার।
1: পিতা, দুর্গ আপনাকে বন্দী করেছে ঠিকই, কিন্তু প্রজাদের হৃদয়ে আপনাকে বন্দী করতে পারেনি। তারা আজও আপনাকে ভালোবাসে, আপনাকে স্মরণ করে।
0: প্রজারা ভালোবাসে?
1: হ্যাঁ পিতা,
0: কিন্তু আমার নিজের সন্তানই তো ভালোবাসে না কন্যা।
1: পিতা,
0: অরঙ্গজেব আমার রক্তের উত্তরাধিকার, অথচ অথচ আজ সেই আমার কারারক্ষী।
1: পিতা, ক্ষমতার নেশা মানুষকে অন্ধ করে দেয়, সে ভুলে গেছে, সে ভুলে গেছে পিতার সম্রাট একসাথে থাকে না।
0: দাঁড়া দাঁড়া ছিল আমার স্বপ্নের আলো, আমি ভেবেছিলাম দাঁড়ার হাতে সাম্রাজ্য শান্তি ও জ্ঞান দিয়ে প্রসারিত হবে, কিন্তু কিন্তু সে আজ আর নেই।
1: আমি আমি এখনো তার পদচারণা শুনতে পাই পিতা, মনে হয় দরজা খুলে সে আবার ফিরে আসবে।
0: জাহানারা
1: পিতা, অথচ অথচ আমি জানি সে আর আসবে না।
0: মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড নিজের ভাইয়ের হাতে, নিজের ভাইয়ের মৃত্যু। এটা এটাই কি সাম্রাজ্যের নিয়তি?
1: না না না পিতা, না, এটা এটা মানুষের লোভের পরিণতি। সাম্রাজ্যটাকে শক্তি দিয়ে, কিন্তু কিন্তু ইতিহাসটাকে ভালোবাসা দিয়ে।
0: জানারা
1: পিতা,
0: ইতিহাসের কথা বলছো? হ্যাঁ, ইতিহাস ইতিহাস আমার দিকে তাকিয়ে আছে। একদিন সবাই বলবে শাহজাহান বন্দী হয়েছিলেন, কিন্তু তার হৃদয়কে বন্দী করা যায়নি।
1: তাজমহল আপনার প্রমাণ, তাজমহল আপনার প্রমাণ পিতা, আপনি ভালোবাসা দিয়ে সাম্রাজ্য তৈরি করেছিলেন।
0: তাজমহল, তাজমহল, প্রতিটি পাথরে আমি আমি আমি মমতাজের মুখ দেখি, প্রতিটি মিনারে আমি তার হাসি শুনি, অথচ আজ আজ সেই সম্রাটই নিঃসঙ্গ বন্দী।
1: তাজমহল, তাজমহল আপনার অমরত্বের প্রতীক, ঔরঙ্গজেবের নাম হয়তো শাসকের তালিকায় থাকবে, কিন্তু কিন্তু সাধারণ মানুষের হৃদয়ে আপনার নাম থাকবে চিরকাল।
0: জানারা, তুমি তো জানো ক্ষমতা মরীচিকা, একদিন সবই হারিয়ে যায়, সম্রাট তো মানুষ মাত্র, কিন্তু কিন্তু মানুষ যদি ভালোবাসা রেখে যায় তবেই তো সে অমর হয় কন্যা।
1: আপনি সে অমর মানুষ পিতা।
0: কন্যা, তুমি তুমি প্রতিজ্ঞা করো, তুমি ক্ষমতার লোভে অন্ধ হবে না, তোমার জীবনের ভালোবাসা দয়া আর সত্যই হবে পথ প্রদর্শক।
1: আমি আমি প্রতিজ্ঞা করছি পিতা।
0: মনে রেখো জাহানারা, সাম্রাজ্য একদিন ভেঙে যাবে, কিন্তু তাজমহল থাকবে, ভালোবাসা থাকবে, আর তোমার চোখের অশ্রু থাকবে আমার স্মৃতির সাক্ষী হয়ে। জাহানারা
1: পিতা,
0: আমি
1: পিতা
0: আমি ক্লান্ত, আমার আমার শরীর ভেঙে যাচ্ছে
1: পিতা,
0: মনে হচ্ছে ওই ওই তো মমতাজ আমাকে ডাকছে।
1: না না না পিতা না, এভাবে বলবেন না, আমি একটা ছায়া হয়ে আছি।
0: ছায়া? একদিন সূর্যের সঙ্গে ওই ছায়া মিলিয়ে যায় কন্যা, তুমি তুমি আলো হয়ে থাকবে
1: পিতা।
0: আর আমি আমি অন্ধকারে মিলিয়ে যাব
1: পিতা, পিতা
0: আমার আমার সময়।
2: এতক্ষণ জাহানারা নাটকের অভিনয় শুনলেন রচনা মুস্তাফিজুর রহমান, প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। মাফ করবেন, নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ রবিউল ইসলাম রবি, বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল চারটে বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর বলছি জিশান আরাবিথি। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, মানুষের জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার। তিনি আজ কিশোরগঞ্জের পাকুন্দা উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের মাছের পোনা অবমুক্ত করার পর এক সমাবেশে দেওয়া বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে। বিএনপি জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশ ও জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না তার দল। বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগের সরকারের অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এসব পদক্ষেপ বর্তমান সংকট তৈরিতে ভূমিকা রেখেছে। তিনি বলেন, আগামী 27 আগস্ট শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সরকার আগামী 10 বছরে দেশের বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবে। কিছু ব্যক্তি রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, জনগণের স্বার্থে নেওয়া বিভিন্ন কর্মসূচি বাধাগ্রস্ত করবে, তাদেরকে সকল শক্তি দিয়ে প্রতিরোধ করতে হবে। পরে প্রধানমন্ত্রী কটিয়াদি উপজেলার আছমেতা এলাকায় কার্ফ হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন। এরপর তিনি আছমেতা

0: এ সময় প্রধানমন্ত্রী মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণপদক তুলে দেন। কিশোরগঞ্জে দিনব্যাপী এই সফরে তারিক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ সহ বেশ কিছু কর্মসূচিতে যোগ দেবেন। বিকেলে প্রধানমন্ত্রী পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম মজিন পুরোহিত ভিক্ষু পাটি সহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদানের অনুষ্ঠানে যোগদান করবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কিশোরগঞ্জে এটি তারিক রহমানের প্রথম সফর। রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ড আলী আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার সিএসি এএমএম নাসির উদ্দিন আজ রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আগামী বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক তথ্য কমপ্লেক্স নাগরিকদের বহুমুখী ডিজিটাল তথ্য সেবা প্রদানের পাশাপাশি বিনোদন, জ্ঞান আহরণ ও গবেষণার কেন্দ্র হিসেবে কাজ করবে। তিনি আজ বরিশালের কাশীপুরে বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। পর্যায়ক্রমে কার্যক্রম প্রতিটি জেলা ও উপজেলায় সম্প্রসারণ করা হবে। খেলার খবর ক্রিকেট। ডারউইনে প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে পরাজিত করে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের গৌরব অর্জন করেছে। আজ টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়া বাংলাদেশকে ৫৭ রানের টার্গেট দিলে টাইগাররা ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বাংলাদেশের হাসান মাহমুদ তার অনবদ্য বোলিং নৈপুণ্যের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ ৪২৬ ও ১ উইকেটে ৫৭ এবং অস্ট্রেলিয়া ১৯৮ ও ২৮৪। এদিকে প্রধানমন্ত্রী তারিক রহমান অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূল এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূল এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বর্তমানে কিশোরগঞ্জ জেলা সফর করছেন। কিছুক্ষণের মধ্যে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকার গৃহীত উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এবং জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির বিভিন্ন আয়োজন সরাসরি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। এখন শুনুন দেশের গান। শুরু হওয়া মাত্রই আপনাদেরকে নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে।

মানুষের সঙ্গে অপকাশসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চরণে মধ্য পন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজ রাজান এবং দোয়া।

أشهد أن محمدا رسول الله.

0: هم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদ দূর করে দেবেন। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে আল্লাহ পাকিশানে হামদ।

0: Toma.
1: আল্লাহ পাকি শানি হামদ শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: several programs, including the distribution of family cards. In the afternoon, he attended a program at the old Kishorganj Stadium to distribute family cards and provide honorarium to the imams, muezzin, priests, monks, pastors and other religious figures. This is Tariq Rahman's first visit to Kishorganj after assuming office as the Prime Minister. The election commissioner has declared the nomination paper of Mirza Fakhrul Islam Alamgir, the nominee of the Bangladesh Nationalist Party BNP, and Dr. Oli Ahmed Bibikrim, candidate from Bangladesh Jamaat-e Islami-led 11-party alliance, valid in the presidential polls. Chief Election Commissioner AMM Nasiruddin declared the nomination papers valid after verification at Nirbachan Bhavan at Agargaon in the capital today. The presidential elections will be held on Thursday next in the session hall in the Jatiyo Shongshud Bhavan from 2 p.m. to 5 p.m. The last date for withdrawal of candidacy is on Tuesday next. Information and Broadcasting Minister Zahiruddin Chopun has said the modern information complex will serve as a center of entertainment, knowledge, acquisition and research in addition to providing multi-factor digital information services to criticize. He said this while speaking to the chief guest at the inauguration ceremony of the constructions of the Borishal Divisional Modern Information Complex at Kashipur in Borishal today. The Information and Broadcasting Minister said modern information complex are being built in every division of the country. This will be expanded to every district and upazilas in phases. Ukrainian officials have said at least 5 people were killed in overnight Russian strike as both countries continue to exchange drone and missile attack. The governor of the Rostov region in the southern Russia said 5 people died in overnight Ukrainian strikes on the area. Cricket and Bangladesh have clinched a historical test victory over Australia as the Tigers beat the Aussies by 9 wickets. Bangladesh reached the victory target of 57 runs in their second innings on the fourth day of the first test at Darwin today. Final score: Australia 198 and 284, Bangladesh 426 and 57. For one, Hassan Mahmood of Bangladesh was adjudged player of the match for his brilliant bowling performance. Meanwhile, Prime Minister Tariq Rahman has congratulated the Bangladesh national cricket team for securing a historic test victory against Australia in their own backyard. Dhaka Meteorological Office says a low-pressure area has formed over the Northwest Bay and adjoining coastal area. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Pyra have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, weather and forecast valley till 1 tonight says there are chances of rain and thunder showers with temporary south, southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি সিরাজুম মনিরা। বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে শুধু নীতি সংস্কার করলেই হবে না, এর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আজ রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এমচএম আয়োজিত মধ্যাহ্ন ভোজ ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি নীতি সংস্কার থেকে কার্যকর বাস্তবায়ন শীর্ষক সেমিনারে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশের আর্থিক খাতে ব্যাংক পুনর্গঠন বা ব্যাংক রেজুলেশন বড় চ্যালেঞ্জ। বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা ও মূলধন দেশে ফেরত নেওয়ার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা রয়েছে এমন ধারণা নাকচ করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে কাজ করছে। ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স নবায়ন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও ডিজিটাল করতে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। একই সঙ্গে ট্রেড লাইসেন্স 5 বছর মেয়াদে নবায়নের ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। গতকাল

0: রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত স্থানীয় ব্যবসা বাণিজ্য আইন শৃঙ্খলা মানবাধিকার উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, ঘরে বসেই ট্রেড লাইসেন্স নবায়ন, হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য কর পরিশোধের সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য রেকর্ড উচ্চতায় উঠেছে। গত জুন শেষে ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য প্রথমবারের মতো 4,00,000 কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জুন শেষে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য দাঁড়িয়েছে 4,08,000 কোটি টাকা। মে মাস শেষে এর পরিমাণ ছিল 3,37,000 কোটি টাকা। এক মাসে উদ্বৃত্ত তারল্য বেড়েছে 71,000 কোটি টাকা। গত বছরের জুনে এর পরিমাণ ছিল 2,83,640 কোটি টাকা। জরুরি মুহূর্তে মোবাইল রিচার্জ ও গ্যাস বিদ্যুৎ সহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধের সুবিধার্থে গ্রাহকদের জন্য নতুন একটি ডিজিটাল ঋণ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সেবার আওতায় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সম্পূর্ণ বিনা সুদে 50 টাকা থেকে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত ধার নেওয়ার সুযোগ পাওয়া যাবে। কেন্দ্রীয় ব্যাংকের প্রণীত নতুন খসড়া নীতিমালা অনুযায়ী গৃহীত এই ক্ষুদ্র ঋণ আগামী 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। মূলত দেশে ক্যাশলেস বা নগদবিহীন অর্থনীতির বিকাশ ঘটাতে এবং ডিজিটাল আর্থিক সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে 390টি প্রতিষ্ঠানে শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 102টির, কমেছে 247টির এবং অপরিবর্তিত ছিল 41টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 23 পয়েন্ট কমে অবস্থান করছে 5,859 পয়েন্টে। ডিএসইতে আজ 1,130,76,00,000 টাকার শেয়ার ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 925,66,00,000 টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.85 টাকা, ক্রয় 122.85 টাকা। পাউন্ড স্টার্লিং বিক্রয় 169.32 টাকা, ক্রয় 166.21 টাকা। সৌদি রিয়াল বিক্রয় 33.22 টাকা, ক্রয় 32.56 টাকা। কুয়েতি দিনার বিক্রয় 405.17 টাকা।
1: বাংলাদেশ বেতার এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 MHz, FM 106 MHz। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 kHz, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতার সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ জেলা সফরকালীন কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, অন্যান্য অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন। এ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
2: মন্দিরের পুরোহিত ও সেবায়েত, বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং গির্জার যাজক ও সহকারী যাজকদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান। আজকের আয়োজনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান MP।
3: সম্মানিত সুধী, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয়। আরও আছেন জনাব মোহাম্মদ শরীফুল আলম MP, মাননীয় প্রতিমন্ত্রী। প্রিয়সুধী, আমাদের এই আয়োজনে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় প্রতিমন্ত্রীবর্গ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সরকারের সচিববৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী অঙ্গ সংগঠনবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, মসজিদের সম্মানিত ইমাম মুয়াজ্জিন ও খাদেমবৃন্দ, মন্দিরের পুরোহিত ও সেবায়েতবৃন্দ, বৌদ্ধবিহারের অধ্যক্ষ উপাধ্যক্ষবৃন্দ, গির্জার যাজক ও সহকারী যাজকবৃন্দ, ফ্যামিলি কার্ডের সম্মানিত উপকারভোগীবৃন্দ, গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও অন্যান্য সদস্য,
2: আজকের অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে রয়েছে আমি জাবেদ কারদার,
3: আমি ফেরদৌস আরা বন্যা।
2: বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে অনুষ্ঠানটি বিশেষ সাংকেতিক ভাষাতে উপস্থাপন করা হচ্ছে। ইশারা ভাষায় অনুষ্ঠানটি উপস্থাপনায় আছেন জনাব আরিফুল ইসলাম।
3: আজকের অনুষ্ঠান শুরু করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি।
2: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
3: সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের শুরুতেই
2: পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি জনাব কারি মোহাম্মদ জহিরুল ইসলামকে।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: সূরা বাকারা আয়াত 155। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং জান মাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। আমিন।
1: ওম নমো ভগবতে বাসুদেবায়ু শ্রীমদ্ ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ।

0: দেত অকর্মণম, তুমি নিয়তই কর্ম করে যাও। কর্ম না করার অপেক্ষা কর্ম করা অনেক ভালো। তাছাড়া কর্ম না করলে শরীর যাত্রাও নির্বাহ হবে না, অর্থাৎ কর্ম ছাড়া কেহ বাঁচতে পারবে না। ওম সব্বে ভবন্তু সুখিনঃ, সব্বে সন্তু নিরাময়া, সব্বে বদ্ধানি পশ্যন্তু মা কচ্চিৎ দুঃখ বাগো ভবেত্। সকলেই সুখী হোক, সকলেই রোগমুক্ত হোক, সকলেই মঙ্গল লাভ করুক, কেহ যেন দুঃখ ভোগ না করেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
1: এখন ত্রিপিটক থেকে পাঠ করবেন ভিক্ষু সুনন্দপ্রিয়।
2: সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ আরম্ভ করছি। নমো তস্স ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্স, সেই ভগবান রহৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। বুদ্ধ

0: ධම්මාං සරණං ගච්ඡාමි සංඝාං සරණං ගච්ඡාමි අවිත්තරේත කල්ලානේ පාපචිත්තං නිවාරයේ දං දං හේ කරතු පුඤ්ඤං පාපස්මෙන් රමතේ මනෝ. বাংলা হচ্ছে, কল্যাণ কর্মে তৎপর হও, চিত্তকে পাপ থেকে নিবৃত করো, পুণ্য কাজ করতে আলস্য করলেই মন পাপ কাজে আসক্ত হবে। মানুষের চিত্তভূমি একটা রণক্ষেত্র, সেখানে শুভ অশুভের, পাপ পুণ্যের, কল্যাণ অকল্যাণের দ্বন্দ্ব চলছে বিরামহীন। পুণ্যকর্মে শুভ চিন্তায় যদি চিত্তকে ব্যাপৃত রাখা যায়, তবে পাপকে অকল্যাণকে জয় করতে হলে, তাকে দূরে রাখতে হলে মানুষকে সদা তৎপর হয়ে দৃঢ়ভাবে পুণ্য কল্যাণ কর্মে অবলম্বন করতে হবে। সৎকর্মের অনুষ্ঠানে মুহূর্তে বিলম্বে বহু মানুষের জীবনে বিপর্যয় ঘটেছে, চিরকালের মতো তারা পাপের কাছে আত্মসমর্পণ করেছে। সব্বি সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।
1: পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন উদয় এঞ্জেলিও রোমারিও।
2: পবিত্র বাইবেল থেকে পাঠ করছি যাত্রা পুস্তক 20 অধ্যায় 1 থেকে 17 পদ। শোনো, ঈশ্বর বলছেন, আমাবিনা আর কাউকে ঈশ্বর বলিয়া মান্য করিও না, অনর্থক ঈশ্বরের নাম লইও না, বিশ্রাম দিনকে পবিত্র বলিয়া মান্য করিও ও তা পালন করিও, পিতামাতাকে সম্মান করিও, নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, অপরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না, পরস্ত্রীতে লোভ করিও না, অপরের কোনো বস্তুতেও লোভ করিও না। এ হল প্রভুর বাণী, প্রভুর জয় হোক।
3: সম্মানিত শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত পরিবেশনকালে সকলকে অনুগ্রহ করে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ করছি।

0: ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নে গত 10 মার্চ 2026 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ 16 আগস্ট 2026 তারিখ কিশোরগঞ্জ জেলার পুরাতন স্টেডিয়াম মাঠে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে।
1: ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ে ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। গত 14 মার্চ 2026 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয় ব্যক্তিবর্গের মাসিক সম্মানী প্রদানের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ধর্মীয় নেতৃবৃন্দের সম্মানী প্রদান কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
0: সুপ্রিয়শ্রুতি, এবারে স্বাগত বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফকে। সম্মানিত সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, মাননীয় উপদেষ্টা জনাব ইসমাইল জবিউল্লাহ, মাননীয় প্রতিমন্ত্রীবর্গ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, ভাতাভোগীগণ, বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীগণ, অসহায় দরিদ্র যারা আজকে ভাতা পাচ্ছেন এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 52-র ভাষা আন্দোলন, 71-র মুক্তিযুদ্ধ ও 24-এর গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী বীর শহীদদের। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে। সম্মানিত উপস্থিতি, ফ্যামিলি কার্ড মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের গবেষণার ফসল। আমি যতদূর জানতে পেরেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন 2001 সাল থেকে ফ্যামিলি কার্ড নিয়ে গবেষণা করছেন এবং সেই গবেষণায় তারা দেখতে পেয়েছেন যে নারীর হাতে যদি কোনো অর্থ দেয়া হয় তাহলে তা তিনি পরিবারের সন্তানদের লেখাপড়া, খাদ্য, পুষ্টি এবং শিক্ষায় ব্যয় করেন। এই বিবেচনা বোধ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর নারী গৃহকর্তীর অনুকূলে কার্ড প্রদানের যুগান্তকারী সিদ্ধান্ত নেন। সম্মানিত উপস্থিতি, ফ্যামিলি কার্ড আজ একটি বাস্তবতা। 12 ফেব্রুয়ারি 2026 জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর আঙ্গুলে কালির দাগ শুকানোর আগেই 10ই মার্চ মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে এবং সমাজ কল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর দক্ষ পরিচালনায় আমরা কার্ড এবং ভাতা দেওয়া শুরু করি। ইতোমধ্যে মার্চ 2026 থেকে জুন 2026 সময়ে 1,09,679 পরিবারের তথ্য সংগ্রহ শেষে উপযুক্ত 70,861 গৃহকর্তীকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেয়া হয়েছে। আগামী 4 বছরে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সারা দেশে উপযুক্ত সকল পরিবারকে এই কার্ড এবং ভাতার আওতায় আনা হবে। সম্মানিত উপস্থিতি, ফ্যামিলি কার্ডের ভাতা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে পরিবার সমূহের তথ্য সংগ্রহ করা হচ্ছে। 3 স্তরে তথা ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে যাচাই বাছাই শেষে উন্মুক্ত গণশুনানির মাধ্যমে যাচাই বাছাই করে এবং যদি কোনো অভিযোগ পাওয়া যায় সেই সমস্ত অভিযোগ যাচাই বাছাই নিষ্পত্তি শেষে ভাতাভোগী নির্বাচন হচ্ছে বিদায়। এই ক্ষেত্রে কোনো অনিয়মের সুযোগ নেই। নারীর ক্ষমতায়ন ছাড়াও ফ্যামিলি কার্ড দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনীতিবিদরা ইতোমধ্যে বলছেন যে ফ্যামিলি কার্ড বাস্তবায়িত হলে যদি আমরা কনজারভেটিভ হিসাবও নিয়ে থাকি তাহলেও কমপক্ষে 5% দারিদ্র দূরীকরণ হবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য আর বাড়াতে চাই না। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সহায়তার জন্য তথ্য সংগ্রহকারী সহ আমি সংশ্লিষ্ট সকলকে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। শতব্যস্ততার মাঝে মহামূল্যবান সময় দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। এখন বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ এনডিসি মহোদয়কে।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। কিশোরগঞ্জ সদর পুরাতন স্টেডিয়ামে আয়োজিত আজকের এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড এবং ইমাম মুয়াজ্জিন সহ অন্য ধর্মের পুরোহিত, সেবায়েত, যাজক, পালক, অধ্যক্ষ, উপাধ্যক্ষদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানের উপস্থিত গণপতি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী জনাব অধ্যাপক ডাক্তার এ জেড জাহিদ হোসেন এমপি মহোদয়, মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় জাতীয় সংসদ সদস্যবৃন্দ, যাদের উদ্দেশ্যে আয়োজিত সেই ফ্যামিলি কার্ড প্রত্যাশী ভাই বোনেরা এবং আমার সম্মানিত ধর্মীয় প্রতিষ্ঠানের সেবায় নিয়োজিত ইমাম মুয়াজ্জিন সহ সেবায়িক প্রহিত, যাজক, পালক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। ধর্মমন্ত্রের পক্ষ থেকে আমি আপনাদের সামনে জানাতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনে ইশতেহার সোনারগাঁও হোটেলে ঘোষণা করেছিলেন যে ধর্মীয় নেতৃবৃন্দের সামাজিক মর্যাদা এবং আর্থিক নিরাপত্তার ব্যবস্থা করা হবে। নির্বাচনের ইতিমধ্যেই শুনেছেন আঙুলের কালির দাগ শুকানোর আগেই ওসমানী মিলনায়তনে মার্চের 14 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী এই ইমাম মুয়াজ্জিন সহ ধর্মীয় নেতৃবৃন্দের সম্মানী ভাতা উদ্বোধন করেছিলেন। সেটা ছিল পাইলট প্রকল্প। এরপর সারা দেশের 331,000 মসজিদ, 12,000 মন্দির মণ্ডল, ধর্মীয় প্রতিষ্ঠানের 1/4 হিসাবে এই বছর 84,000 ধর্মীয় প্রতিষ্ঠান, 84,000 প্লাস নির্বাচিত হয়েছে এবং ইমাম মুয়াজ্জিন, খাদেম, যাজক, পালক সহ 2,57,000 ব্যক্তিবর্গ এই সুবিধার আওতায় এসেছেন, যেটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই 26-27 অর্থ বছরের 1,100 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এই টাকার প্রদানের উদ্বোধন ঘোষণা করবেন একটু পরেই। তো এ বিষয়ে আপনার সবাই অবহিত আছেন যে ইমাম সাহেবগণ, পুরোহিত সাহেবগণ, অধ্যক্ষ সাহেবগণ 5,000 টাকা করে, মুয়াজ্জিন সাহেবগণ 3,000 এবং সেবায়েত 3,000, উপঅধ্যক্ষ অন্য 3,000, শুধু মুসলিমের মসজিদের খাদেমরা 2,000 টাকা করে। এত ব্যতীত বছরে 2,000 বোনাস আছে। তা আপনারা এই সম্মান এবং আর্থিক নিরাপত্তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘজীবী এবং সাফল্য কামনা করেন, আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য সংক্ষেপ করছি। আসসালামু আলাইকুম।
0: ধন্যবাদ। এবারে বক্তব্য নিয়ে আসছেন গাইবান্ধা 4 আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব শামীম কায়সার।
4: কায়সার কায়সার একটু সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা যে কথাটি বলছিলাম যে আমাদের প্রাণ প্রিয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনাব তারেক রহমান আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন, কয়েক কিছুক্ষণ আগেই বলেছিলাম উনি আজকে উপস্থিত। এছাড়াও আজকে যেহেতু কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দিবে, আমরা আমাদের অনুষ্ঠানকে ছোট করার জন্য, অল্প সময়ে শেষ করার জন্য অনেক আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, যাদেরকে আমরা শুধুমাত্র আপনাদের সামনে পরিচয় করিয়ে দিতে চাই, বক্তব্য দিবেন না ওনারা। তার মধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রীর পদমর্যাদায় জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ইসমাইল জমিউল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমাবেশক প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলম। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর এ কে এম শামসুল ইসলাম ব্রিগেডিয়ার শামস রিটায়ার্ড, আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের প্রাণপ্রিয় নেতা জনাব মাজহারুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত আছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা, আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের প্রিয় নেতা বস্ত্র এবং পাটকল বিষয়ক প্রতিমন্ত্রী জনাব শরীফুল আলম, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন মৎস্য এবং প্রাণী সম্পদ বিভাগের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের প্রিয় নেতা সংসদ সদস্য জনাব ফজলুর রহমান, আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের প্রিয় নেতা সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল আহমেদ, আপনাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামল, আমাদের মাঝে উপস্থিত আছেন গফরগাঁও থেকে নির্বাচিত সংসদ সদস্য আখতারুজ্জামান, এছাড়াও এখন বক্তব্য রাখছেন গাইবান্ধা থেকে নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকন। আপনাদের সবাইকে ধন্যবাদ।
5: আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, সম্মানিত সভাপতি, উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, এবং আজকে যাদেরকে নিয়ে অনুষ্ঠান, নেতাকর্মী এবং আমাদের উপকারভোগীরা সবাইকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। দেখুন, সময় সংক্ষিপ্ত, আমি শুধু একটা কথা বলি, মাটির উপরে ওয়াদা করতে সৎ সাহস লাগে, মাটির উপরে ওয়াদা করতে বুকের পাটা লাগে, আর মাটির নিচের ওয়াদা করতে দলিল লাগে, দলিল লাগে, কোরআন সুন্নাত দলিল লাগে, যার যার ধর্মের তার তার স্ক্রিপচারের দলিল লাগে। মাটির উপরে ওয়াদা করা হয়েছে, একটা জিনিস জানেন নাকি, যার ওয়াদা ঠিক নাই তার ধর্ম ঠিক নাই। মাটির উপরে যে ওয়াদা করা হয়েছিল ফ্যামিলি কার্ডের, ইমাম খতিব মুয়াজ্জিন সেবায়েত পুরোহিত যাজক সহকারী যাজক অধ্যক্ষ উপাধ্যক্ষদের সম্মানিত করা হবে, ভোটের কালি শুকানোর আগেই পাইলট প্রজেক্ট চালু হয়েছে এবং 180 দিন পুরো হওয়ার আগেই পরিপূর্ণভাবে কর্মসূচি শুরু হয়েছে। এজন্যই বলছি, দিস ইজ তারেক রহমান, সান অফ জিয়াউর রহমান। অনেকে বাংলা বাংলা বলে অনেক স্লোগান দিয়েছিল, আই মেজর জিয়াউর রহমান ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ বলেছিল কেবল জিয়াউর রহমান। এজন্যই বলতে চাই, মাটির উপরের ওয়াদা যিনি বাস্তবায়ন করে দেখাচ্ছেন তার জন্য আমরা সবাই দোয়া করি, আর মাটির নিচের ওয়াদা যারা করেছে তাদের কাছ থেকে ওই ভুয়া ওয়াদার দলিলগুলো আপনারা খুঁজে নেবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: ধন্যবাদ জনাব শামীম কায়সার। এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি কিশোরগঞ্জের দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিনকে।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ফ্যামিলি কার্ড এবং ইমাম মুয়াজ্জিন খাদেম এবং পুরোহিতদের মধ্যে ধর্ম এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজিত সভার সম্মানিত সভাপতি আমাদের সমাজ কল্যাণ ও শিশু বিষয়ক মন্ত্রী জনাব ডাক্তার এজাজ জাহিদ হোসেন এমপি, মাননীয় উপদেষ্টা, মাননীয় প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের মা মাটুসে মানুষের সন্তান, আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় মন্ত্রীবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আমি কথা বাড়াবো না, আমরা যখন নির্বাচনের গণসংযোগ করতাম তখন যখন আমরা বলতাম আমাদের 31 দফা এবং আমাদের নির্বাচনী ইশতেহারের কথা যে আমরা ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড দিব, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে একজন 2000 থেকে 8000 টাকা পাবে এবং ইমাম মুয়াজ্জিন খতিবদের ভাতা দিব, এই কথা অনেকে বিশ্বাস করত না। আজকে সেই কথা প্রমাণ হয়েছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব কোন ছাত্রীর কথা বলে নাই, বুটের জন্য আপনাদের সাথে কোনো বাহানা করে নাই। সুতরাং যারা মিথ্যা বলেছে যে জান্নাতের টিকিট দিবে তাদের কথা বিশ্বাস করবেন না। আমরা এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের জন্য কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে ওনাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
1: ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি মৎস্য ও প্রাণী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শরীফুল আলম এমপি কে। জনাব মোহাম্মদ শরীফুল আলম এমপি।
7: বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্যামিলি কার্ডের কিশোরগঞ্জের আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রতিবন্ধী অসচ্ছল মানুষের মাঝে সহায়তা প্রদান ইমাম মুয়াজ্জিন সহ ধর্মীয় ব্যক্তিদের আজকের এই ভাতা প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জেডএম জাহিদ হোসেন, মঞ্চবিষ্ট আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রাণ জনাব তারেক রহমান এমপি মহোদয়, মঞ্চ উপবিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, প্রতিমন্ত্রী মহোদয়গণ, সংসদ সদস্যবৃন্দ, সরকারি বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসন সহ বিভাগীয় প্রশাসন সহ সকল প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সুবিধাভোগী যারা আজকে ভাতা পাবেন, উপস্থিত আমাদের সর্বস্তরের কিশোরগঞ্জের গণমানুষ, মা বোন, নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন পর্যায়ের সুধীজন, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন, আমি কথা বাড়াবো না, শুধু এতটুকুই বলবো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। আজকে সারা দিন কিশোরগঞ্জের বিভিন্ন প্রোগ্রামে আপনি দিনব্যাপী এখানে আমাদেরকে সময় দিয়েছেন, সরকারি প্রোগ্রামের পাশাপাশি জনগণের উদ্দেশ্যে কথা বলেছেন। আজকে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি, এই কিশোরগঞ্জ গত 17 বছর নির্বাচনে আন্দোলনে অনেক ভূমিকা রেখেছে, আপনি সব কিছু জানেন। আমার অনেক নেতাকর্মী রাজপথে রক্ত বিলিয়ে দিয়েছে, আপনি নির্বাচনী পূর্বে ওয়াদা করেছেন এদেশের মানুষের কল্যাণে, প্রান্তিক মানুষের কল্যাণে আপনি কাজ করবেন। আপনি আমাদের যেদিন প্রথম মন্ত্রিপরিষদের মিটিং হয় তখন আঙ্গুলের কালি শুকায় নাই আমাদের, 9 দিনের মাথায় আপনি 15 হাজার কোটি টাকা মাফ করেছেন, প্রায় 12 লক্ষ কৃষককে কৃষকের ঋণ। আজকে ফ্যামিলি কার্ড চালু করেছেন, ইমাম মুয়াজ্জিনদের ভাতা চালু করেছেন, কৃষক কার্ড চালু করেছেন। আপনি জনগণের নেতা, বিএনপি সরকারে আসলে জনগণের কাজ করে আপনি প্রমাণ করেছেন। আজকে কিশোরগঞ্জ আছে আপনার কাছে শুধু নিবেদন, আমি একটা কাগজ আপনার সামনে উপস্থাপন করেছি এলাকার দাবি নিয়ে। আমি সময় নষ্ট করতে চাই না, আমি আপনার কর্মী, এই এলাকার 35 লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করি, 6টা নির্বাচনী এলাকা। আপনি আমাদের উন্নয়নগুলো আপনি সব কিছু জানেন, আপনার কাছে নিবেদন উন্নয়নগুলো আপনি একটু খেয়াল রাখবেন। আর আজকে অনুষ্ঠানে আপনি সময় দিয়েছেন, সকল মন্ত্রিপরিষদ সদস্য সহ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।
0: ধন্যবাদ। বক্তব্য নিয়ে আসছেন কিশোরগঞ্জ 1 আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম।
8: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফ্যামিলি কার্ড, ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের ভাতা প্রদান অনুষ্ঠান এবং অস্ত্র দুস্থদের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী জনাব এজেন্ট জাহিদ হোসেন, প্রধান অতিথি আমাদের কাঙ্ক্ষিত নেতা, যার আশায় আপনার দীর্ঘদিন অপেক্ষমান ছিলেন, আজকে কিশোরগঞ্জবাসীর সেই আকাঙ্ক্ষা সেই স্বপ্ন পূরণ হয়েছে, আমাদের প্রাণপ্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত মন্ত্রীবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিএনপির এবং সহযোগী সংগঠনের সম্মানিত নেতাকর্মীবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং কর্মীবৃন্দ, আজ এই কিশোরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর, প্রথম আগমন, এই কিশোরগঞ্জ এবং হোসেনপুর এই দুই উপজেলা নিয়ে আমার নির্বাচন এলাকা, এই নির্বাচন এলাকায় সাধারণ মানুষের প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল মাননীয় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে আসবেন। আপনাদের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, হয় নাই? হয়েছে। ওনার প্রথম সফর, আমিও এই নির্বাচনী এলাকায় প্রথম নির্বাচিত সংসদ সদস্য, দীর্ঘ 31 বছর পর আমি আসনটি উদ্ধার করেছি। আমি আমার নির্বাচন এলাকার সকল শ্রেণীর জনগণ এবং আমার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি প্রাণাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। কিশোরগঞ্জ একটি অবহেলিত অঞ্চল, মানুষ বলতো গোপালগঞ্জ আর কিশোরগঞ্জ, গোপালগঞ্জে কিন্তু গোপাল আছে, কিশোরগঞ্জে গঞ্জ আছে, কিশোর নাই, সব কিশোর পালাইছে। আজকে অনুন্নত কিশোরগঞ্জকে ইনশাল্লাহ দায়িত্ব নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের, ইনশাল্লাহ কিশোরগঞ্জের উন্নয়ন হবে। যত সমস্যা আছে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা উনাকে দাবি জানাবো, ইনশাল্লাহ সকল দাবি দেওয়া পূরণ হবে। আজকে উনার যে নির্বাচন ইস্তাহার ছিল, নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, এদেশের ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের ভাতা প্রদান করা হবে, অসহায় এবং দুস্থদের মাঝে অর্থ প্রদান করা হবে, এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে তাদেরকে বৃত্তি দেওয়া হবে। আজকে আপনাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিটি ওয়াদা অক্ষর অক্ষরে পালিত হবে। আমি আবারও আমার নির্বাচন এলাকার জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, এবং সেই সঙ্গে আমার কয়েক দু একজন মন্ত্রী বেশ করিয়া টুকু ভাই, আমার এই জাহিদ ভাই এবং কৃষিমন্ত্রী ইয়াসিন ভাই সহ, এবং প্রশাসন পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা কর্মচারীরা ব্যাপক পরিশ্রম করেছেন, আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
1: ধন্যবাদ জনাব মোহাম্মদ মাজারুল ইসলাম। সম্মানিত সুধী, এবার মাননীয় প্রধানমন্ত্রী 10 জন নারী পরিবার প্রধানের হাতে তুলে দেবেন তাদের মর্যাদা ও অধিকারের ফ্যামিলি কার্ড। সবাইকে একে একে কার্ড গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি নাম ঘোষণা করছি, তার সাথে সাথে এসে প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনারা কার্ড গ্রহণ করবেন। মোসাম্মদ ফরিদা, কার্ড গ্রহণ করছেন মোসাম্মদ ফরিদা। এরপরে আসছেন রুমা আক্তার, এরপর আসছেন রুমা আক্তার, এরপর আসছেন মোসাম্মদ লিজা আক্তার, এরপর আসছেন ফাতেমা, এবার আসছেন রোজিনা আক্তার, এরপর আসছেন রোজিনা আক্তার, এখন আসছেন শিপ্রা রানী শীল, কার্ড গ্রহণ করছেন শিপ্রা রানী শীল। এরপরে আসবেন নাজমা আক্তার, কার্ড গ্রহণ করছেন নাজমা আক্তার। এরপর আসছেন মোসাম্মদ রাজিয়া, এরপর আসছেন মোসাম্মদ রুকসানা, এবং সবশেষে আসছেন মোসাম্মদ মনোয়ারা। এখন কার্ড গ্রহণ করছেন মোসাম্মদ মনোয়ারা।
0: বিভিন্ন জটিল রোগে আক্রান্ত নির্বাচিত ব্যক্তির অনুদান প্রদানের তালিকা প্রধানমন্ত্রীর হাত থেকে একে একে অনুদান নেবেন। প্রথমে আসছেন মোসাম্মদ মাহমুদা আক্তার। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত নির্বাচিত ব্যক্তির অনুদান প্রদানের তালিকায় মোসাম্মদ মাহমুদা আক্তার। এবারে আসছেন আবদুল্লাহ আল হাদি, এরপর আসবেন আবদুল্লাহ আল হাদি, এরপর আসবেন মোহাম্মদ নূর আলী, এরপরে আসছেন জরিনা খাতুন, অনুদান গ্রহণ করছেন জরিনা খাতুন।
1: মেধাবী শিক্ষার্থীদের এককালীন শিক্ষা সহায়তা প্রদানের নিমিত্তে নির্বাচিত ছাত্রছাত্রীর তালিকার নাম ঘোষণা করছি। আমি নাম বলার সাথে সাথেই আপনারা প্রধানমন্ত্রীর কাছ থেকে সহায়তা শিক্ষা সহায়তা গ্রহণ করবেন। প্রথমে আসছেন জ্যোতিরানী দাস, এরপর আসছেন স্পর্শ দাস, এরপরে আসছেন নুজাইবা নুরা, এরপর আসছেন মোহাম্মদ আবু জর গিফারি, এবং সবশেষে আসছেন নুসরাত জাহান আঞ্জুম।
0: দুস্থ ও অসহায় ব্যক্তিদের এককালীন অনুদানের জন্য নির্বাচিত নামগুলো বলছি। একে আসছেন খাদিজা, এরপর আসবেন বিপ্লব রবিদাস, এরপর আসবেন মোসাম্মদ জুলহাস, এরপর আসবেন মনি রবিদাস, এরপর আসবেন হালিমা খাতুন।
1: প্রতিবন্ধী ব্যক্তিদের এককালীন আর্থিক অনুদানের জন্য নির্বাচিত প্রতিবন্ধী ব্যক্তির নাম ঘোষণা করছি। প্রথমে আসছেন মোসাম্মদ তাইবা, এরপর আসছেন শৈলী সরকার, এরপর আসছে মোহাম্মদ রাজীব মিয়া, এরপর আসছে আল শিফা, সম্মানিত সুধী। এখন একজন প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগপত্র প্রদান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ আনিসুর রহমান, শারীরিক প্রতিবন্ধী।
0: সুপ্রিয় সুধী, এবারে মাননীয় প্রধানমন্ত্রী মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, মন্দিরের পুরোহিত ও সেবায়িত, বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং গির্জার যাজক ও সহকারী যাজকগণকে মাসিক সম্মানী চেক প্রদান করবেন। সবাইকে একে একে সম্মানী চেক প্রদানের জন্য অনুরোধ করছি। প্রথমে আসবেন ইমাম মোহাম্মদ আমানুল্লাহ, এরপর আসবেন মুয়াজ্জিন শফিউল্লাহ, আসছেন মুয়াজ্জিন শফিউল্লাহ, এবারে আসবেন খাদেম মোহাম্মদ রহমতুল্লাহ, এবারে আসবেন ইমাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত, এরপর আমন্ত্রণ মুয়াজ্জিন মোহাম্মদ রুমান, এরপর আসছেন খাদেম মোহাম্মদ শামসুর রহমান, এবারে আসছেন ইমাম মোহাম্মদ আল আমিন, আসছেন মুয়াজ্জিন মোহাম্মদ রবিউল হাসান, এবারে আসবেন খাদেম আবুল কাশেম,
1: এরপর আসছেন পুরোহিত দেবেন্দু চক্রবর্তী, এরপর আসছেন পুরোহিত দেবেন্দু চক্রবর্তী, এরপর আসছেন সেবায়েত স্বপন চক্রবর্তী।

0: এরপর আসছেন পুরোহিত ধীমান কান্তি ভট্টাচার্য। পুরোহিত ধীমান কান্তি ভট্টাচার্য। এরপর আসছে যাজক উইথ ক্ল্যাপ ব্রং। যাজক উইথ ক্ল্যাপ ব্রং। এরপর আসছেন সহকারী মিশন যাজক রতন ভৌমিক। সম্মানিত সুধী, এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, মাননীয় প্রধানমন্ত্রীকে ল্যাপটপের বাটন প্রেস করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, ল্যাপটপের বাটন প্রেস করার সাথে সাথে ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত উপকারভোগীগণ সরকারি নগদ অর্থ সহায়তা পেয়ে যাবেন।
1: সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। এই যে আমি এখন, আমার সামনে একটা কম্পিউটার আছে, এখানে আমি একটা সুইচের মধ্যে টোকা দিব, টোকা দিলে এই যে মা বোনের আছে সবার কাছে ফ্যামিলি কার্ডের যে টাকাটা সেই টাকাটা পৌঁছে যাবে। এখন আমি চাইছি যে আমি 1 2 3 বলবো, সাথে সাথে 1 2 3 বলার সাথে সাথে আপনারা সবাই বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, আল্লাহর নাম নিয়ে আমরা এই সুইচটা টিপে দেবো, ঠিক আছে? এক দুই তিন, বিসমিল্লাহির রহমানির রহিম।

0: উপস্থিত সুধীবৃন্দ, এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে আইবাস সিস্টেম সেন্ট বাটন প্রেস করে নির্বাচিত মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিবর্গের মাসিক সম্মানের অর্থ প্রেরণ করবেন।
1: ওই যে দেখেন একজন হাত নাই, কি বলেন?

0: যে ইমাম সাহেবরা অন্যান্য ধর্মের ধর্মীয় ব্যক্তিবর্গ, দেখুন আপনাদের মোবাইলে যাওয়ার কথা, আপনাদের মোবাইলে পেয়েছেন, গেছে, পেয়েছেন, কারা কারা পেয়েছেন হাত তুলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অন্য ধর্মে যারা আছেন আপনাদেরটা গিয়েছে, অন্য ধর্মীয় ব্যক্তিবর্গ আসলেন যে কোথায় গেল, আসবে আসবে, একটু ধৈর্য ধরতে হবে, যাইতে তো লাইনের মধ্যে ট্রাফিক জ্যাম হয়ে যায়, চলে আসবে ইনশাল্লাহ, চলে আসবে, আসছে, ধন্যবাদ আলহামদুলিল্লাহ।
1: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত সুধী, এইমাত্র আমরা দেখতে পেয়েছি যে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হয়েছে এবং অনেকেই, সবাই ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী হয়েছেন। এখন ফ্যামিলি কার্ডের যারা পেয়েছেন তাদের একটু অনুভূতি শুনব। প্রথমে আমি মোসাম্মদ লিজা আক্তারকে তার অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। মোসাম্মদ লিজা আক্তার,
2: বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আমি একটি ফ্যামিলি কার্ড পেয়েছি, এই ফ্যামিলি কার্ডটি পেয়ে আমি অনেক খুশি। আমি আমার ছেলে মেয়ে লেখাপড়ার পাশাপাশি আমার সংসার চালাতে অনেক সুবিধা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
3: এবারে অনুভূতি প্রকাশ করতে আসছেন শিপ্রা রানী শীল।
4: নমস্কার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনাকে অনেক শ্রদ্ধাঞ্জলি, অনেক অনেক স্বাগতম। আমি এই যে একটি ফ্যামিলি কার্ড পেয়েছি, আমি অনেক ধন্য, অনেক গর্বিত, অনেক আনন্দিত। আমি আমার স্বামীর ছোট একটা ব্যবসা, ওটা একটু একটু করে বড় করব, আর তার পাশাপাশি আমার ছেলে মেয়েদের পড়ালেখার সুযোগ সুবিধা করে দেব। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ সবাইকে।
1: এখন মেধাবী শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করবে জ্যোতি রানী দাস।
5: মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আমি জ্যোতিরানী দাস, আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। 1979 সালে এক স্মরণীয় দিন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেছিলেন আমাদের কিশোরগঞ্জের খাল খনন উদ্বোধন করতে। তৎকালীন প্রধান শিক্ষক জনাব মতিউর রহমানের নেতৃত্বে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা খাল খনন কার্যক্রম অংশগ্রহণ নিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি আমাদের ঐতিহ্যবাহী আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় পরিদর্শনও করেছিলেন এবং 24 ইঞ্চি একটি টেলিভিশনও উপহার দিয়েছিলেন। পরবর্তী সময়ে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও ইতিহাসটি জানতে পেরে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ে আসার আরজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ে এসে পরিদর্শন করার ব্যক্ত করেছিলেন। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার উত্তরসূরি, আমরা তাকে সেই মহান স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে শতবর্ষী বিদ্যালয়টির সুদৃষ্টি রাখার জন্য বিনীতভাবে আহ্বান করব। ধন্যবাদ সবাইকে।
1: সম্মানিত সুধী, আপনারা দেখতে পেয়েছেন যে আজকে একজন নিয়োগপত্র পেয়েছেন। আমি এখন তার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি জনাব আনিসুর রহমান, শারীরিক প্রতিবন্ধী।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত গরিব, অসহায়, দুস্থ সারা বাংলাদেশের সকল মানুষের নিরাপদ আশ্রয়স্থল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, মঞ্চে উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়, বিভিন্ন এমপি মহোদয়, সচিব মহোদয়, সামনে উপস্থিত সাংবাদিক ভাই, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে হয়তো সবাই দেখেছেন যে আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের হাত থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি। এই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়াটা আমার পক্ষে এতটা সহজ ছিল না। এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাওয়ার পিছনে আমার এই কিশোরগঞ্জবাসী সবচেয়ে বেশি অবদান রেখেছেন, বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইয়েরা আমাকে এবং আমার প্রতিবন্ধী বোনটাকে নিয়ে নিউজ করেন, যে নিউজটা আমাদের কিশোরগঞ্জ হোসেনপুর আসনের মাননীয় এমপি মহোদয় দৃষ্টিগোচর হয়। পরে মাননীয় এমপি মহোদয় আমাদের কুলিয়াছড় বৈরব আসনের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জনাব আলম স্যারের দৃষ্টিগোচরের মাধ্যমে মাননীয় সমাজকল্যাণ মন্ত্রীদেরকে অবহিত করে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের দৃষ্টিগোচরের মাধ্যমে আজকে আমি এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাই। আমার পরিবারে পাঁচজন সদস্য, এর মধ্যে আমিও শারীরিক প্রতিবন্ধী, আমার বোনটাও শারীরিক প্রতিবন্ধী, আমার বাবা হার্টের রোগী। আমার এই অ্যাপয়েন্টমেন্ট লেটার বা এই চাকরিটার পাওয়ার পেছনে সবচেয়ে বেশি যে অনুপ্রেরণা ছিল আমার মা। আমার মা আমাকে কষ্ট করে ছোটবেলা থেকে সমাজের অনেক মানুষের অবহেলা অবঞ্চিত এবং সমাজের লাঞ্ছনার শিকার হয়ে অনেকে বলছিল যে আমাকে লেখাপড়া করিয়ে কি হবে, ওকে পাগলা মসজিদের সামনে অথবা কিশোরগঞ্জ কোর্টের সামনে নিয়ে বসে ভিক্ষা করাও। আজকে আমি সত্যিই খুব ধন্য এবং গর্বিত যে আমি আমাদের কিশোরগঞ্জের সকলের প্রচেষ্টার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের হাত থেকে আজকে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি পেয়েছি। আমি সর্বশেষে মাননীয় প্রধানমন্ত্রী সহ এখানে যারা আছেন সকলের দীর্ঘায়ু কামনা করে, সেই সাথে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করেন, যাতে জান্নাতুল ফেরদৌস দান করেন, এই আশা ব্যক্ত করে আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে আমার পক্ষ থেকে চির কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।
3: প্রিয় সুধী, এবারে ইমাম পুরোহিত যাজক অনুভূতি প্রকাশের পালা। প্রথমে আসেন ইমাম জনাব মোহাম্মদ আমানুল্লাহ।
7: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমকে সম্মানী ভাতা প্রদান করায় আমরা অত্যন্ত আনন্দিত কৃতজ্ঞ। উক্ত ভাতা আমাদের ব্যক্তি, পরিবার এবং সামাজিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট সকলকে

0: সামাজিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট সকলকে কিশোরগঞ্জ জেলা ইমাম উলামা এবং সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা সকলকে উত্তম প্রতিদান দান করুন এবং দেশ ও জাতির কল্যাণে আরো বেশি কাজ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: এখন অনুভূতি ব্যক্ত করবেন দিবেন্দু চক্রবর্তী। দিবেন্দু চক্রবর্তী।
2: মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের সেবায়িত এবং পুরোহিতদের এই সম্মানী বার্তা প্রদান করার জন্য। এতে আমরা অনেক দূরে গিয়ে যাব, আরও চেষ্টা করবেন যেন আমাদের জন্য আরো কিছু করা যায়। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
1: এখন অনুভূতি ব্যক্ত করছেন উইথ ক্ল্যাপ ব্রং। উইথ ক্ল্যাপ ব্রং।
3: আমি প্রথমে আমাদের মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে চাই এবং আরো বিশেষভাবে আমি ধন্যবাদ দিতে চাই আজকের এই বিশেষ অনুষ্ঠানে অংশীদার হতে পেরে। আমি নিজেকে আসলে সম্মানিত বোধ করছি এবং আসলে আজকে আমাদের কিশোরগঞ্জবাসীর জন্য একটি বিশেষ আনন্দের দিন, গর্বের দিন। সেটি হচ্ছে আমাদের মাঝে আমাদের দেশরত্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান স্যার আমাদের মাঝে এসেছেন। তাই আমরা আসলে সবাই সম্মানিত এবং গর্ববোধ করছি এবং আজকে আমরা আরো বিশেষভাবে সম্মানিত বোধ করছি, বিশেষ করে আমাদের বিভিন্ন ধর্মে বিশ্বাসী পাল পুরোহিত এবং বিভিন্ন ধর্মে সেবায় নিয়োজিত ব্যক্তিদ্বয়ের জন্যে যে সম্মানে প্রদানের যে উদ্যোগ নিয়েছেন এটি আসলে খুবই প্রশংসনীয় এবং আমরা ওনাকে এই জন্য আমরা সাধুবাদ জানাই। আমাদের আমি ব্যক্তিগতভাবে আমাদের সেভেন ডে অ্যাডভেন্টিস্ট চার্চের তরফ থেকে আমি ওনাকে বিশেষভাবে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি ওনার জন্য ওনার পরিবারের জন্য আমরা প্রার্থনা এবং দোয়া রাখি যেন উনি যতদিন কাজ করে যাবেন দেশের স্বার্থে, দেশের জন্য, দেশের মানুষের জন্য যেন সৃষ্টিকর্তা যেন ওনার সহপতি থাকেন এবং ওনার সার্বিক মঙ্গল কামনা করে আমি ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি। ধন্যবাদ।
1: যারা অনুভূতি প্রকাশ করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
4: সুপ্রিয় সুধী, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন MP তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। আসেন মাননীয় মন্ত্রী।
5: সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখছেন আপনাদের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান। আমি সময়ের স্বল্পতার কারণে আমার বক্তব্যটা এখন দিচ্ছি না, মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন।
6: আপনারা থামেন, এমন একটা জেলায় আপনি এসেছেন প্রসিদ্ধ, যার পূর্বে মেঘনা, কালনি কুশিয়ারা ধনু, পশ্চিমে ব্রহ্মপুত্র। এই জেলায় জন্মগ্রহণ করেছে মসনদি আলা ইশাকা। মুঘলের বিরুদ্ধে যুদ্ধ করে যিনি বাংলার স্বাধীনতা রক্ষা করেছিলেন, আপনি এসেছেন এই জেলায়, যে জেলায় জন্মগ্রহণ করেছে বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী, তার বাবা দ্বিজবংশী দাস। এই জেলায় আপনি এসেছেন যে জেলায় জন্মগ্রহণ করেছে আনন্দমোহন বোস, সত্যজিৎ রায়ের উপজেলায় আপনি গিয়েছিলেন, আপনি কিশোরগঞ্জে এসেছেন। এই জেলায় আপনাকে আমরা কিভাবে বরণ করব জানি না, শুধু আমি আপনাদেরকে বলবো আমার নেতার নামে, আমাদের নেতার নামে আজকে উনি কিশোরগঞ্জে এসেছে, একটা জোরে হাততালি দেন আপনারা দয়া করে একটা। আমি ভাটি অঞ্চলের মানুষ, 35টা উপজেলা নিয়ে আমি একটা মন্ত্রণালয় পার্লামেন্টে চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী। আমার ভাটি এলাকা সারা দেশ থেকে

0: বিচ্ছিন্ন। আমার এলাকায় একটা ফ্লাইওভার দরকার, যেটা হয়েছিল সেই ফ্লাইওভার দরকার। আমার এলাকা হলো শ্রেষ্ঠ কক্সবাজারের মতো পর্যটন এলাকা হবে যদি ফ্লাইওভার হয়। আমার আর কিছু বলার নাই, আপনি এসেছেন, আমরা সবাই কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ না? আমরা সবাই আনন্দিত। যারা আনন্দিত সবাই হাত তালি দেন এবং হাত তুলে একটা হাত তালি দেন। আমার বক্তব্য এখানেই শেষ।
1: ধন্যবাদ মোহাম্মদ ফজলুর রহমান এমপি। সম্মানিত সুধী, এবার অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি কে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত, চুপ করতে হবে, এখন শান্ত হতে হবে, নাহলে কিছু করব না। আমার সামনে উপস্থিত মা বোনেরা, উপস্থিত বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত খতিব ইমাম সাহেব, মোয়াজ্জেম সাহেবরা সহ অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় এলাকাবাসী ভাই ও বোনেরা এবং উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আপনারা দেখেছেন, জানেন কেন আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা এখানে একত্রিত হয়েছি, নির্বাচনের আগে আমরা জনগণের সামনে কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন যে আমরা শুরু করেছি তার সাক্ষী হিসাবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আমরা অতীতে অনেক সময় শুনেছি যে বাংলাদেশকে অমুক রাষ্ট্রের মতন বানিয়ে ফেলব, বাংলাদেশকে তমুক দেশের মতন বানিয়ে ফেলব। আমরা বাংলাদেশকে অন্য কোনো দেশের মতন বানাতে চাই না, আমরা বানাতে চাই, আমরা বাংলাদেশকে তৈরি করতে চাই একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে, যেই রাষ্ট্রে কম বেশি প্রতিটি শ্রেণীর মানুষকে রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবে, সহযোগিতা দিবে, যেই রাষ্ট্রে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি শ্রেণীর প্রতিটি মানুষ তার মর্যাদা অনুযায়ী তার প্রাপ্য রাষ্ট্রের কাছ থেকে পাবে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আপনারা দেখেছেন যে আমরা নির্বাচনের আগে বলেছিলাম আমরা দেশে ফ্যামিলি কার্ড দিতে চাই পরিবারের নারী প্রধানকে। কেন? এই জন্য আমরা দিতে চাই যে আমরা বিশ্বাস করি যে পরিবারের নারী বা সমগ্র বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী, তাদেরকে পেছনে ফেলে কখনো দেশ এগিয়ে যেতে পারে না। এবং সে কারণেই দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তিনি নারীদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করে দিয়েছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত। বর্তমান সরকার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি দেশনেত্রী খালেদা জিয়ার সেই পলিসিকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব, আমরা তাদেরকে অনার্স পর্যন্ত বিনামূল্যে পড়ালেখার সুযোগ করে দিব নারীদেরকে। এবং শুধু তাই নয়, পাশাপাশি যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা সরকার থেকে বৃত্তির ব্যবস্থা করব। অর্থাৎ বাংলাদেশের নারী যে সমাজ, অর্ধেক জনগোষ্ঠী, তাদেরকে আমরা এম্পাওয়ার্ড, অর্থাৎ তাদেরকে আমরা শিক্ষিত করতে চাইছি। একই সাথে শুধু শিক্ষিত করলে হবে না, এই নারীদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে, সেটি গ্রামে থাকুক, ইউনিয়নে থাকুক, উপজেলা থাকুক, যেখানেই থাকুক না কেন, একজন নারী তাকে আত্মনির্ভরশীল হতে হবে। এবং সে কারণেই আমরা ফ্যামিলি কার্ডের পরিকল্পনা গ্রহণ করেছি। আমি এই যে আজকে আপনাদের সামনে কয়েকজন আমার হাত থেকে ফ্যামিলি কার্ড নিয়ে গেলেন, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম এই ফ্যামিলি কার্ডের অর্থ দিয়ে আপনি কি করবেন, সেই সকল মা বোনেরা আমাকে উত্তর দিয়েছে, কেউ বলেছে যে সন্তানদের লেখাপড়া যাতে সঠিকভাবে হয় এই টাকা তার জন্য খরচ করব। কেউ বলেছে যে বয়স হয়ে গেছে আমি ওষুধ কিনতে পারি না, এটা দিয়ে আমি ওষুধ কিনবো। কেউ বলেছে সংসারের আয় রুজি বাড়ানোর জন্য ছোট করে একটি পুঁজি বিনিয়োগ করব এখান থেকে, অর্থাৎ সংসারকে সুন্দরভাবে শক্তিশালী ভিত্তির উপরে গড়ে তুলবে, সন্তানদের লেখাপড়া, নিজেরকে সুস্থ রাখা, একই সাথে তাকে পুরো পরিবারকে অর্থনৈতিকভাবে ধীরে ধীরে একটি শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা, অর্থাৎ এই নারীদেরকে আমরা সামনে আত্মনির্ভরশীল গড়ে তোলার জন্য শিক্ষা এবং অর্থের ব্যবস্থা করেছি। আসেন এরপরে, এরপরে আপনারা দেখেছেন যে আমরা এখানে বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব সাহেব সহ অন্যান্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন তাদেরকে আমরা সহযোগিতা করেছি এখানে রাষ্ট্রের পক্ষ থেকে। কেন সহযোগিতা করেছি? তারাও সমাজের একটি বিরাট অংশ, তারা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমরা আমাদের জীবনের বিভিন্ন মোড়ে যখন বিভিন্ন রকম সমস্যায় পড়ি তখন আমরা তাদের কাছ থেকে বিভিন্ন রকম পরামর্শ গ্রহণ করি। অর্থাৎ আমাদের ধর্মে, যে কোনো ধর্মে, একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মানুষগুলো বিভিন্ন রকম সহযোগিতা এবং পরামর্শ করে থাকেন। কাজে এই মানুষগুলোকেও আমরা চাই তারাও অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হয়ে থাকুক, গড়ে উঠুক, তাদেরকে আমরা পিছনে ফেলে রাখতে পারি না। সমাজের এই মানুষগুলোর জন্য আমরা সেই জন্য এই ব্যবস্থা করেছি, এই ভাতার ব্যবস্থা করেছি। আসেন প্রিয় ভাই বোনেরা, এরপরে হচ্ছে কৃষি। বাংলাদেশের সমগ্র বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনও কৃষি পেশার সাথে জড়িত। বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই কৃষির সাথে জড়িত। আমরা নির্বাচনের সময় বলেছিলাম যে ঠিক ফ্যামিলি কার্ডের মতন আমরা এই দেশের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই, তাদেরকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করতে চাই, যাতে করে আমাদের কৃষক ভাইরা ধীরে ধীরে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে গড়ে উঠতে পারে, যাতে করে তারা আত্মনির্ভরশীল হতে পারে অর্থনৈতিকভাবে। সেই জন্য আমরা তাদেরকে কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি এবং এই পরিকল্পনা আমরা এর মধ্যে বাস্তবায়নেরও কাজ শুরু করেছি। শুধু তাই নয়, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা অনেকেই জানেন, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে বাংলাদেশে যে সকল কৃষক ভাইদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে সেই কৃষি ঋণ আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফ করব। আল্লাহর রহমতে সরকার গঠন করার পরে আমরা প্রথম সপ্তাহে মন্ত্রী পরিষদের বৈঠকে বাংলাদেশের 13 লক্ষ কৃষক যাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল সেটি আমরা মৌকুফ করেছি। প্রিয় ভাই বোনেরা, এরপরে আসুন তরুণ সমাজ বা শিক্ষার্থী আমাদের সন্তানদের লেখাপড়ার বিষয়ে। এখন যারা ছোট আছে, স্কুলে যারা আছে, কলেজে যারা আছে, এই ছেলে মেয়েগুলোর মধ্যে, এই সন্তানদের ভিতরে অনেকে আছে লেখাপড়ায় ভালো, অনেকে আছে বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিটিসে ভালো, কে হয়তো ভালো গান করে, কে হয়তো ভালো কবিতা আবৃত্তি করে, কে হয়তো ভালো কেরাত পাঠ করে, এদের মধ্যে অনেকেই আছে, কেউ হয়তো ফুটবল ভালো খেলে, কেউ হয়তো ক্রিকেট ভালো করে। আমরা সেই জন্য কি করেছি, আমরা নতুন করি নামক যেই অনুষ্ঠানটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন সেই অনুষ্ঠানটি আবার চালু করা হয়েছে। এবং শুধু তাই নয়, আমাদের দেশের সন্তানদের মধ্যে থেকে প্রতিভাকে বের করে নিয়ে আসার জন্য আমরা এর পাশাপাশি কালচারাল অ্যাক্টিভিটিসের পাশাপাশি আমরা তাদের মধ্যে যারা ভালো খেলোয়াড় হতে পারে, ভবিষ্যতে খেলোয়াড় হতে পারে, অর্থাৎ ক্রীড়াকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার না, শুধু উকিল ব্যারিস্টার মোক্তার না, ক্রীড়াও যাতে একটা পেশা হতে পারে সেই জন্য সেভাবে আমরা আমাদের ভবিষ্যৎ সন্তানদেরকে গড়ে তুলছি। সেই জন্য আমরা নতুন করে ক্রীড়ার আয়োজন করেছি। আপনারা দেখেছেন কয়েকদিন আগে প্রাইমারি স্কুলের প্রায় 22 লক্ষ, সারা বাংলাদেশে 22 লক্ষ ছেলে মেয়ে ফুটবল খেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। প্রিয় ভাই বোনেরা, সন্তানদের লেখাপড়া করার জন্য আমরা বলেছি তাদের পুরো সিলেবাস আমরা এমনভাবে তৈরি করতে চাইছি যেই সিলেবাস তৈরি করলে একটা ছেলে যখন, একটা মেয়ে যখন ক্লাস 1 ভর্তি হবে এবং ক্লাস 12 ইন্টারমিডিয়েট পড়া শেষ করবে তখন যাতে সে আত্মনির্ভরশীল হতে পারে। শুধু পড়ালেখা না, পড়ালেখার পাশাপাশি পড়ালেখা যখন শিখবে, যেমন শিখবে সে, ঠিক একইভাবে সে বিদেশি 2টা ভাষায় কথা বলতে পারবে, সে একই সাথে খেলায় কোনো না কোনো মিনিমাম একটি খেলার মধ্যে সে এক্সপার্ট হতে পারবে, সে কোনো না কোনোভাবে একটি কালচারাল লাইনে এক্সপার্ট হতে পারবে। অর্থাৎ একটি সন্তানকে আমরা পরিপূর্ণ মানুষ হিসাবে তৈরি করতে পারি, যেই মানুষটি দেশেই হোক অথবা বিদেশেই হোক সে আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবে। অর্থাৎ আমরা বিএনপি বিশ্বাস করি যে আমরা যদি দেশকে উন্নতি করতে চাই তাহলে মানুষকে কখনো পিছনে রেখে বা মানুষকে সঠিকভাবে যদি আমরা তৈরি করতে না পারি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারা যাবে না। আমরা যতই বড় স্লোগান দেই না কেন, যত বড় স্লোগান আমরা দেই না কেন, মানুষকে যদি আমরা প্রত্যেকটি নাগরিককে, দেশের প্রত্যেকটি নাগরিককে যদি আমরা আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে না পারি, দেশের প্রত্যেকটি নাগরিককে যদি অর্থনৈতিকভাবে আমরা আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে না পারি, তাহলে কখনোই আমরা দেশকে গড়ে তুলতে পারবো না। প্রিয় ভাই বোনেরা, আপনারা এখানে দেখেছেন অনেক মানুষ, এই যে এখানে একজন মানুষ একটু আগে, একজন ডিজেবল মানুষ, সে বক্তব্য দিয়ে গেছে যে তাকে আমরা একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। আপনারা দেখেছেন আরো অনেকগুলো মানুষ এখানে গিয়েছে, তারা বিভিন্নভাবে, কেউ অসুস্থ, কেউ অন্যভাবে, শারীরিকভাবে শারীরিক প্রতিবন্ধকতা আছে। আপনারা দেখেছেন আমরা মেধাবী বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করেছি, অর্থাৎ সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে আমরা রাষ্ট্রের সহযোগিতা পৌঁছে দিতে চাচ্ছি, যাতে করে তারা ধীরে ধীরে বেড়ে উঠতে পারে, যাতে করে তারা আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, কয়টি রাস্তা তৈরি করে, কয়টি বিল্ডিং তৈরি করে আমরা বলতে চাই না যে আমরা অমুক দেশ বানিয়ে ফেলেছি, আমরা তমুক দেশ বানিয়ে ফেলেছি। আমরা বলতে চাই আমরা, আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হচ্ছে এই দেশের মানুষকে ঘিরে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হচ্ছে এই দেশের জন্য রাজনীতি। সেই জন্যই আপনারা দেখেছেন, এই যে একটু আগে আমি বললাম যে বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত, সেজন্যই আপনারা দেখেছেন আজকে কৃষকদের শুধু সুবিধার জন্য নয়, কৃষকদের সুবিধার জন্য নয়, একই সাথে দেশের মানুষের পানির সরবরাহ সুবিধার জন্য আপনারা দেখেছেন আমরা খাল খনন কর্মসূচি শুরু করেছি। খাল খনন কর্মসূচির মাধ্যমে একদিকে যেরকম সেচের পানির ব্যবস্থা আমরা করেছি, একইভাবে গ্রামে গঞ্জে বসবাস করে মানুষগুলো যাতে পানির অভাবে কষ্ট না পায়, সেই জন্য সারা দেশে ইনশাল্লাহ আগামী 20 বছর আমরা 20,000 কিলোমিটার খাল খনন করব। আপনারা নিশ্চয়ই প্রিয় ভাই বোনেরা দেখেছেন যে গতকাল আমরা প্রায় 1,23,000 শিক্ষক, সেটি প্রাইমারি সেকেন্ডারি সহ বিভিন্ন কলেজ স্কুল কলেজের শিক্ষক, যারা গত 4 বছর ধরে 2022 সালের পরে থেকে তারা তাদের অবসর ভাতা পায় নাই, সেই টাকাটা 9-6 ভাবে বিগত স্বৈরাচারের সময় সেই টাকাটাকে বিভিন্নভাবে আত্মসাৎ করা হয়েছিল। এই আপনাদের সরকার, বিএনপি সরকার, সরকার দল সরকার গঠন করার পরে গতকাল আমরা 1,23,000 শিক্ষকদেরকে আমরা তাদের পেনশনের ব্যবস্থা করে দিয়েছি, তাদের অবসর ভাতার একটি বড় অংশ তাদের কাছে পৌঁছে দিচ্ছি। অর্থাৎ আমাদের লক্ষ্যই হচ্ছে দেশের জন্য কাজ করা, আমাদের লক্ষ্য হয়েছে দেশের মানুষের জন্য কাজ করা, আমাদের লক্ষ্য হয়েছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, আমাদের লক্ষ্যই হচ্ছে দেশের ভাগ্যের পরিবর্তন। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারলেই একমাত্র দেশের ভাগ্যের পরিবর্তন করা যাবে। প্রিয় ভাই বোনেরা, এটাই হচ্ছে আমাদের রাজনীতি। যেই রাজনীতি আপনাকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে সেটাই হচ্ছে আমাদের রাজনীতি। যেই রাজনীতি আপনাকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, যেই রাজনীতি আপনাকে শিক্ষার ব্যবস্থা করে দিবে, যেই রাজনীতি আপনাকে অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে সেটাই হচ্ছে আমাদের রাজনীতি। যেই রাজনীতি কৃষকের ক্ষেতে ফসল দ্বিগুণ করবে, দ্বিগুণের জায়গায় তিনগুণ করবে সেটাই হচ্ছে আমাদের রাজনীতি। যে রাজনীতির মাধ্যমে দেশে মিল কলকারখানা তৈরি হবে এবং আমার দেশের ছেলেরা, আমার দেশের মেয়েরা সেগুলোতে কাজ করতে পারবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, সেটাই হচ্ছে বিএনপির রাজনীতি। প্রিয় ভাই বোনেরা, এখন এই যে রাজনীতির কথা তুলে ধরলাম, এই যে আমরা নির্বাচনের আগে আপনাদের সামনে সহ সমগ্র বাংলাদেশের মানুষের সামনে যে সকল ওয়াদা করেছিলাম, বৃক্ষরোপণের ওয়াদা করেছিলাম, খাল খননের ওয়াদা করেছিলাম, ফ্যামিলি কার্ডের ওয়াদা করেছিলাম, ইমাম মুয়াজ্জম সাহেবদের আমরা ভাতার কথা বলেছিলাম, শিক্ষার্থীদের জন্য আমরা শিক্ষার ব্যবস্থা সহ আমরা এই যে নতুন করির কথা বলেছিলাম, এই যে আমরা কথাগুলো বলেছিলাম, এক এক করে আমরা সকল ওয়াদাগুলো ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলের সামনে আজকে, সকলের সামনে প্রত্যেকটি কাজের সাক্ষী হয়ে আপনারা আছেন, সমগ্র বাংলাদেশ মানুষ আছে। অর্থাৎ বিএনপি যে ওয়াদা দিয়েছিল সেই ওয়াদা বাস্তবায়নের কাজ বিএনপি ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে নিয়ে যেতে চাইছে, বিএনপি বাস্তবায়ন করতে চাইছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে বিএনপির রাজনীতির কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, যে রাজনীতির কথা শুধু মুখের মধ্যে নেই, যে রাজনীতি বাস্তবে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, যে রাজনীতির বাস্তব ফল এখানে থাকা মা বোনেরা পাচ্ছে, যে রাজনীতির বাস্তব ফল এখানে থাকা ইমাম মুয়াজ্জেম সাহেবরা পেয়েছেন, যে রাজনীতির ফল এখানে দুস্থ মানুষরা পেয়েছে, যে রাজনীতির ফল দেশের সন্তানেরা পাচ্ছে, যারা লেখাপড়া করছে তারা পাচ্ছে, এই রাজনীতি কি আপনারা মনে করেন সঠিক আছে? এই রাজনীতির সাথে কি আপনারা আছেন? কারা কারা আছেন এই রাজনীতির সাথে? ভাই দেখে আপনারা কি মনে করেন বিএনপি সঠিক রাজনীতি করছে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সকলকে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি এই রাজনীতি ধরে রাখতে পারি, ইনশাল্লাহ আমি বলতে পারি যে আস্তে আস্তে একটা সময় দেশের ভাগ্যের পরিবর্তন হবে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা এই দেশে ধানের শীষ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনাদের সমর্থন দিয়ে সরকার গঠনে সহযোগিতা করেছেন, এবং যেহেতু এই সরকার জনগণের সরকার, সেই জন্য বিএনপি জনগণের জন্য এই কাজগুলো করছে। যেই কাজগুলো করলে জনগণের পেটে অন্নের সংস্থান হবে। নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে, এই যে 2 মাস আগে আমরা বাজেট উপস্থাপন করেছি, দেখেছেন না বাজেট উপস্থাপন করেছি? বাজেটের মধ্যে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন 60টি পণ্য, নিত্য প্রয়োজনীয় 60টি পণ্য, যেগুলো সাধারণ মানুষের সকলের প্রয়োজন, এরকম 60টি পণ্যের উপরে সরকার এই বাজেটে, বর্তমান সরকার এই বাজেটে ট্যাক্স কমিয়ে দিয়েছে, কারণ যাতে করে কেউ সুযোগ নিয়ে জিনিসপত্রের দাম বাড়াতে না পারে। এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এর আগে অতীতে আমরা দেখেছি সব সময় বাজেট দেওয়া, এই কাজটি কেন করা হয়েছে? জনগণের স্বস্তির কথা মাথায় রেখেই আজকের বর্তমান সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে যদি ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে হয়, আমাদেরকে যদি কৃষক কার্ড বাস্তবায়ন করতে হয়, আমাদেরকে যদি খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করতে হয়, আমাদেরকে যদি প্রতি উপজেলায় আমরা দেশের মানুষ চিকিৎসা সেবা পাওয়ার জন্য, বিশেষ করে উপজেলা জেলা পর্যায়ে যে সকল মানুষ থাকেন, উপজেলা পর্যায়ে গ্রামে ইউনিয়নে যে সকল মানুষ থাকেন, আপনাদের চিকিৎসা সুবিধা বাড়ানোর জন্য এই বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশের 553টি যে উপজেলা আছে, প্রত্যেক উপজেলায় এখন যে 50 সদস্যের হাসপাতাল আছে, এই 50 বেডের হাসপাতাল আছে, এটিকে ইনশাল্লাহ আমরা 151 বেডের হাসপাতালে রূপান্তরিত করব, 151 বেডের হাসপাতালে রূপান্তরিত করব, যাতে করে আপনাদেরকে যদি খুব বেশি সিরিয়াস অসুখ না হয়, তাহলে যাতে উপজেলার মানুষকে বা গ্রামের মানুষকে জেলা হাসপাতালে আসতে না হয়, এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করছি, ইনশাল্লাহ শীঘ্রই এর কাজ শুরু হবে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে যদি দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হয়, এই হাসপাতালগুলোকে যদি তৈরি করতে হয়, ফ্যামিলি কার্ড যদি সারা বাংলাদেশে 4 কোটি পরিবার, বিশেষ করে গ্রামে গঞ্জে খেটে খাওয়া মানুষের, দুস্থ গরিব পরিবার, তাদের নারী প্রধানদের কাছে যদি পৌঁছে দিতে হয়, যদি ইমাম মুয়াজ্জেম সাহেবদের কাছে তাদের ভাতার ব্যবস্থা পৌঁছে দিতে হয়, যদি আমাদের ছাত্রছাত্রীদেরকে সঠিকভাবে পোশাক আমরা পৌঁছে দিতে চাই, নতুন বইয়ের সাথে যে আমরা প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে 1 কোটি 20 লক্ষ বাচ্চাকে যে আমরা পোশাকের ব্যবস্থা করেছি, সেইটি যদি পৌঁছে দিতে হয়। কিছুদিন আগে দেখেছেন যে চায়নার সাথে চুক্তি হয়েছে, চায়না এই দেশে অনেকগুলো মিল কারখানা চট্টগ্রামে তৈরি করবে, যেই মিল কারখানায় আমাদের দেশের ছেলেমেয়েরা চাকরি সুবিধা পাবে, কর্মসংস্থান সুবিধা পাবে, সেই মিল কারখানাগুলোকে যদি তৈরি করতে হয়, অর্থাৎ এই কাজগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে, অবশ্যই দেশের মধ্যে শান্তি রাখতে হবে। এখন মানুষ পরিবর্তন চায়। আমরা 71 সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, 71 সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, পরবর্তীতে বিভিন্ন সময় গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, জনগণ রাজপথে নেমে এসেছে, আন্দোলন করেছে, বারে বারে গণতন্ত্রকে রক্ষা করে ফিরিয়ে নিয়ে এসেছে। প্রিয় ভাই বোনেরা, এখন হচ্ছে আমাদের দেশ গঠন করার সময়। যদি এই কাজগুলো, এই যে একটু আগে আমি বললাম যে রাজনীতির কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, আপনারা প্রত্যেকটি মানুষ হাত তুলে সমর্থন জানিয়েছেন যে এই রাজনীতির আপনারা বাস্তবায়ন চান, যেহেতু বাংলাদেশের জনগণ এই রাজনীতির বাস্তবায়ন চায়। প্রিয় ভাই বোনেরা, আজ এই দেশের মালিক হচ্ছে এই বাংলাদেশের 20 কোটি মানুষ, কাজে এই 20 কোটি মানুষকে আজকে সচেতন থাকতে হবে, 20 কোটি মানুষকে আজকে সতর্ক থাকতে হবে, যাতে এই যে বিএনপির যে রাজনীতি আপনাদের সামনে বললাম, এই রাজনীতিতে যাতে কেউ ব্যাঘাত ঘটাতে না পারে। আমরা কি সকলে সতর্ক থাকব? আমরা কি সকলে চোখ কান খোলা রাখব? ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যদি এই রাজনীতির ধারা আমাদেরকে অব্যাহত রাখতে হয়, যে রাজনীতির ধারা অব্যাহত থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে, যদি আমাদেরকে সেই রাজনীতি অব্যাহত রাখতে হয়, যে রাজনীতির ধারা অব্যাহত থাকলে দেশের ভাগ্যের পরিবর্তন ঘটবে তাহলে
3: বিবেচনা করে তাদেরকে আমাদেরকে চোখে
2: অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে, এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, দেখতে হবে এরা অতীতে কি করেছে, সেই অতীত বিবেচনা করে তাদেরকে আমাদেরকে চোখে চোখে রাখতে হবে, সেই অতীত বিবেচনা করেই আমরা ভবিষ্যতে তারা কি করছে সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। আমরা দেখেছি 71 তাদের ভূমিকা কি ছিল, আমরা দেখেছি 86 তাদের ভূমিকা কি ছিল, আমরা দেখেছি 96 তাদের ভূমিকা কি ছিল, আমরা দেখেছি বিগত 17 জনগণের যে আন্দোলন সেই আন্দোলনে তাদেরকে আমরা রাজপথে দেখিনি। দেখেছিলেন আপনারা আন্দোলনে বিএনপি সহ বিএনপির সাথে যেই রাজনৈতিক দলগুলি মাঠে ছিল তাদের নেতাকর্মীরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে। আজকে যারা বড় বড় কথা বলছে, যারা বলছে জনগণকে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি সরকারের বিরুদ্ধে, তাদেরকে আমরা রাজপথে বিগত 17 দেখি নাই। আজকে এরা সংস্কার সংস্কার কথা বলছে, বিএনপি 2022 সংস্কারের কথা বলেছে, কোথায় ছিলেন তখন আপনারা সংস্কার নিয়ে, সংস্কার এই দেশে? আজকে প্রিয় ভাই বোনেরা, আজকে এখন সময় এসেছে দেশকে আমাদের স্থিতিশীল রাখতে হবে, কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হলে চলবে না। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করতে আসে অতীতের মতন, তাদেরকে সমুচিত জবাব দিতে হবে যে তোমাদের অতীত আমরা দেখেছি, তোমাদের অতীত আমরা জানি, তোমরা অতীতে কি করেছো, কাজেই তোমাদের কথাই আমরা কান দিব না। আমাদেরকে ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন করতে হবে, কৃষক কার্ডের বাস্তবায়ন করতে হবে, ইমাম মুয়াজ্জেম সাহেবদের যে ভাতা সেটির বাস্তবায়ন করতে হবে, আমাদের ভবিষ্যৎ সন্তানদেরকে আমাদের সঠিকভাবে গড়ে তুলতে হবে যাতে তারা মানুষের মতন মানুষ হতে পারে। আমার দেশের কৃষি ব্যবস্থাকে গড়ে করতে হবে, দেশে মিল কলকারখানা তৈরি করতে হবে যাতে দেশের বেকার যুবকরা, বেকার তরুণরা তরুণীরা যাতে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, অর্থাৎ আমাদেরকে এই কাজগুলো বাস্তবায়ন করতে হবে, তাহলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। প্রিয় ভাই বোনেরা, আজকের এই অনুষ্ঠানে, একটু পরে মাগরিব আজান দিবে, আর কথা বলাবো না, আসুন। আমরা কি সকলে চাই এইখানে যেই কাজের বাস্তবায়ন আপনাদের চোখের সামনে আপনারা দেখলেন, সেই আমরা কি প্রত্যাশা করতে পারি যে ইনশাল্লাহ আপনারা সকলে মিলে বিএনপিকে সমর্থন দিয়ে এই কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা কি করা যায়? ইনশাল্লাহ। কিশোরগঞ্জবাসীর কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করে, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। তার আগে একটি কথাই বলতে চাই, যেই কথাটি মনে প্রাণে আমি বিশ্বাস করি, সেই কথাটি হচ্ছে দেশের জন্য, সেই কথাটি হচ্ছে দেশের মানুষের জন্য, করব কাজ সবার আগে, করব কাজ সবার জন্য, ইয়েস, সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
4: মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
1: সম্মানিত সুধী, এখন ফটো সেশন, সম্মানী প্রাপ্তদেরকে মাননীয় প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের সাথে ফটো সেশনের আমন্ত্রণ জানাচ্ছি।
5: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ, মেধাবী শিক্ষার্থী, অসুস্থ, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অনুদান এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিবর্গের মাঝে সম্মানের প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হলো, যেখানে ভাষণ দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। এই অনুষ্ঠানের আয়োজন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। শ্রোতা বন্ধুরা, জনমানুষের ভাগ্য উন্নয়নে সরকারের যে নিরন্তর প্রচেষ্টা তা অব্যাহত থাকুক এবং কাঙ্ক্ষিত সফলতার মধ্য দিয়ে দেশ এবং জনগণের কল্যাণ নিশ্চিত হোক, এই কামনা রেখে আমরা এই সরাসরি সম্প্রচার থেকে বিদায় নিচ্ছি। বিদায়ের আগে জানিয়ে যে আজকের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রকৌশল নির্দেশনায় তাপসকান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ রবিউল আওয়াল মারুফ ও মেজবা চৌধুরী, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় এএসএম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে আমরা ফিরিয়ে নিয়ে যাচ্ছি এই কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম থেকে জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
6: এতক্ষণ কিশোরগঞ্জ জেলা পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, অন্যান্য অনুদান প্রদান এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন

0: খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গকে সম্মানী প্রদানের শুভ উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
1: প্রিয় শ্রোতা, এতক্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিশোরগঞ্জ জেলা সফর করেন। কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, অন্যান্য অনুদান প্রদান এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্সে, FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে।

শ্রোতা বন্ধু, আপনার এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। মানুষের সঙ্গে অবজ্ঞার সূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক এবং অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজচলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কুরআন সূরা লোকমান আয়াত 18-19। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন সূরা নিসা আয়াত 135।

সততা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল হাদিস বাংলাদেশ বেতার খুলনা, খুলনা এবং খুলনার পার্শ্ববর্তী এলাকার স্থানীয় সময় অনুযায়ী এক্ষুনি প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। ইবনে মাজাহ। ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না যার উপদ্রব হতে তার প্রতিবেশী নিরাপদ নয়। মুসলিম। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতি রাসুল।

পরে পীর পয়গম্বর গলাই পরে ওই নামেরই মালা ও নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জালা দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা ও নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জালা একটি নামে ক্লান্তি হরে একটি নামে হৃদয় ভরে একটি নামে ক্লান্তি হরে একটি নামে হৃদয় ভরে তমাম জাহান দরুদ পড়ে

নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জানা।

0: ও নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা।
1: ইয়া মুহাম্মদ বেহেশত হোতে খোদায়ে পাওয়ার পথ দেখা।

0: পরাণ কাঁদে শান্তি আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না মনে।
1: নাতি রাসুল শুনলেন বাংলাদেশ বেতার খুলনা, এখন আবহাওয়া বার্তা। ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা 1-2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নিকলি ও ময়মনসিংহ 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সন্দ্বীপ 24 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 73% এবং সন্ধে 6টায় 74%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে 5:34 এবং অস্ত যাবে 6:30। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: This is Bangladesh Weather giving you the weather report read by Zubair Hamid Quraishi. Dhaka Met Office forecast for the inland river post valley till 1 a.m. says that rain or thunder shower accompanied by temporary south-southeasterly gusty or squall wind at the velocity of 45-60 km/h may occur over the regions of Khulna, Borishal, Noakhali, Chattogram and Cox's Bazar. River posts of these areas are to hoist cautionary signal number 1. Repeat. Cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Most places of Khulna, Borishal, Chattogram and Sylhet divisions and many places of Rangpur, Rajshahi, Dhaka and Mamensingh divisions may experience light to moderate rain or thunder shower accompanied by temporary gust of wind. Moderately heavy to heavy shower is also expected at places of the country. Day and night temperature may fall

0: 1 to 2 degrees Celsius over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Nikli and Mamensing, 35.5 degrees Celsius, and the minimum was at Shandip, 24 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 32.5 degrees Celsius and minimum 27.2 degrees. Humidity recorded in here at 9 a.m. was 73% and at 6 p.m. 74%. Sunrise over Dhaka tomorrow at 5:34 a.m. and sunset at 6:30 p.m. And that's all we have for weather for this time.
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার খুলনা, চলছে বর্ষাকাল, তাই বেশি বেশি গাছ কিনুন, প্রিয়জনকে গাছ উপহার দিন এবং নিজেও বৃক্ষরোপণ করুন। যদি বাড়িতে পতিত জমি থাকে খুব ভালো কথা, যদি না থাকে তাহলে বাড়ির ছাদের উপরে আপনি বৃক্ষরোপণ করতে পারেন। একটি গাছ কাটলে অন্তত তিনটি করে গাছ লাগান। সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। নিজে শিক্ষিত হন এবং অন্যকেও শিক্ষিত হতে উদ্বুদ্ধ করুন। বাঁচার জন্য শিক্ষা চাই, শিক্ষা ছাড়া উপায় নাই। আগুন ব্যবহারে সাবধান হন। ধূমপানের পর বিড়ি বা সিগারেটের অবশিষ্ট অংশ নিরাপদ স্থানে ফেলুন। পরনের কাপড়ে আগুন লাগলে মাটিতে গড়াগড়ি দিন। ছোট ছোট ছেলেমেয়েদেরকে আগুন নিয়ে খেলা থেকে বিরত রাখুন। আগুনের সূচনাতে সবার আগে মেন সুইচ বন্ধ করুন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়। দুঃখিত, এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী এইচ এম বাহলুল করিম, কথা লিখেছেন আমিনুল ইসলাম।

0: দেশাত্মবোধক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, সন্ধ্যে সাতটা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আবুল কালাম আজাদ। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ জাতীয় মৎস্যপক্ষ 2026 শুরু হয়েছে। এবছর মৎস্যপক্ষের প্রতিপাদ্য হচ্ছে রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। খুলনায় জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর যৌথভাবে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৎস্যপক্ষের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, আমাদের পরিচয় মাছে ভাতে বাঙালি। প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ। এদেশে বিপুল পরিমাণ ফল ও ফসল উৎপাদিত হয়। দেশের কৃষক, কামার, কুমার, তাঁতি, জেলে সহ আপামর জনগণ সমন্বিতভাবে কাজ করলে আমরা সব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, স্বপ্ন, আশা ও আকাঙ্ক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় সমৃদ্ধ, স্বনির্ভর ও উন্নত আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন খান, মৎস্য দপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ সাজ্জাদুর রহমান রাসেল, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান সহ সরকারি বেসরকারি দপ্তর কর্মকর্তা, মৎস্যচাষী, মৎস্যজীবী ও মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি, মৎস্য খাদ্য উৎপাদক ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুইজন সফল মৎস্যচাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে মন্ত্রীর নেতৃত্বে মৎস্যপক্ষ উপলক্ষে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে মন্ত্রী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পুকুরের মাছের পোনা অবমুক্ত করেন। এছাড়া খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্যপক্ষ সপ্তাহ শুরু হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেছেন, সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে। এজন্য বর্তমান বিশ্বের সাংস্কৃতিক কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কৃতির মাধ্যমে একটি দেশের সাথে অন্য দেশের মেলবন্ধন সম্ভব, যা অনেক সময় পররাষ্ট্রনীতি দিয়েও সম্ভব হয় না। তিনি আজ খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভাগীয় পর্যায়ে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী খুলনাবাসীর দাবির প্রেক্ষিতে জিরো পয়েন্টকে নজরুল চত্বর ঘোষণা করেন। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুনের সভাপতিতে সংসদ সদস্য আমির এজাজ খান, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিআর চেয়ারম্যান এস এম শফিকুল আলম, ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান ও রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন খান সভায় নজরুল সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন। বিভাগের 10 জেলার জেলা প্রশাসক, বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জাসাস, নজরুল গবেষক, নজরুল একাডেমি, নজরুল সাহিত্যপ্রেমী, শিক্ষক, নাট্য ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী সহ সামাজিক সাংস্কৃতিক কর্মীরা মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাকাত হোসেন বকুল বলেছেন, গত 17 বছর ফ্যাসিস্ট সরকার আমলে চিকিৎসা খাতকে চরম অবহেলা ও লুটপাট করা হয়েছে।

0: কুল বলেছেন, গত 17 বছর ফ্যাসিস্ট সরকার আমলে চিকিৎসা খাতকে চরম অবহেলা ও লুটপাট করা হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে আগামী 3 বছরের মধ্যে দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 151 শয্যা বিশিষ্ট করা হবে। তিনি আজ ঝিনাইদহের মহেশপুর ও পঞ্চায়েতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসক সংকট রোধে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। স্বাস্থ্যখাতকে গতিশীল করতে দেশে নতুন করে 5,000 চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত 83 পরিবারের সদস্যদের মধ্যে আজ 3,17,00,000 টাকা চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা বিআরটি এর উপপরিচালক প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূল এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র ও বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূল এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
2: সবাই কেমন আছে?
3: তুমি কেমন আছো?
2: খুব ভালো। আরে একটু আগে আমাকে জুবাইরের সাথে কথা হচ্ছিল, বললো যে নতুন গাছ লাগাইছে, এই বৃষ্টির পানিটা বড্ড ভালো হবে। ভাদ্র মাসে, ভাদ্র মাসে এই যে হঠাৎ বৃষ্টি নামলো,
3: আজকেই তো পড়লাম,
2: বিদায় দুই বুধায় আজকে
3: না 1 তারিখ শরৎ শুরু হয়।
2: তো এই যে বৃষ্টিটা, এইটা আমাদের বৃক্ষরোপণের জন্য কিন্তু উৎকৃষ্ট সময়। হ্যাঁ, এবং আমাদের দুবার অনেকগুলো ভালো লাগাইছে, গাছ টাস দেখলাম, এটা খুব ভালো হোক।
3: আর গাছ লাগানোর সময়
2: নিয়ম কানুনটা মেনে চললে জিনিসটা অনেক ভালো ফল পাওয়া যাবে,
3: যত্ন যত ভালো হবে গাছও তত ভালো হবে।
2: তো চলো আমাদের আজকের আসর শুরু করি। আগে থেকে জানিয়ে রাখি যে আজকে রয়েছে লাউ ও কুমড়ো জাতীয় সবজির কৃত্রিম পরাগায়ন, তারপরে রয়েছে গান, আর এর সপ্তাহের কৃষি রয়েছে, এবং পারিবারিক সবজি বাগান নিয়ে ছোট্ট নাটিকাও রয়েছে। তো একে একে শোনা যাক। শুরুতে লাউ ও কুমড়ো জাতীয় সবজির কৃত্রিম পরাগায়ন নিয়ে বলবেন মোহাম্মদ কবির হোসেন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ উইং, খামারবাড়ি। তার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন ইশরাত জাহান। আমরা শোনো, চলো শুনি।
3: আচ্ছা শুনি।
4: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, স্বাগত আমাদের আজকের আসরে। সঙ্গে রয়েছি আমি ইশরাত জাহান নীলা। আমাদের আজকের বিষয় কুমড়ো জাতীয় ফসলের কৃত্রিম পরাগায়ন। এ বিষয়ে বলার জন্য আজ আমাদের আসরে উপস্থিত আছেন মোহাম্মদ কবির হোসেন, উপপরিচালক, কারিকুলাম ডেভেলপমেন্ট এন্ড এডুকেশন, প্রশিক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে পরাগায়ন কি এবং এটি কত প্রকার সে সম্পর্কে জানব।
5: আমরা জানি যে ফুল দু ধরনের হয়ে থাকে, স্ত্রী ফুল এবং পুরুষ ফুল। পরাগায়নের প্রধান শর্ত হল পুরুষ ফুল থেকে পুরুষ ফুলের পরাগধানী হতে পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা পরাগায়ন বলে থাকি। এবং পরাগায়ন প্রক্রিয়া ছাড়া উদ্ভিদের বংশবিস্তার, ফুল, ফল ধারণ সম্ভব নয়। সুতরাং পরাগায়ন হল উদ্ভিদের বংশবিস্তার এবং ফুল ফল ধারণের জন্য একটি প্রধান মাধ্যম। পরাগায়ন প্রধানত দু ধরনের হয়ে থাকে, একটি হল স্বপরাগায়ন আর একটি হল পরাগায়ন। যখন একই ফুলের পরাগ রেণু পুংকেশর থেকে স্ত্রী কেশরে, অর্থাৎ পরাগধানী হতে যখন গর্ভমুণ্ডে পতিত হয়, তখন তাকে আমরা তাকে স্বপরাগায়ন বলে থাকি। এবং স্বপরাগায়ন বিভিন্ন উদ্ভিদে হয়ে থাকে, বিশেষ করে গ্রাস বা ঘাস জাতীয় যতগুলো আমাদের ফসল আছে, ধান সহ, সেগুলোতে আমাদের স্বপরাগায়ন হয়ে থাকে। পরপরাগায়ন হলো যখন একটি ফুলের পরাগরেণু অন্য গাছের, একটি গাছ থেকে অন্য গাছে স্থানান্তরিত হয়।

0: তখন তাকে আমরা পরপরাগায়ন বলি। এবং পরপরাগায়নের জন্য বিভিন্ন মাধ্যম প্রয়োজন, যথা বাতাস, পোকামাকড়, পাখি ইত্যাদি ছাড়া পরপরাগায়ন সম্ভবপর হয় না।
1: এবার একটু জানবো আপনার কাছ থেকে কোন কোন ফসলে কৃত্রিম পরাগায়ন করা যায় সে সম্পর্কে।
0: প্রথমে বলেছি যে পরাগায়ন হল উদ্ভিদের বংশবিস্তারের একটি মাধ্যম এবং ফুল, ফল ও বীজ উৎপাদনের একটি প্রক্রিয়া। বিশেষত আমরা যদি কুমড়া জাতীয় ফসল লক্ষ্য করি, এখানে দেখব যে আমাদের স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আলাদা। সুতরাং কৃত্রিম পরাগায়ন ওই ক্ষেত্রেই সবচেয়ে বেশি জরুরি ফল ফুল উৎপাদনের জন্য, যে সমস্ত ফসলের পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আলাদা। তো আমরা দেখতে পাচ্ছি যে কুমড়া জাতীয় ফসলের স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আলাদা হয়ে থাকে, এই জন্য আমাদের কুমড়া জাতীয় ফসলের কৃত্রিম পরাগায়ন খুবই জরুরি, তাতে করে ফসলের উৎপাদন অনেক বৃদ্ধি পায়। বিশেষ করে শশা, করলা, লাউ, মিষ্টি কুমড়া, পটল, ঝিঙ্গে, তরমুজ, কাঁকরোল ও চাল কুমড়া ইত্যাদি ফসলে কৃত্রিম পরাগায়নের মাধ্যমে ফসলের উৎপাদন অনেক বাড়ানো যায়।
1: কৃত্রিম পরাগায়নের অনেকগুলো ধাপ থাকে, সে ধাপগুলো কি কি?
0: কৃত্রিম পরাগায়নের বেশ কয়েকটি স্টেজ বা পর্যায় অতিক্রম করতে হয়। প্রধানত চারটি পর্যায় অনুসরণ করতে হয়। প্রথমত হল পুরুষ ফুল সংগ্রহ, তার পরবর্তীতে স্ত্রী ফুলের যে পাপড়ি অপসারণ, তারপর স্ত্রী ফুল নির্বাচন, পরবর্তীতে পরাগায়ন। পুরুষ ফুল সাধারণত সকালে ফুটে, তাই ভোরে সদ্য ফুল পুরুষ ফুল সংগ্রহ করতে হয় এবং যে পুরুষ ফুলের যে পাপড়ি সেগুলো অপসারণ করতে হয়। আর পাপড়ি অপসারণের পর আমরা যে পরাগধানী থাকে, পুরুষ ফুলের যে পরাগধানী থাকে, সেই পরাগ রেণু আমরা অক্ষত অবস্থায় রাখবো এবং স্ত্রী ফুল যেটা নির্বাচিত করব, স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে আমরা ওই পরাগ রেণুটা আলতো করে টোকা দিয়ে আমরা স্থানান্তর করব। এই চারটি ধাপ মূলত, প্রথমত পুরুষ ফুল সংগ্রহ, তারপরে পুরুষ ফুল থেকে পাপড়িগুলো সরিয়ে নেব, স্ত্রী ফুল নির্বাচন, এবং স্ত্রী ফুলের নির্বাচনের পর গর্ভমুণ্ডে আমরা পরাগ রেণুগুলো স্থানান্তর করব। প্রধানত এই চারটি ধাপ অনুসরণ করে আমরা কৃত্রিম পরাগায়ন সম্পূর্ণ করে থাকি। অন্যান্য কিছু পদ্ধতিও আছে। আমরা যদি পরাগধানী থেকে সরাসরি গর্ভমুণ্ডে পরাগরেণু স্থানান্তর করার একটি প্রক্রিয়া, আরেকটু যদি আমরা তুলি বা ব্রাশের মাধ্যমে আমরা কিন্তু পরাগরেণুটা স্থানান্তর করতে পারি। তুলি যদি আমরা আলতো করে পরাগধানীতে স্পর্শ করাই, তাহলে কিন্তু পরাগরেণু ওই তুলিতে লেগে যাবে। তারপরে আমরা ওই তুলিটুকু গর্ভমুণ্ডে অর্থাৎ স্ত্রী ফুলে আলতো করে যখন স্পর্শ লাগাবো, তাহলে কিন্তু এই পরাগায়ন প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে, অর্থাৎ পরাগায়ন সম্পূর্ণ হবে। পরাগায়নের আরো একটি, যে পরাগায়ন করার পর আমরা, কৃত্রিম পরাগায়ন করার পরে আমরা লক্ষ্য রাখতে হবে যে ফলটির রং পরিবর্তন করে কিনা, বৃদ্ধি পায় কিনা। তবে যদি ফলটির রং পরিবর্তন হয়, তখন ফলটি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন বুঝতে হবে যে কৃত্রিম পরাগায়ন সফল হয় নাই।
1: সবশেষে আপনার কাছে জানতে চাইবো কুমড়া জাতীয় ফসলের কৃত্রিম পরাগায়ন সম্পর্কে।
0: কুমড়া জাতীয় ফসলের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো যে আমি যদি মিষ্টি কুমড়া বলি অথবা আমরা যদি লাউ ধরি, এগুলোর ফুলগুলো সাধারণত খুব সকালে ফোটে। পুরুষ ফুলগুলো 3টা থেকে 4টার মধ্যে ফুটতে শুরু করে এবং 5টা থেকে 6টার মধ্যেই সর্বোচ্চ ফুল ফোটে। ফুল ফোটার 3 থেকে 3.5 ঘন্টার মধ্যেই এই পরাগায়নটা শেষ করতে হয়, অর্থাৎ সকাল 8টা থেকে 11টার মধ্যে এই পরাগায়ন প্রক্রিয়াটা শেষ করতে হয়। 8টা থেকে যদি 11টার মধ্যে আমরা পরাগায়ন প্রক্রিয়াটা শেষ না করি, তাহলে কিন্তু আমাদের স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের যে আঠালো ভাবটা সেটা চলে যায় এবং স্ত্রী ফুল বন্ধ হয়ে যায় এবং এই পরাগায়ন সম্ভব হয় নাই। এটা চালকুমড়া এবং লাউ সহ প্রত্যেকটি কুমড়া জাতীয় ফসলের একটি সাধারণ বৈশিষ্ট্য যে আমরা এই কৃত্রিম পরাগায়নটা সকালবেলা সম্পন্ন করব। সূর্য ওঠার আগেই সম্ভব হলে এই প্রক্রিয়াটা আমরা সম্পন্ন করব।
1: কোন সতর্কতার প্রয়োজন আছে কি সেক্ষেত্রে?
0: আমাদের যে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো যে আমরা যদি হস্ত পরাগায়ন করি, তাহলে আমাদের নিশ্চিত হবে যে পরাগধানী থেকে গর্ভমুণ্ডে পরাগরেণুটা স্থানান্তর হয়েছে। আর যদি ব্রাশের মাধ্যমে করি, তাহলেও এটা আমাদের নিশ্চিত হতে হবে যে ব্রাশে পর্যাপ্ত পরাগরেণু লেগেছে এবং এটা গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়েছে।
1: অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার করে আমাদের কৃষিজীবী ভাই ও বোনদের চমৎকার তথ্য দিয়ে উপকৃত করার জন্য।
2: তাহলে বোঝা গেল তো লাউ ও কুমড়ো জাতীয় সবজির কৃত্রিম পরাগায়ন, আর এ সম্পর্কে বললেন জনাব মোহাম্মদ কবির হোসেন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ উইং খামারবাড়ি। তো তাকে অনেক ধন্যবাদ। তো চলো এবার একটি গান শুনি, বৈষম্য বিরোধী একটি গান শুনবো আমরা। শিল্পী কে এম আব্দুল্লাল, মর্তুজা মুহিন ও সহশিল্পীবৃন্দ, গীতিকার এস এম নাসির উদ্দিন, সুরকার মাকসুদ জামিল মিন্টু। চলো শুনি।
3: আচ্ছা শুনি।

0: শুনছিলাম আমরা বৈষম্য বিরোধী গান। তো চলো, আজকে তো জানোই যে রোববার এবং এ সপ্তাহের কৃষি নিয়ে কথা বলা হবে। এসে গেছেন আমাদের আপা ইসমত জাহান এমি, বেতার কৃষি কর্মকর্তা, কৃষি দত্ত সার্ভিস খামারবাড়ি। তিনি শোনাবেন এখন এ সপ্তাহের কৃষিতে আমাদের কি করণীয়। আপা আসসালাম আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই?
2: আপনি ভালো আছেন?
1: হ্যাঁ আছি। আজকে শুরুতে আমি আমন ধান নিয়ে কথা বলবো, আমন ধানে এই সপ্তাহে করণীয় কি সে বিষয়ে। শুরুতেই বলবো যে আমন ধানের ক্ষেত্রে এখন অন্তর্বর্তীকালীন যত্ন নিতে হবে, যেমন ক্ষেতে আগাছা জন্মালে তা পরিষ্কার করতে হবে এবং আগাছা পরিষ্কার করার পর ইউরিয়া সারের একটা উপরি প্রয়োগ করে দিতে হবে। আমন ধানের জন্য প্রতি হেক্টর জমিতে 200 কেজি ইউরিয়া সারের প্রয়োজন হয়। এ সার তিন ভাগ করে, প্রথম ভাগ চারা লাগানোর 15 থেকে 20 দিন পর, দ্বিতীয় ভাগ 30 থেকে 40 দিন পর এবং তৃতীয় ভাগ 50 থেকে 60 দিন পর প্রয়োগ করতে হবে। আর নিচু জমির ক্ষেত্রে, নিচু জমি থেকে যদি পানি নেমে যায় তাহলে এসব জমিতে এখন আমন ধান রোপণ করা যাবে। দেরিতে রোপণের জন্য যেসব জাত উপযোগী সেগুলো হল BR-22, BR-23, BR-38, BR-46, বিনাশাইল, নাজিশেল বা স্থানীয় উন্নত ধান বেশ উপযোগী। দেরিতে চারা রোপণের ক্ষেত্রে প্রতি গুচ্ছিতে 5 থেকে 7টি চারা দিয়ে ঘন করে রোপণ করতে হবে। আর আমন মৌসুমে মাজরা, পামরি, চুঙ্গি, গলমাছি পোকার আক্রমণ হতে পারে, এছাড়া খোল পড়া, পাতায় দাগ পড়া রোগ দেখা দিতে পারে। এক্ষেত্রে নিয়মিত জমি পরিদর্শন করে জমিতে খুঁটি দিয়ে আলোর ফাঁদ পেতে হাত জাল দিয়ে পোকা নিয়ন্ত্রণ করতে হবে। তাছাড়া সঠিক বালাইনাশক সঠিক মাত্রায় সঠিক নিয়মে সঠিক সময়ে শেষ কৌশল হিসেবে ব্যবহার করতে হবে। পাটের ক্ষেত্রে বীজ উৎপাদনের জন্য ভাদ্রের শেষ পর্যন্ত দেশি পাট এবং আশ্বিনের মাঝামাঝি পর্যন্ত তোষাপাটের বীজ বপন করা যায়। বন্যার পানি উঠে না এমন সুনিষ্কাশিত উঁচু জমিতে জো বুঝে প্রতি শতাংশ লাইনে 10 গ্রাম আর ছিটিয়ে বুনলে 16 গ্রাম বীজের প্রয়োজন হয়। জমি তৈরির সময় শেষ চাষে শতক প্রতি 300 গ্রাম ইউরিয়া, 650 গ্রাম TSP, 80 গ্রাম MOP সার দিতে হবে। পরবর্তীতে শতাংশ প্রতি ইউরিয়া 300 গ্রাম করে 2 কিস্তিতে বীজ গজানোর 15 থেকে 20 দিন পর পর জমিতে দিতে হবে। আর আখের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই সময়ে আখ ফসলে লাল পচা রোগ দেখা দিতে পারে। তো যদি লাল পচা রোগ দেখা দেয় তাহলে রোগের আক্রমণ হলে আখের কাণ্ড পচে যায় এবং হলদে হয়ে শুকিয়ে যায়। এজন্য আক্রান্ত আখ তুলে পুড়িয়ে ফেলতে হবে এবং জমিতে যাতে পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া রোগমুক্ত বীজ বা শোধন করা বীজ ব্যবহার করলে অথবা রোগ প্রতিরোধী জাত চাষ করলে লাল পচা রোগ নিয়ন্ত্রণে রাখা যায়। আমি জানিয়ে দিচ্ছি, লাল পচা রোগ প্রতিরোধ সম্পন্ন কয়েকটি আখের জাত হচ্ছে ঈশ্বরদী 16, ঈশ্বরদী 20 এবং ঈশ্বরদী 21।
2: আবার ওই যে তুলা সম্পর্কে আর যদি শাকসবজি সম্পর্কে কিছু কোন।
1: আচ্ছা, তুলা ভাদ্র মাসের প্রথম দিকেই তুলার বীজ বপন শেষ করতে হবে, মানে এখনই। বৃষ্টির ফাঁকে জমির জো অবস্থা বুঝে 3 থেকে 4টি চাষ ও মই দিয়ে জমি তৈরি করে বিঘা প্রতি প্রায় 2 কেজি তুলা বীজ বপন করতে হয়। সেক্ষেত্রে লাইন থেকে লাইনের দূরত্ব হবে 60 থেকে 90 সেন্টিমিটার এবং বীজ থেকে বীজের দূরত্ব হবে 30 থেকে 45 সেন্টিমিটার। তুলার বীজ বপনের সময় খুব সীমিত, তাই হাতে সময় না থাকলে জমি চাষ না দিয়ে নিড়ানি বা আগাছানাশক প্রয়োগ করে জমি আগাছামুক্ত করে ডিবলিং পদ্ধতিতে বীজ বপন করতে পারেন। বীজ গজানোর পর কোদাল দিয়ে সারির মাঝখানে মাটি আগলা করে দিতে হবে। সমতল এলাকার জন্য CB-9, CB-12, হীরা হাইব্রিড রূপালী 1, DM-2, DM-3 অথবা শুভ্র জাতের চাষ করতে পারেন। এছাড়া পার্বত্য অঞ্চলে পাহাড়ি তুলা 1 এবং পাহাড়ি তুলা 2 নামে উচ্চ ফলনশীল জাতের তুলা চাষ করতে পারেন। আর শাকসবজির ক্ষেত্রে শীতকালীন আগাম সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, টমেটো ও বেগুনের বীজতলা তৈরির এখনই সময়। বীজতলা অবশ্যই মূল জমি থেকে অন্তত 6 ইঞ্চি উঁচু ও ঢালু হতে হবে, যেন বৃষ্টির জল দ্রুত নেমে যেতে পারে। আর ভাদ্র মাসে লাউ ও সিমের বীজ বপনের জন্য 4 থেকে 5 মিটার দূরে 75 সেন্টিমিটার চওড়া ও 60 সেন্টিমিটার গভীর করে মাদা বা গর্ত তৈরি করতে হবে। এরপর প্রতি মাদায় 20 কেজি গোবর, 200 গ্রাম TSP, 75 গ্রাম MOP সার প্রয়োগ করতে হবে। মাদায় তৈরি হলে প্রতি মাদায় 4 থেকে 5টি বীজ বুনে দিতে হবে এবং চারা গজানোর 2 থেকে 3 সপ্তাহ পর 2 থেকে 3 কিস্তিতে 250 গ্রাম ইউরিয়া ও 75 গ্রাম MOP সার প্রয়োগ করতে হবে। এই সময় সবজি চারা এবং সবজি চারা উৎপাদনের জন্য উঁচু এবং আলো বাতাস লাগে এমন জায়গা নির্বাচন করতে হবে। আর এছাড়া এই সময় সাধারণত দেখা যায় যে বোলবটির বিছা পোকা, এ পোকার ক্রিয়া পাতার সবুজ অংশ খাওয়ার পর পাতার শিরা উপশিরাগুলো অবশিষ্ট থাকে, আক্রান্ত পাতাগুলো একসময় শুকিয়ে ঝরে পড়ে। এ পোকার আক্রমণ দেখা দিলে পোকার ডিম ও বাচ্চা হাত দিয়ে বাছাই করে নষ্ট করতে হবে, এবং যদি আক্রমণ বেশি হয় তাহলে অনুমোদিত মাত্রার বালাইনাশক যেমন সাইপারমেথ্রিন অথবা ডায়াজিনন, সাইপারমেথ্রিন হলে 1 মিলি প্রতি লিটার পানিতে এবং ডায়াজিনন হলে 2 মিলি প্রতি লিটার পানিতে, অথবা সুমিথিয়ন দিতে পারেন সেটাও 2 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে 7 থেকে 10 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। প্রথমে আমরা ফলদ বাগানে পরিচর্যা করতে পারি এখন, যেমন আম, পেয়ারা ও লেবু গাছের মরা বা পরজীবী আক্রান্ত ডাল কেটে বর্দ্য পেস্ট বা আলকাচ্চা বা ছত্রাকনাশকের প্রলেপ দিতে হবে। পেয়ারা এবং লেবু জাতীয় ফলে এ সময় মাছি পোকা ডিম পাড়ে, যার ফলে ফল পচে যায়। এই জন্য মাঠ পর্যায়ে সবচেয়ে কার্যকর হল ফেরোমন ফাঁদ ব্যবহার করা। কন্দল ও মশলা ফসলের ক্ষেত্রে আদা ও আদা হলুদ ওলকচুর গোড়ায় পানি জমলে দ্রুত পচন ধরে, যেটাকে আমরা
2: নালা কেটে দিতে,
1: হ্যাঁ রাইজোম রড বলা হয়, তাই কোদাল দিয়ে নালা কেটে, ঠিক কথা বলেছেন, তাই কোদাল দিয়ে নালা কেটে পানি বের করার ব্যবস্থা করতে হবে। ভাদ্র মাসে মরিচ ক্ষেতে অতিরিক্ত বৃষ্টির কারণে পানি যাতে পানি না জমে সেজন্য সুষ্ঠু নিষ্কাশন ব্যবস্থা নিতে হবে। মাটির আর্দ্রতা সংরক্ষণ, আগাছা দমন ও মাটির স্বাস্থ্য উন্নয়নের জন্য খড়, শুকনো পাতা বা মালচিং পেপার বা অন্যান্য জৈব উপাদান দিয়ে মালচিং করতে পারেন। নিয়মিত আগাছা পরিষ্কার করা, মাটি আলগা করা এবং প্রয়োজন অনুযায়ী উপরিসার প্রয়োগ করতে হবে। এ সময় চিপস, মাইট, সাদা মাছি, অন্যান্য জাপ পোকার আক্রমণ বেড়ে যায়, তাই পাতা কোঁকড়ানো ও ভাইরাসজনিত রোগ ছড়ায়, তাই নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণ করতে হবে এবং অনুমোদিত বালাইনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। পাশাপাশি পরিপক্ব মরিচ নিয়মিত সংগ্রহ করলে নতুন ফুল ও ফল ধারণ বৃদ্ধি পায় এবং ফলনও ভালো হয়। আর একটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, এই ভাদ্র মাসে, এখন এই সপ্তাহ তো ভাদ্র মাস শুরু হয়ে গেছে, ভাদ্র মাসে আমরা জানি অতিরিক্ত আর্দ্রতা ও বৃষ্টিপাতের কারণে বিভিন্ন ফসলে পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ বৃদ্ধি পায়। পরিবেশ বান্ধব ও নিরাপদ কৃষি উৎপাদনের জন্য জৈব বালাইনাশকের ব্যবহারে কৃষকদের উৎসাহিত করা অবশ্যই প্রয়োজন, তাই নিম পাতার রস, রসুনের নির্যাস, মরিচের গুঁড়া, তামাক পাতার নির্যাস, হলুস বা নীল আঠালো ফাঁদ এবং ফেরোমন ফাঁদ ব্যবহার করে অনেক ক্ষতিকর পোকা দমন করা সম্ভব।
0: বেশ বিস্তারিত তোমরা শুনলে এবং প্রশ্নও করলে, ধন্যবাদ আপা। ইসমত জাহান এমি, বেতার কৃষি কর্মকর্তা, কৃষি দত্ত সার্ভিস, খামারবাড়ি। এ সপ্তাহের কৃষি নিয়ে কৃষক ভাইদের কি কি করণীয় সে সম্পর্কে আপনি মোটামুটি একটি পরামর্শ দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। তবে যে কথা বলার দরকার যে নতুন করে জলাবদ্ধতা হয়েছে কিনা বা পোকামাকড় বা রোগের আক্রমণ হচ্ছে কিনা তা নজরে রাখতে নিয়মিত কিন্তু জমি পরিদর্শন মাঠ পরিচর্যা করা ভীষণ দরকার।
3: ভাই সাহেব, আমরা এসি মেয়ে দেখতে, আপনি মেয়ে না দেখাইয়া আমার ঘর বাড়ি দেখাইতেছেন, ব্যাপারটা কি?
4: না ব্যাপার আর কিছু না ভাই সাহেব, আপনারা আইসেন হঠাৎ কইরা, খবর না দিয়া। আমার মেয়েটারে চুল বান্ধনের সময় দেবেন তো নাকি?
5: না না ঠিক আছে, আমার ভালোই লাগতেছে। ভাই সাহেব দেখি মুরগিও পালেন?
4: হ্যাঁ, এইগুলো হলো আমার ডিম পাড়া মুরগি, উন্নত জাত। সংসারে সব মিল্লা মানুষ আমরা 5 জন, মুরগি রাখছি 8টা, 5-6টা ডিম রোজ পাই। আসেন এই দিকে আসেন।
5: আরে এইটুক গাছে পেঁপে ধরছে?
4: এইটার জাতি এমন, গাছ ছোট, পেঁপে ধরে মেলা, আর মিষ্টিও খুব। আর ওইগুলা ওইগুলা পেয়ারা গাছ, কাজি পেয়ারা।
3: মেয়ের চুল বান্ধা হয় নাই?
5: আপনি তো ছটফট করেন কে?
4: জি হইলে তো ডাক দিবই।
5: ভাই সাহেব,
4: হ্যাঁ
5: পুকুরে ভাসতেছে কি?
4: দম নিতেছে তেলাপিয়া মাছ, কয়েক জাতের পোনা ছাড়ছি।
5: আরে গরু আছে দেখতেছি।
4: চাষা মানুষ গরু থাকবো না, 2টা হালের বলদ, 1টা দুধের গাই। আসেন আসেন, ওই ঘরের পিছন দিকটায় যাই।
3: মেয়ের চুল মনে হয় বান্ধা হয়ে গেছে,
5: ওইলে ডাক দিব তো।
4: জি জি জি, এই যে দেখতেছেন এটা শাকসবজির বাগান, বছরের 12 মাসই কিছু না কিছু পাই। হিসাবে ধরেন গিয়া দৈনিক এক কেজির মতন শাক সবজি এই বাগান থেকে পাই।
5: ভাই সাহেব, আপনি দেখতেছি বাড়ির এক বিগত জায়গাও ফেলায় রাখেন না।
4: জি জি, সবই পুষ্টির প্রয়োজনে, যা দেখলেন সবই আমার পরিবারে পুষ্টি যোগায়। আসেন ভাই সাহেব, এবার এবার মেয়ে দেখেন তার চুল বান্দা হইছে।
3: ভাই সাহেব, তার আর দরকার নাই, যে মেয়ের বাপের এত গুণ, এত কামের মানুষ, তারে আমি না দেখেই পছন্দ করলাম, কি করো ফিকের মা।
5: উচিত কথা, বাপের গুণ মেয়ে তো কিছু হইলেও পাইছেই।
4: আসলে আসলে যা দেখলেন সবই আমার মেয়ের বুদ্ধিতেই করা।
5: তাইলে তোর কথাই নাই, মেয়ে সাক্ষাৎ লোক।
3: হ্যাঁ হ্যাঁ, চলেন চলেন, এইবার বিয়ার দিন তারিখ ঠিক করি।
4: চলেন ভাই সাহেব, চলেন।
5: ভাই সাহেব না, কোন বিয়াই সাহেব।
4: বিয়াই সাহেব।
0: হ্যাঁ, শুনলে তো যে পারিবারিক সবজি বাগান করলে ওই বিআই সাহেবরও কিছু দেওয়া যায়। তুমি কে কেমন করছো বলো?
2: নিজের তো নয় যে আমার পালানের সবজি নিজেও খাই, আবার বাজারে বিক্রি করে পরে নগদ পয়সা পাই। মনে করো যে দেওয়ার হাত, আমি যা হয় কম বেশি সবাই কিনে দেই, ফলে তো সবারই দিয়া থিয়া খাই।
0: বাহ,
2: আর ভালো করে আবাদও করে।
0: রাজাভাই বলো তুমি।
6: আমার তো যে ছাদ বাগানের মধ্যে পেয়ারা লাগাইছি, পেয়ারাটা খুব সুন্দর পেয়ারা হয়েছে। আবার কাছে বনিসের গাছও লাগাইছি কিছু, তো দিয়া খাই, বিয়াইতে দিলে এইবার।
0: তোমার গাছের কি সমস্যা হয়েছে?
2: পেয়ারার
0: গাছে জিজ্ঞেস করে না,
2: ওই সেই পেয়ারাটা না কাটলে ভেতরে থইলো লালের মতো পেয়ারা। দুই তিনবার পেয়ারা দিল, দেওয়ার পরে এখন আর পেয়ারা ধরে না, একটু মরা মরা হয়ে গেছে।
7: সবজি ফল ধরার জন্য আপনি পটাশ আর ব্রোন সার ব্যবহার করতে পারেন।
2: আচ্ছা,
7: ব্রোন সার 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে সারা গাছে স্প্রে করতে হবে, আর পটাশটা একটু দূরে গোল করে গর্ত করে দিতে হবে 2 গ্রাম।
2: আচ্ছা আচ্ছা, কিন্তু গেরাম আপা কেমনে ওজন করবো? আপা
7: ছোট এক চিমটির মতো।
2: ও মানে তিন তিন আঙ্গুল দিয়ে যতটুকুন উঠবে
7: ছোট,
2: সেটাই তো বল, তিন আঙ্গুল দিয়ে যতটুকুন উঠবে ততটুকুন দিলেই হবে?
7: দূর থেকে দিবেন, একদম কাছে না, শিকারের কাছে না, দূর থেকে দিতে হবে।
2: আচ্ছা, ওইটা মাসে কয়বার দিবে আপা?
7: একবারই, এখন একবারই দিবেন, দেওয়ার পরে পানি দিয়ে দিতে হবে, সেচ দিয়ে দিতে হবে।
0: আশা করি তোমার জবাব পেয়েছো তুমি। তো প্রিয় শ্রোতা, এখন কিন্তু আমাদের আসর থেকে বিদায় নেবার সময় হলো। এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, আর প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকের মতো।
2: হ্যাঁ ভাই, চলো যাই।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের আন্তরিক প্রীতি আর শুভকামনা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দুর্বার। দুরবারে আপনাদের সাথে রয়েছি আমি কামাল চৌধুরী
1: এবং আমি কনুজ শেখদার।
0: দুরবারে আজ রয়েছে ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। চিত্রগীতিতে প্রথমেই শোনাব কেয়ামত থেকে কেয়ামত ছায়াছবির গান, দ্বৈতকণ্ঠে গিয়েছেন রুনা লায়লা ও আগুন।

চুরি ভাই বোনেরা, এবারে শুনবেন মনে মনে প্রাণে আত্মান এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয়। দ্বৈত গোটে গিয়েছেন অ্যান্ড্রু কিশোর ও কনক চাকর।

সৈনিক ভাই ও বোনেরা, আপনারা চিত্রগীতি অনুষ্ঠানে শুনছেন ছায়াছবির গান। এবারে শোনাব ও প্রিয়া তুমি কোথায়, এই ছবির গান শিল্পী আসিফ আকবর।

চিত্রগীতিতে এবারে শুনবেন আকাশ ছোঁয়া ভালোবাসা ছায়াছবির গান, হৃদয়ে লিখেছি তোমারই নাম, হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে দিলাম। দ্বৈতকণ্ঠে গিয়েছেন এস আই টুটুল ও সামিনা চৌধুরী।

0: এই গানটির সাথে শেষ হয়ে গেল ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। শরিক ভাই বোনেরা, এতক্ষণ দুর্বার অনুষ্ঠানে আপনাদের সাথে ছিলাম আমি কামাল চৌধুরী
1: এবং আমি কনুজ শিকদার।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: বাংলাদেশ বেতার ঢাকা। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্রতী হয়। আল কোরআন এখন প্রচার করা হচ্ছে এশার নামাজের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تفسدوا في الارض بعد اصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 6।
2: বাংলাদেশ বেতার।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছে শাকিল আহমেদ। ডারউইনের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে 9 উইকেটে পরাজিত করে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের গৌরব অর্জন করেছে। আজ টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 57 রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র 1 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ক্যাঙ্গারুর দেশে লাল সবুজের উল্লাস, ক্রিকেট বিধাতার তুলিতে আজ অস্ট্রেলিয়ার মাটিতে আঁকা হল এক কালজয়ী মহাকাব্যিক বিজয় গীতি। ডারউইনের টিআইও স্টেডিয়ামে স্বাগতিক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে 9 উইকেটের বিশাল ব্যবধানে গুড়িয়ে দিয়ে ঐতিহাসিক প্রথম টেস্ট জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ক্যাঙ্গারু ব্যাটসম্যানরা বাংলাদেশি পেসারদের আগুনের গোলার সামনে বালির বাঁধের মতো ভেসে যায়। বাংলাদেশের তরুণ পেস তুরফান হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং নৈপুণ্য প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র 198 রানে। আগুন ছড়ানো বোলিংয়ে 55 রানে 6টি উইকেট শিকার করে ম্যাচের সুর বেঁধে দেন এই গতিদানব। জবাবে ব্যাট হাতে রচিত হয় নতুন ইতিহাস। ডারউইনের 22 গজে বাংলাদেশ গড়ে রানের সুরম্য প্রাসাদ। বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের ক্যারিয়ার সেরা ও চোখ ধাঁধানো অনবদ্য এক শতক হাঁকান তরুণ তুর্কি তানজিদ হাসান। তাকে যোগ্য সঙ্গ দিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে আসে গুরুত্বপূর্ণ 84 রান এবং মেহেদি হাসান মিরাজের দাপুটে 65 রান বাংলাদেশকে পৌঁছে দেয় 426 রানের পাহাড় চূড়ায়। 228 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসেও প্যাট কামিন্সের শক্তিশালী দল বাংলাদেশের বোলারদের স্পিন ও পেসের যৌথ আক্রমণে তোপে পড়ে। মেহেদি হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে 5 উইকেট ও হাসান মাহমুদের 3 উইকেটে দ্বিতীয় ইনিংসে 284 রানে অল আউট হয় ওজিরা। জয়ের জন্য মাত্র 57 রানের সহজ লক্ষ্য তারা করতে নেমে সাদমান ও মমিনুলের ঠান্ডা মাথার ব্যাটিংয়ে মাত্র 1 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। এই জয় শুধু একটি সাধারণ ক্রিকেট জয় নয়, ইতিহাস পুনর্লিখনের অমলিন সাক্ষী। 2003 সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট অভিষেকের দীর্ঘ 2 দশক পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারালো লাল সবুজের বাংলাদেশ। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন পরের টেস্টেও বাংলাদেশ ভালো খেলবে এবং সিরিজে জয়ের এই সম্ভাবনাকে। ইংরেজ দল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত পথবারে 7 উইকেট হারিয়ে 369 রান করে। জবাবে মালয়েশিয়া 31 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 132 রান করতে সক্ষম হয়। গলে প্রথম টেস্টের আজ দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ভারত প্রথম ইনিংসে 9 উইকেট হারিয়ে 460 রান করেছে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 10:30 তৃতীয় দিনের খেলা শুরু হবে। চলতি মাসে 23 তারিখে কলম্বোয় দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী মঙ্গলবার থেকে এশিয়া জোন নারী হ্যান্ডবল ট্রফি ঢাকায় শুরু হবে। প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও ইয়েমেন জাতীয় নারী হ্যান্ডবল দল অংশগ্রহণ করবে। এতে অংশ নিতে বিদেশি দলগুলো ঢাকায় আসতে শুরু করেছে। দেশে তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমে রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী 31 আগস্ট পর্যন্ত তা চলবে 8:30।

0: প্রিয় শ্রোতা বন্ধু, অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। প্রিয় শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সময়ের সাথে প্রকৃতিতে পরিবর্তন আসে, সেই পরিবর্তনের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হয়। খাদ্যাভ্যাস, জীবনাচরণ সবকিছুতেই পরিবর্তন আনতে হয় সময়ের সাথে। সচেতন ভাবনার কোনো বিকল্প নেই। সমস্যা যেমন আছে, আছে সমাধানও। সচেতন মন সমাধান করতে পারে আরো একটু বেশি সহজে। আর হ্যাঁ, সংসার জীবনে শুরু থেকেই পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে সুখী সংসার গড়ে তুলতে হয়। আর যখন প্রতিটি ঘরে থাকবে ছোট এবং সুখী সংসার, সমৃদ্ধ হবে খুব সহজেই। আমন্ত্রণ সবাইকে ডাকবাক্সের আয়োজনে। ডাকবাক্সে আপনাদের চিঠি, ইমেল এবং তার উত্তর দেবার জন্য বরাবরের মতো আজ উপস্থিত আছেন এস এম জাহিদ হোসেন। এসে পৌঁছে গেছে আপনাদের অনেক চিঠি এবং অনেক ইমেল।
1: শ্রোতা বন্ধুরা, প্রতি রবিবার সুখী সংসার অনুষ্ঠানের নিয়মিত আয়োজন, ডাকবাক্স থেকে শুভেচ্ছা, স্বাগত সবাইকে।
0: হাতে লেখা চিঠি দিয়ে শুরু করছি। দুটি চিঠি পেয়েছি বন্ধু মোহাম্মদ আরমান মোল্লার কাছ থেকে, লিখেছেন 2500 নারায়ণগঞ্জ থেকে। একটিতে লিখেছেন, বাল্যকাল থেকে বেতার শোনার নেশা ছিল আমার। বেতারের বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানগুলো ছিল আমার জন্য অনেক শিক্ষণীয়। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে অনেক কিছুই শিক্ষা নিয়েছি, নিজের সংসার জীবন সাজিয়েছি এবং অন্যকেও অনেক সুশিক্ষা দিতে চেষ্টা করেছি। সংসার ছোট রাখতে, মা ও শিশুর যত্ন নিতে, বাল্য বিবাহ প্রতিরোধ করতে, নিরাপদ খাদ্য খেতে, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠান যেন নিরাপদ ও সঠিক পথের জীবন গড়তে সঠিক দিক নির্দেশনা দেয়। আরেকটি চিঠিতে লিখেছেন, এসগরি ছোট পরিবার, স্বাস্থ্যই সুখের মূল, আপনি কেমন আছেন, গুণীজনের কথা, আমাদের কথা আমাদের গান, কথা গানের সঙ্গীতমালা, তারুণের কণ্ঠ, এইসব অনুষ্ঠান আমাদের জীবনে সচেতনতা, সুখী সমৃদ্ধ জীবনের পথ দেখায়।
1: অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ আরমান মোল্লা আপনাকে। আপনি ছোটবেলা থেকে অনুষ্ঠান শুনছেন, একথা জেনে আমাদের খুবই ভালো লাগলো। এছাড়াও জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিশীলের অনুষ্ঠান শুনে নিজের জীবন সুন্দর করে সাজাতে পেরেছেন, এটাও আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এই সেলের অনুষ্ঠান সম্পর্কে মতামতের জন্য অনেক ধন্যবাদ। আশা করি সামনের দিনগুলোতেও থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিশীলের সাথে।
0: মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টু চিঠি লিখেছেন বেলকুচি সিরাজগঞ্জ থেকে। খুব চমৎকার করে লিখেছেন, দুটি অক্ষরে একটি শব্দ নাম তার চিঠি। এই পত্র যোগাযোগের প্রিয় মাধ্যম ছিল এক সময়। ডাক বিভাগে পোস্ট অফিসের সামনে থাকত চিঠি রাখার জন্য ডাক বাক্স। কত মানুষ এই বাক্সে চিঠি ফেলত। সময় মতো ডাকপিয়ন চিঠির বাক্স খুলে সেই চিঠি নিয়ে সিল মেরে গন্তব্যে পৌঁছে দেবার জন্য পাঠিয়ে দিত। বাসে, ট্রেনে, বিমানে করে সেই প্রিয় চিঠি আপনজনের কাছে পৌঁছে যেত। চিঠি পেয়ে আবার উত্তর দিতে ব্যস্ত ছিল প্রাপ্তি স্বীকার করতে। আর সেই দিন ফিরে আসবে না, তবে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের যোগাযোগের ঠিকানা ডাকবাক্স নামটি যেন মুছে ফেলা না হয়। আমি ডাকবাক্স খুবই পছন্দ করি, হাতে লেখা চিঠি যেন পৌঁছে যায় আমার গন্তব্যস্থান ডাকবাক্সে। আমি তো আছি, থাকবো আর মতামত লিখব।
1: শ্রোতা বন্ধু ওয়াসির রহমান মিন্টু, আপনার চিঠি আমরা পেয়েছি। তবে প্রযুক্তি ছোঁয়ায় মানুষের জীবনযাপনে অনেক পরিবর্তন এসেছে। আবহমান কাল থেকে চলে আসা ডাকযোগে চিঠি পাঠানোর পাশাপাশি বর্তমানে ইলেকট্রনিক মেইল বা ইমেইলেও পত্র যোগাযোগ সম্ভব হচ্ছে। আর ডাকবাক্স অনুষ্ঠানে তো আমরা চিঠি বা ইমেইল সবই সাদরে গ্রহণ করি। শ্রোতা বন্ধুরা লিখে থাকেন আমাদের কাছে, আমরা উত্তর দেওয়ার জন্য যথাসময়ে হাজির হয়ে যাই। ডাকবাক্স আপনাদেরই অনুষ্ঠান, এটি আশা করি সামনের দিনেও একইভাবে চলতে থাকবে। অনেক ধন্যবাদ সুন্দর চিঠির জন্য।
0: মোহাম্মদ শামীম শরীফ চিঠি লিখেছেন ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে। আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সবকটি অনুষ্ঠান আমি নিজ উদ্যোগে শুনে থাকি। সুখের ঠিকানা, স্বাস্থ্যই সুখের মূল, এসগরি ছোট পরিবার, সুখী সংসার। সুখী সংসার অনুষ্ঠানে ডাকবাক্স পর্বে আমাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়, শুনে সবাই উপকৃত হই। সুখের ঠিকানায় শুনতে চাই, দাঁতে পোকা থাকে কিনা জানতে খুব ইচ্ছে হয়। স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানে কথায় গানে সঙ্গীতমালায় শুনলাম নতুন পুরাতন কতগুলো গান, শুনে ভরে গেল মন প্রাণ। এসগরি ছোট পরিবার, এতে শুনলাম নাটক এবং জনকল্যাণমূলক অনেক কথাই বিভিন্ন আয়োজনের মাঝে আমরা শুনতে পাই।
1: শামীম শরীফ, আপনি আমাদের একজন পুরনো শ্রোতা, নিয়ম করে সবগুলো অনুষ্ঠানই আপনি শুনে থাকেন, চিঠিতে আপনার লেখা তাই প্রমাণ করে। নিয়মিত অনুষ্ঠান শুনছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আপনি যে বিষয়ে অনুষ্ঠান শুনতে চেয়েছেন সে বিষয়ে অনুষ্ঠান প্রচারের জন্য সুখের ঠিকানা অনুষ্ঠানের প্রযোজককে ইতিমধ্যে জানানো হয়েছে।
0: শিকদার ইসাক আলী আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে চিঠি লিখেছেন। আপনি লিখেছেন, গত কয়েক সপ্তাহ ধরে কথা গানের সঙ্গীতমালা এবং আমাদের কথা আমাদের গান এই দুটি অনুষ্ঠান শুনতে পারি না। গত 5ই জুলাই তারিখে আমাদের কথা আমাদের গান অনুষ্ঠান প্রচার করা হলো, মনে হলো সেটি পুনঃপ্রচার করা হয়েছে। এতে উপস্থাপক ও উপস্থাপিকার বর্ণনা ছিল অনেক বেশি। আমাদের কথা আমাদের গান অনুষ্ঠানে নতুন নতুন গান শুনতে চাই
1: এবং অনুরোধ আমরা ফোনের প্রযোজককে জানিয়েছি। ধন্যবাদ আপনার চিঠির জন্য।
0: এবারে ইমেল থেকে পড়ছি। মোহাম্মদ সাবিরুল ইসলাম শ্যামনগর সাতক্ষীরা থেকে ইমেল করেছেন, 2007 সাল থেকে আমি নিয়মিত বাংলাদেশ বেতারের বিভিন্ন অনুষ্ঠান শুনি, ভীষণ ভালো লাগে। বাংলাদেশ বেতারকে আমি আমার পাঠশালা মনে করি। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সকল অনুষ্ঠান আমার ভীষণ ভালো লাগে। এই অনুষ্ঠান থেকে আমি কিভাবে পরিবার ছোট রাখা যায় তা জানতে পারি। ডাকবাক্স হল শ্রোতাদের মনের ভাব প্রকাশ করার জায়গা, এটি অনেক সুন্দর একটি অনুষ্ঠান। বিভিন্ন শ্রোতাদের মতামত শুনতে অনেক ভালো লাগে, এখান থেকে অনেক কিছু শিখতেও পারি।
1: সাবিরুল ইসলাম, আপনি দীর্ঘদিন যাবৎ জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনছেন এবং এই সেলের অনুষ্ঠানকে আপনার পাঠশালা মনে হচ্ছে, এ কথা জেনে আমাদের ভালো লাগলো। ডাকবাক্স ভালো লাগার কথাও জানলাম আপনার লিখা থেকে। আপনার ইমেলের জন্য ধন্যবাদ।
0: শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে ইমেল করেছেন মোহাম্মদ রবিউল ইসলাম ময়ন। বেতার একটি শক্তিশালী জনপ্রিয় গণমাধ্যম কেন্দ্রের নাম। বেতার শুধু বিনোদনের মাধ্যম নয়, শিক্ষার মাধ্যমও বটে। আবার বেতার শুধু শিক্ষার মাধ্যম নয়, সচেতনতা ও উৎসাহের মাধ্যম। বেতারকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকার অনেকগুলো আঞ্চলিক বেতার কেন্দ্র স্থাপন করেছে। বেতার শুনতে সময় বের করতে হয় না, কাজের মধ্যে থেকেও বেতার শোনা সম্ভব। অনলাইন ও টেলিভিশনের যুগে বেতারই একমাত্র মাধ্যম যেখানে শুধু শ্রবণেন্দ্রিয়ের ব্যবহার করতে হয়, অন্য কিছুর দরকার হয় না। ফলে এর বিশেষ গুরুত্ব আছে যা মানুষের কল্পনা শক্তি বিকাশে সহায়ক হতে পারে।
1: রবিউল ইসলাম ময়েন, আপনি মূলত বাংলাদেশ বেতারের সহজলভ্যতা এবং উপযোগিতার কথাই বলেছেন। আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি। তবে যেহেতু ডাকবাক্স অনুষ্ঠানটি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কিত অনুষ্ঠান, অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে লিখবেন আশা করি পরবর্তীতে।
0: মঠবাড়িয়া পিরোজপুর থেকে ইমেল করেছেন কৃষ্ণ কর্মকার কৌশিক। বাংলাদেশ বেতারের জনপ্রিয় শাখা জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সকল অনুষ্ঠানের সাথেই আছি সবসময় এবং প্রচারিত অনুষ্ঠানমালার মাধ্যমে একটি সুন্দর জীবন গঠন করা সম্ভব বলে আমি বিশ্বাস রাখি। অনুষ্ঠান সমূহ হচ্ছে এসো গড়ি ছোট পরিবার, আমাদের কথা আমাদের গান, কথায় গানে সঙ্গীতমালা, ফোন ইন অনুষ্ঠান, গুণীজনের কথা, তারুণ্যের কণ্ঠ, সুখী সংসার এবং সাপ্তাহিক মতামত পরামর্শ জিজ্ঞাসাবাদের অনুষ্ঠান ডাকবাক্স, সবগুলোই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বলে আমি মনে করি।
1: কৃষ্ণ কর্মকার কৌশিক, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে প্রচারিত বেশিরভাগ অনুষ্ঠানের কথাই উল্লেখ করেছেন এবং এগুলো গুরুত্বপূর্ণ এবং উপকারী বলে আপনি মত প্রকাশ করেছেন। আপনার মতের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা ডাকবাক্স, প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আমাদেরকে ইমেল করার জন্য আমাদের ইমেলের আইডি জানিয়ে দিচ্ছি, betarphnc1207@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার। আবারও ইমেল থেকে পড়ছি। ইমন আহমেদ দুলাল সাটুরিয়া মানিকগঞ্জ থেকে ইমেল করেছেন, লিখেছেন, আমি বাংলাদেশ বেতার ঢাকার জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের একজন নিয়মিত শ্রোতা। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল অনুষ্ঠানের গত 5ই আগস্ট বিকেল 4টায় এসুগুড়ি ছোট পরিবার অনুষ্ঠান থেকে প্রচারিত হল খুবই গুরুত্বপূর্ণ একটি নাটক। এই নাটকটি শুনে আমার অনেক ভালো লাগলো। নাটকটি শেষে একটি স্বাস্থ্যগত মা ও শিশু স্বাস্থ্য এবং শিশু শ্রম বন্ধের মিশ্রিত গানটি অনেক ভালো লাগলো। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত অনুষ্ঠানের মাধ্যমে জনসাধারণ এবং গ্রামের প্রান্তিক জনগণের মাঝে জনসচেতনতা তৈরিতে দিন রাত নিরলস কাজ করে যাচ্ছে। শিশু শ্রম বন্ধ, বিভিন্ন রোগ থেকে নিরাপদ থাকা, অনিয়মিত গর্ভধারণ, মা ও শিশুর স্বাস্থ্য, গর্ভকালীন মায়েদের পরিচর্যা, বাল্যবিয়ে প্রতিরোধ, মা ও শিশু স্বাস্থ্য ঝুঁকি, পরিবার গঠনের দীর্ঘস্থায়ী পদ্ধতি, মা ও শিশুর পুষ্টিকর খাবার গ্রহণ থেকে ছেলে মেয়েদের বয়সন্ধিকালের নানান দিক নির্দেশনা, ঋতুবদলের বিভিন্ন রোগ প্রতিরোধ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে সকল অনুষ্ঠানে। এই সেলের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রতিটি নাগরিক উপকৃত হচ্ছি।
1: ইমন আহমেদ দুলাল, আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের একজন নিয়মিত শ্রোতা এবং কি কি বিষয়ে আপনি শুনছেন এবং কিভাবে উপকৃত হচ্ছেন তা আপনি জানিয়েছেন। আশা করি নিয়মিত শুনবেন এবং অন্য শ্রোতারাও শুনবেন, সবাই উপকৃত হবেন, এটাই আমাদের প্রত্যাশা।

0: বন্ধুরা, এবারে জানাবো এ সপ্তাহে সেরা চিঠির কথা। এ সপ্তাহে সেরা চিঠি আমরা ইমেল থেকে নির্বাচিত করেছি। লিখেছেন আশিকুল ইসলাম নাইম চকরিয়া কক্সবাজার থেকে।
1: কক্সবাজার চকরিয়ার শ্রোতা বন্ধু আশিকুল ইসলাম নাইম, আপনি আমাদের কাছে একটি ইমেল পাঠিয়েছেন। এই ইমেলটি এ সপ্তাহে সেরা চিঠি হিসেবে নির্বাচিত হয়েছে। আমরা ইমেল থেকেই পড়ে শোনাচ্ছি।
0: বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল মানে হলো একটি পরিবার, যেখানে আপনারা অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মনের জখমেও মলম লাগিয়ে দেন। যখন কোন শ্রোতা স্বাস্থ্য নিয়ে বিপদে পড়ে, টেনশনে ভোগে, কিংবা সাধারণ জ্বর সর্দি থেকে শুরু করে পুষ্টি পরিচ্ছন্নতা মানসিক শান্তি নিয়ে প্রশ্ন করে, তখন আপনাদের দেওয়া সহজ পরামর্শগুলো হাজারো ঘরে পৌঁছে যায়। ডাক্তারের কাছে যাওয়ার আগে যে ভরসার কথাগুলো দরকার আপনারা ঠিক সেটাই দেন। গ্রামের মা, স্কুলের ছাত্র, প্রবাসী ভাই সবাই আপনাদের কথা শুনে উপকৃত হয়। ডাকবাক্স অনুষ্ঠানে শুধু চিঠি বা ইমেল পড়েই শেষ করা হয় না, এখানে তথ্য দিয়ে, উত্তর দিয়ে মন ভালো করে দেওয়া হয়। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রয়োজনের সময়ে সঠিক পরামর্শ দিয়ে জীবন বাঁচাতেও সাহায্য করে। এই জন্য জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো শুধুই অনুষ্ঠান নয়, এটি এক ধরনের সেবা। আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসা আর দায়িত্ববোধের জন্যই প্রতিদিন হাজারো মানুষ রেডিওর ভলিউম বাড়িয়ে অপেক্ষা করে। আপনারা আছেন বলেই মনে হয় দেশটা এখনো অনেক উষ্ণ, অনেক আপন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এভাবেই
1: সবসময় থাকবেন ইসলামের সাথে, তো লিখবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
0: আবারও ইমেল থেকে পড়ছি। মাদারগঞ্জ জামালপুর থেকে ইমেল করেছেন বিপ্লব খান। লিখেছেন, আমি বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের নিয়মিত শ্রোতা, প্রতিটি অনুষ্ঠানে নিয়মিত যুক্ত থাকি। সুখী সংসার, আপনি কেমন আছেন, এসগরি ছোট পরিবার, তারুণ্যের কণ্ঠ, কথা গানে সঙ্গীতমালা থেকে ডাকবাক্স সবই শুনছি নিয়মিত।
1: অনেক ধন্যবাদ বিপ্লব খান, আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের

0: নয়, এটি এক ধরনের সেবা। আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসা আর দায়িত্ববোধের জন্যই প্রতিদিন হাজারো মানুষ রেডিওর ভলিউম বাড়িয়ে অপেক্ষা করে। আপনারা আছেন বলেই মনে হয় দেশটা এখনো অনেক উষ্ণ, অনেক আপন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এভাবেই
1: সবসময় থাকবেন এই সেলের সাথে, নিয়মিত লিখবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
0: আবারও ইমেল থেকে পড়ছি, মাদারগঞ্জ জামালপুর থেকে ইমেল করেছেন বিপ্লব খান। লিখেছেন, আমি বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের নিয়মিত শ্রোতা, প্রতিটি অনুষ্ঠানে নিয়মিত যুক্ত থাকি। সুখী সংসার, আপনি কেমন আছেন, এসগরি ছোট পরিবার, তারুণ্যের কণ্ঠ, কথায় গানে সঙ্গীতমালা থেকে ডাকবাক্স সবই শুনছি নিয়মিত।
1: অনেক ধন্যবাদ বিপ্লব খান, আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের
0: সমনুষ্ঠান। খুব ইচ্ছে হয়েছিল কাকার সঙ্গে একটি ছবি তুলব, কিন্তু আমার মোবাইলে চার্জ ছিল না আর কাকার মোবাইলটি ছিল বাটন ফোন, তাই মুহূর্তটি ক্যামেরায় নয় মনের ক্যামেরায় ধরে রাখলাম। মতিন কাকা ঢাকায় রিক্সা চালান, সেদিন একজন রোগী নিয়ে সোহরাওয়ার্দী মেডিকেলে এসেছিলেন। বাড়ি

0: পুষ্টি সেলের নিয়মিত শ্রোতা, প্রতিটি অনুষ্ঠানে নিয়মিত যুক্ত থাকি। সুখী সংসার, আপনি কেমন আছেন? এসো করি ছোট পরিবার, তারুণ্যের কণ্ঠ, কথা গানে সঙ্গীতমালা থেকে ডাকবাক্স সবই শুনছি নিয়মিত।
1: অনেক ধন্যবাদ বিপ্লব খান, আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের
0: সমনুষ্ঠান। খুব ইচ্ছে হয়েছিল কাকার সঙ্গে একটি ছবি তুলবো, কিন্তু আমার মুখে চার্জ ছিল না আর কাকার মোবাইলটি ছিল বাটন ফোন, তাই মুহূর্তটি ক্যামেরায় নয় মনের ক্যামেরায় ধরে রাখলাম। মতিন কাকা ঢাকায় রিক্সা চালান, সেদিন একজন রোগী নিয়ে সোহরাওয়ার্দী মেডিকেলে এসেছিলেন। বাড়ি অনেক অনুষ্ঠান যা আমি শুনতে কখনোই বাদ দিই না। সুখের ঠিকানা অনুষ্ঠানে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা অনেক ভালো লেগেছে। বেতার কার্টুন শুনলে অল্প কথায় অনেক তথ্য জানতে পারি, তাই ধন্যবাদ।
1: মোহাম্মদ জুয়েল মিয়া, অনেক ধন্যবাদ, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সুখের ঠিকানা অনুষ্ঠান শুনেছেন এবং ভালো লাগার কথা আমাদেরকে জানিয়েছেন। আশা করি নিয়মিত শুনবেন এবং নিয়মিত লিখবেন।
0: সুলতান শাহী গোপালগঞ্জ থেকে ফয়সাল আহমেদ শিপন। 8ই আগস্ট প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে মা ও শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে প্রাতিষ্ঠানিক প্রসবের প্রয়োজনীয়তা বিষয়ে পরিবেশনাটি শুনে আমরা ভীষণ উপকৃত হয়েছি। সুলতান শাহী গোপালগঞ্জের আরেক বন্ধু আফিয়া খানম জুলি। 9ই আগস্ট প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে গর্ভনিরোধক ব্যবহারের শারীরিক ও সামাজিক উপযুক্ততা, এই বিষয় নিয়ে পরামর্শগুলি সময় উপযোগী ও তথ্য সমৃদ্ধ ছিল। আরও একজন বন্ধু তাসলিমা খানম সুমি সুলতান শাহী গোপালগঞ্জের, তিনি লিখেছেন 11ই আগস্ট প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে গর্ভধারণের পূর্ব কাউন্সিলিং, এই বিষয়ে পরামর্শগুলি ব্যতিক্রমী ছিল।
1: গোপালগঞ্জের তিনজন শ্রোতা বন্ধু যারা মধুমতি বেতার শ্রোতা ক্লাবের সদস্য, আপনারা তিনজনই জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানটি শুনেছেন এবং আপনাদের মতামত জানিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। ফয়সাল আহমেদ শিপন, আফিয়া খানম জুলি এবং তাসলিমা খানম সুমি, আপনাদেরকে।
0: মোবারক হোসেন ফণী সাগরদিঘি ট্যাঙ্গেল থেকে। কথা গানে সঙ্গীতমালা, আমাদের কথা আমাদের গান এবং নাটক আগের মতো প্রচারের ব্যবস্থা নেবার জন্য অনুরোধ জানাচ্ছি।
1: মোবারক হোসেন ফণী, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো সম্পর্কে যে মতামত জানিয়েছেন এবং প্রস্তাব রেখেছেন তা সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে।
0: আলী আহমেদ আরিফ সাপাহার নওগাঁ থেকে। আপনার ইমেইলে আপনি লিখেছেন, 10ই আগস্ট সুখী সংসার অনুষ্ঠান শুনলাম, ওই দিন সুখী সংসার অনুষ্ঠানে গুণীজনের কথা পর্বে সাক্ষাৎকার শুনলাম, অনেক সুন্দর ছিল সাক্ষাৎকারটি। আরেকটি ইমেইলে আপনি লিখেছেন, 11ই আগস্ট কথা গানে সঙ্গীতমালা শুনলাম, যেখানে বিভিন্ন ধরনের শ্রোতাদের অনুরোধে জনসংখ্যার গান প্রচার করা হয়।
1: অনেক অনেক ধন্যবাদ আলী আহমেদ আরিফ, আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনেন এবং প্রতি সপ্তাহেই মতামত জানিয়ে লিখে থাকেন, এ সপ্তাহেও আমরা আপনার ইমেইল পেয়েছি, অনেক শুভকামনা আপনার জন্য। অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আজ হাতে আর সময় নেই। প্রতি রবিবারের আয়োজন সুখী সংসার অনুষ্ঠানে ডাকবাক্সে আবারও কথা হবে আগামী সপ্তাহে একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিয়মিত শুনবেন আমাদের অনুষ্ঠান এবং মতামত জানিয়ে লিখবেন আশা করি।
0: বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন আমাদের সবসময়ের প্রত্যাশা। সচেতন থাকুন, অন্যকেও সচেতন জীবনযাপনে উৎসাহী করে তুলুন। অনেক অনেক শুভকামনা জানিয়ে বিদায় বলছি। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরী।

সরকার বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলন হিসেবে গ্রহণ করেছে। আসুন আমরাও এই আন্দোলনে অংশ নিই এবং বৃক্ষরোপণ অভিযানকে সার্থক করে তুলি। বৃক্ষ নিধন একটি সামাজিক অপরাধ। যত বেশি গাছ কাটবেন পরিবেশের ভারসাম্য তত বেশি নষ্ট হবে। পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া মানে আমার আপনার সকলের জীবন বিপন্ন হওয়া। আসুন যত্রতত্র গাছ কাটা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকি। বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। কিশোরগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈদেশিক মুদ্রা অর্জন করতে দেশের মৎস্য সম্পদের নতুন বাজার খুঁজে বের করার আহ্বান। অন্য কোন দেশের মতো নয়, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে তৈরি করতে চায় বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় ঐক্যের অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর ওলি আহমদ বীরবিক্রমের প্রার্থিতা বৈধ ঘোষণা। দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। রাশিয়া এবং ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষে নিহত 15। এবং অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ফরম্যাটে প্রথমবারের মতো স্বাগতিকদের বিপক্ষে 9 উইকেটের ঐতিহাসিক জয় তুলে নিল বাংলাদেশ, প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান মৎস্যখাতকে সমৃদ্ধ করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন বাজার খুঁজে বের করার জন্য দেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধনকালে একথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। প্রতিপাদ্যে রোববার দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্যপক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে 13টি ক্যাটাগরিতে 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মৎস্য সম্পদ রক্ষায় নদী নালা খাল বিলে প্লাস্টিক সহ আবর্জনা না ফেলার আহ্বান জানান।
3: বিভিন্ন রকম টিস্যু পেপার, প্লাস্টিক, পানির বোতল এইসবের কারণে ধীরে ধীরে এই জলাশয়গুলোর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। মাছকে যদি আমরা বাঁচাতে চাই, আসুন একই সাথে আমাদেরকে আমাদের পরিবেশের প্রতিও খেয়াল রাখতে হবে, আমাদেরকে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। আমরা যদি পরিবেশকে রক্ষা করতে পারি, আমরা যেমন একটি সুস্থ পরিবেশের মধ্যে বসবাস করতে পারবো, একইভাবে আমাদের মৎস্য
2: উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,
3: মাছ ধরা, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ এবং বিক্রয়, এই পুরো প্রক্রিয়ায় বহু মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর আয় বাড়াতে মৎস্য খাতের অতুলনীয় ভূমিকা রাখছে। এ কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, সরকার সমগ্র বাংলাদেশে এরকম অনেক জলাশয় আছে, হাওর আছে, বিল আছে, পুকুর আছে, যেগুলি পরে রয়েছে বিনা কারণে। আমরা সিদ্ধান্ত করেছি এগুলোকে সংস্কার করার মাধ্যমে সরকারের পক্ষ থেকে আমরা এগুলোতে মাছের পোনা ছাড়তে চাই।
2: এর আগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন তারেক রহমান। এ সময় সেখানে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, পতিত স্বৈরাচারের কারণে দেশে বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে, কিন্তু এ সময় ধৈর্য ধারণ না করে একটি মহল রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, বলেন প্রধানমন্ত্রী।
4: এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান্ড অপরিকল্পিত পরিকল্পনার জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয়, ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে।
2: আসন্ন জাতীয় সংসদের অধিবেশনে সরকার দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করতে আগামী 10 বছরের পরিকল্পনা তুলে ধরবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রী কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: এদিকে বিকেলে কিশোরগঞ্জ পৌরসভায় পুরাতন স্টেডিয়াম মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন ইমাম সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করেন। অনুষ্ঠানে তিনি 10 জন নারীর হাতে ফ্যামিলি কার্ড, নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা সহায়তার চেক এবং ধর্মীয় নেতাদের মাঝে চলতি মাসের সম্মানী বিতরণ করেন। তারেক রহমান ল্যাপটপের বোতাম টিপে অনলাইনে কিশোরগঞ্জের সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের মোট 457 জন ভাতাভোগীর মাঝে চলতি মাসের ফ্যামিলি কার্ডের অর্থ প্রেরণ করেন। এ সময় সমবেত জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অন্য কোন দেশের মতো নয়, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে তৈরি করতে চায় বর্তমান সরকার। প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্য পরিবর্তন করাই তার সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, বিএনপির রাজনীতি হল জনগণকে আত্মনির্ভরশীল করে তোলা।
3: দেশের প্রত্যেকটি নাগরিককে যদি আমরা আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে না পারি, দেশের প্রত্যেকটি নাগরিককে যদি অর্থনৈতিকভাবে আমরা আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে না পারি, তাহলে কখনোই আমরা দেশকে গড়ে তুলতে পারবো না। আপনারা দেখেছেন, আমরা মেধাবী বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করেছি, অর্থাৎ সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে আমরা রাষ্ট্রের সহযোগিতা পৌঁছে দিতে চাচ্ছি, যাতে করে তারা ধীরে ধীরে বেড়ে উঠতে পারে, যাতে করে তারা আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে পারে।
0: বিএনপির এই রাজনীতিকে অব্যাহত রাখতে দেশে আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখা একান্ত আবশ্যক উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের উন্নয়নে সরকারের গৃহীত উদ্যোগগুলো কোন মহল যেন বিশৃঙ্খলা সৃষ্টি করে ব্যাহত করতে না পারে, সেজন্য সকলকে সচেতন থাকতে হবে। তিনি জনগণকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দেওয়ারও আহ্বান জানান। ইমাম মুয়াজ্জিনদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,
3: যে আমরা এখানে বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব সাহেব সহ অন্যান্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন তাদেরকে আমরা সহযোগিতা করেছি এখানে রাষ্ট্রের পক্ষ থেকে। কেন সহযোগিতা করেছি? তারাও সমাজের একটি বিরাট অংশ, তারা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কাজে এই মানুষগুলোকেও আমরা চাই তারাও অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হয়ে থাকুক, গড়ে উঠুক, তাদেরকে আমরা পিছনে ফেলে রাখতে পারি না। সমাজের এই মানুষগুলোর জন্য আমরা সেই জন্য এই ভাতার ব্যবস্থা করেছি।
0: বর্তমান সময় দেশ গড়ার সময় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের 20 কোটি মানুষকে এই দেশ পুনর্গঠনে একসাথে কাজ করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে তার সরকারের নেওয়া উদ্যোগগুলো তুলে ধরেন তিনি। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ করেন এবং সেখানে উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও অতিরিক্ত পররাষ্ট্র সচিব এ কে এম শহীদুল করিম। তিনি বলেন, সার্বভৌমত্ব, সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে প্রতিবেশী সহ অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ফার্স্ট নীতি অনুসরণ করে যাবে। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ড অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে। আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে রাষ্ট্রপতি

0: নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করেন। উল্লেখ্য, আগামী 20 আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে উল্লেখ করে বলেছেন, এ কার্যক্রম পর্যায়ক্রমে প্রতিটি জেলা ও উপজেলায় সম্প্রসারণ করা হবে। তিনি আজ বরিশালের কাশীপুর ইচ্ছাকাঠি এলাকায় বরিশাল বিভাগীয়
1: ইঞ্জিনিয়ারিং এর পিছনে, অবকাঠামোগত ইঞ্জিনিয়ারিং এর পিছনে এর সফট পাওয়ার এবং সফট সার্ভিস ক্যাপাসিটিটা কতটুকু আমরা দিতে পারছি, তৈরি করতে পারছি, তার উপরে নির্ভর করবে। সম্ভবত প্রচলিত প্রতিষ্ঠানের মধ্যে এই প্রথম তথ্য কমপ্লেক্স এর মাধ্যমে আমরা এই ধরনের সফট সার্ভিস।
0: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন গণযোগাযোগ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, অপতথ্য ও ভুল তথ্য প্রতিরোধে এবং সঠিক তথ্য ও আধুনিক প্রযুক্তি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বরিশাল বিভাগীয় এই আধুনিক তথ্য কমপ্লেক্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাকাত হোসেন বলেছেন, স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী 3 বছরের মধ্যে দেশের সব 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 151 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। বিগত সরকারের স্বাস্থ্যখাতের অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন,
4: গত 17 বছর ফ্যাসিস্ট সরকার আমলে চিকিৎসা খাতকে মারাত্মকভাবে অবহেলা করা হয়েছে, সকল খাতেই লুটপাট করা হয়েছে।
3: তিনি বলেন, বর্তমান সরকার দেশে বিনিয়োগ কাজে লাগিয়ে মুনাফা নিজ দেশে ফেরত নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করেছে। লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ডিজিটাল রূপান্তর, প্রযুক্তি উন্নয়ন এবং সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে তার দেশ অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহযোগিতা বিনিময়ে আগ্রহী। ছুরি ইউনিয়নের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙামাটি খাগড়াছড়ি মহাসড়কে একটি যাত্রীবাহী পিক আপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। দেশে আজ সকাল 8টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদে আজ এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী তারিক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার পূর্ণ করেছে 180 দিন। এই 6 মাসে নাগরিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবখানে ফিরেছে শৃঙ্খলা, বন্ধ হয়েছে মব সংস্কৃতি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: সরকারের প্রথম 6 মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি ছিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সেবামুখী পুলিশিং নিশ্চিত করা। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণার পাশাপাশি জোর দেওয়া হয়েছে প্রযুক্তিভিত্তিক ট্র্যাকিং ও দ্রুত রেসপন্স ব্যবস্থার উপর। মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে নেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। দায়িত্ব নেওয়ার পরই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন তার কঠোর অবস্থানের কথা।
6: বিভিন্ন কারণে শুধু পুলিশ কেন, এমন কোন প্রতিষ্ঠান নাই যেটা ধ্বংসপ্রাপ্ত হয় নাই, সেই একটা ধ্বংসস্তূপ থেকে আমরা উঠে দাঁড়ানোর চেষ্টা করি।
5: শুধু অভ্যন্তরীণ শৃঙ্খলা নয়, মাদকের বিস্তার রোধে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া সড়কে দুর্ঘটনা কমাতে এবং ট্রাফিক ব্যবস্থার সুশৃঙ্খল পরিচালনায় চালু করা হয়েছে ডিজিটাল নজরদারি। আইন শৃঙ্খলার সার্বিক সুরক্ষায় আরো কিছু চ্যালেঞ্জ থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই পদক্ষেপগুলো নাগরিক মনে আশার সঞ্চার করেছে। তারা বলছেন, সরকারের 180 দিনেই মব সংস্কৃতি বন্ধ করতে পেরেছে সরকার।
7: এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, এই সরকার অবশ্যই আগামী 5 বছরে যথেষ্ট সফল একটি সরকার হবে।
8: এই যে রাজনৈতিক স্থিতিশীলতা, এটা বজায় থাকুক, সবার মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকুক।
9: এই মব সন্ত্রাসটা প্রায় শতভাগ আপনার নির্মূল হয়েছে।
5: ভবিষ্যতে পুলিশ আরো জনকল্যাণমুখী হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেক্স রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে রুশ হামলায় 8 নিহত হয়েছে। অন্যদিকে ইউক্রেনের হামলায় রাশিয়া 7 নিহত হয়েছে বলে রুশ কর্মকর্তারা জানান।

0: ইউক্রেনে অব্যাহত রুশ হামলায় কিয়েভের একটি বাজার আগুনে ভস্মীভূত হয়। অন্যদিকে মস্কোর গভর্নর জানান, রাতভর তার অঞ্চল লক্ষ্য করে সাম্প্রতিক সময় সবচেয়ে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। হাঙ্গেরির একটি মহাসড়কে পোল্যান্ডের একটি বাস উল্টে গিয়ে 12 জন নিহত এবং অন্তত 10 জন আহত হয়েছে। বুদাপেস্টের পূর্বাঞ্চলে আজ এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাসটি সার্বিয়া থেকে 57 জন যাত্রী ও 2 জন চালক সহ পোল্যান্ডের দিকে যাচ্ছিল। খেলার খবর ক্রিকেট। ডারউইনে প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে 9 উইকেটে পরাজিত করে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের গৌরব অর্জন করেছে। আজ টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 57 রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র 1 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ক্যাঙ্গারুর দেশে লাল সবুজের উল্লাস, ক্রিকেট বিধাতার তুলিতে আজ অস্ট্রেলিয়ার মাটিতে আঁকা হল এক কালজয়ী মহাকাব্যিক বিজয় গীতি। ডারউইনের টিআইও স্টেডিয়ামে স্বাগতিক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে 9 উইকেটের বিশাল ব্যবধানে গুড়িয়ে দিয়ে ঐতিহাসিক প্রথম টেস্ট জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ক্যাঙ্গারু ব্যাটসম্যানরা বাংলাদেশি পেসারদের আগুনের গোলার সামনে বালির বাঁধের মতো ভেসে যায়। বাংলাদেশের তরুণ পেস তুরফান হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং নৈপুণ্য প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র 198 রানে। আগুন ছড়ানো বোলিংয়ে 55 রানে 6টি উইকেট শিকার করে ম্যাচের সুর বেঁধে দেন এই গতিদানব। জবাবে ব্যাট হাতে রচিত হয় নতুন ইতিহাস। ডারউইনের 22 গজে বাংলাদেশ গড়ে রানের সুরম্য প্রাসাদ। বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ার সেরা ও চোখ ধাঁধানো অনবদ্য এক শতক হাঁকান তরুণ তুর্কি তানজিদ হাসান। তাকে যোগ্য সঙ্গ দিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে আসে গুরুত্বপূর্ণ 84 রান এবং মেহেদী হাসান মিরাজের দাপুটে 65 রান বাংলাদেশকে পৌঁছে দেয় 426 রানের পাহাড় চূড়ায়। 228 রানে পিছিয়ে থেকে

0: রানে আগুন ছড়ানো বোলিংয়ে 55 রানে 6টি উইকেট শিকার করে ম্যাচের সুর বেঁধে দেন এই গতি দানব। জবাবে ব্যাট হাতে রচিত হয় নতুন ইতিহাস। ডারউইনের 22 গজে বাংলাদেশ গড়ে রানের সুরম্য প্রাসাদ। বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের ক্যারিয়ার সেরা ও চোখ ধাঁধানো অনবদ্য এক শতক হাঁকান তরুণ তুর্কি তানজিদ হাসান। তাকে যোগ্য সঙ্গ দিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে আসে গুরুত্বপূর্ণ 84 রান এবং মেহেদী হাসান মিরাজের দাপুটে 65 রান বাংলাদেশকে পৌঁছে দেয় 426 রানের পাহাড় চূড়ায়। 228 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় অভিষেক দীর্ঘ 2 দশক এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারালো লাল সবুজের বাংলাদেশ। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন পরের টেস্টেও বাংলাদেশ ভালো খেলবে এবং সিরিজ জয়ের এই সম্ভাবনাকে সাফল্যের রূপ দেবে। এদিকে আজ রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তৃতীয় শেষ একদিনের ক্রিকেট ম্যাচে মালয়েশিয়াকে 237 রানে পরাজিত করে হোয়াইট ওয়াশের মাধ্যমে 3-0 সিরিজ জিতেছে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্ধসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। কিশোরগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈদেশিক মুদ্রা অর্জন করতে দেশের মৎস্য সম্পদের নতুন বাজার খুঁজে বের করার আহ্বান। অন্য কোন দেশের মতো নয়, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে তৈরি করতে চায় বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় ঐক্যের অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রমের প্রার্থিতা বৈধ ঘোষণা। এবং দেশে প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। খবর শেষ হলো।
2: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছে মোহাম্মদ আব্দুল্লাহ। এখন থেকে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ তাদের অনলাইন ব্যাংক অ্যাকাউন্টে যথাসময়ে পৌঁছে যাবে। অর্থাৎ শিক্ষকরা কোন প্রকার ভোগান্তি ও মধ্যস্বত্বভোগীর যন্ত্রণা ছাড়াই যার যার ব্যাংক হিসেবে এই সুবিধার টাকা পাবেন। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে এই প্রক্রিয়ার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষকদের আশ্বাস দেন বর্তমান সরকার রাষ্ট্রপরিচালনার দায়িত্বে থাকাকালে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না। উল্লেখ্য, ওই অনুষ্ঠানের মাধ্যমে দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত 70,119 জন শিক্ষক শিক্ষিকা 2022 সালের পর অর্থাৎ দীর্ঘ 4 বছর পর সরকারি দুটি ফান্ডে জমানো ফান্ডের একটি অংশ ফেরত পেয়েছেন। শিক্ষকদের এই অর্থ জমা ছিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ডে। ফান্ড দুটি থেকে এই অর্থ সরাসরি বেসরকারি শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এই পর্যায়ে সরকার শিক্ষক ও কর্মচারীদের পেনশন ও কল্যাণ সুবিধা বাবদ 2,035,86,00,000 টাকা বরাদ্দ রাখে। উল্লেখ্য, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী উদ্যোগে 1991 সালে বেসরকারি শিক্ষক শিক্ষিকা প্রতিষ্ঠান ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং 2002 সালে অবসর সুবিধা বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি প্রথমে 14 কোটি টাকা বরাদ্দ দিয়ে পর্যায়ক্রমে 89 কোটি টাকার ফান্ড গঠন করে এই তহবিলের সুদৃঢ় ভিত্তি স্থাপন করেন। শিক্ষকদের প্রাপ্য টাকা তুলতে হয়রানির তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষক সমাজ যারা নীতি নৈতিকতা আর আদর্শের বাণী শিখিয়ে লাখো কোটি শিক্ষার্থীকে বড় করে তোলেন, তাদেরকে যদি ঘুষ দিয়ে টাকা তুলতে হয় বা অফিসে ঘুরে ভোগান্তি পোহাতে হয়, সেটি শুধু শিক্ষকদের হয়রানি নয় বরং জাতির দীনতা ও হীনতারই প্রকাশ। প্রধানমন্ত্রী বলেন, এটি বিবেচনা

0: নিয়েই সরকার কোনো প্রকার ভোগান্তি ছাড়াই অনলাইন ব্যাংকে শিক্ষকদের পাওনা টাকা পাঠানোর উদ্যোগ নিয়েছে। এটি একটি কঠিন বাস্তবতা যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে প্রকট অর্থনৈতিক অস্থিতিশীলতার মুখোমুখি, যেখানে মাসিক পেমেন্ট অর্ডার বা এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকা প্রতিষ্ঠানের শিক্ষকরাই বেতন পাচ্ছেন বিলম্বে, উৎসব বোনাস বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা পাচ্ছেন নামমাত্র, সেখানে এমপিওভুক্ত নয় এমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীদের অবস্থা তো আরও শোচনীয়। এই শিক্ষকরা বছরের পর বছর ধরে ক্লাসে পাঠদান করে আসছেন, কিন্তু নিজ পরিবারের ন্যূনতম ভরণ পোষণের জন্য প্রয়োজনীয় বেতনটাও পাচ্ছেন না। অন্যদিকে অবসরে যাওয়া শিক্ষকরা তাদের পেনশন ও কল্যাণ সুবিধার জন্য বছরের পর বছর এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরছেন, উৎকোচ দিচ্ছেন আর মধ্যস্বত্বভোগীদের কাছে প্রতারিত হচ্ছেন। অথচ এই সুবিধা ওইসব শিক্ষকদের ন্যায্য প্রাপ্য, যেটি তাদের মাসিক বেতন থেকে কেটে রাখা হত। সরকার তাদের সুবিধার একটি অংশ গতকালই শিক্ষকদের ব্যাংক হিসাব নম্বরে পাঠিয়ে দিয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান এই আশ্বাস দিয়েছেন, তার সরকার যতদিন ক্ষমতে থাকবে এই সুবিধা বহাল থাকবে। কোনো ভোগান্তি ছাড়াই বেসরকারি শিক্ষকরা তাদের পেনশন ও কল্যাণ সুবিধার অর্থ পেয়ে যাবেন নিজেদের ব্যাংক হিসেবে অনলাইনে। সরকারের এই পদক্ষেপ ও প্রধানমন্ত্রীর আশ্বাস অবশ্যই শিক্ষকদের জন্য একটি বড় স্বস্তির বিষয়, যারা দীর্ঘদিন ধরে এই ভোগান্তির শিকার। এই শিক্ষকরা পেনশন ও কল্যাণ সুবিধার অর্থ সময়মতো পেতে সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে অবসরকালীন সুবিধার টাকা বণ্টনের জটিলতার বিষয়টি উল্লেখ করে বলেন, পতিত পরাজিত ও বিতাড়িত ফ্যাসিবাদী সরকার ব্যাংক বিমাসহ প্রতিটি সেক্টরের মতো শিক্ষকদের এই দুটি তহবিল থেকেও লুটপাট চালিয়েছিল। বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকা সত্ত্বেও শিক্ষক শিক্ষিকাদের দুরবস্থা বিবেচনা করে বিশেষ ব্যবস্থায় আজ তাদের টাকা পরিশোধের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে স্বীকৃত সমাজ গড়তে শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে দিয়ে বলেন, শিক্ষকতা হচ্ছে একমাত্র পেশা যা অন্য সব পেশার সৃষ্টি করে। কাজে একজন শিক্ষক প্রচলিত নিয়মে অবসরে গেলেও শিক্ষক হিসেবে তাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। সমাজ ও রাষ্ট্রের ধর্মীয়, সামাজিক এবং পারিবারিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শিক্ষকদের ভূমিকা সর্বজনগ্রাহ্য। শিক্ষকরা জীবনের শেষ দিন পর্যন্ত যেন এই সমাজে আলোকবর্তিকা হিসেবে ভূমিকা রাখেন, প্রধানমন্ত্রী সেই প্রত্যাশাই ব্যক্ত করেন। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী পূর্ণ চন্দ্র মণ্ডল, কথা লিখেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম।

দেশাত্মবোধক গান শুনলেন। আর এই গানটির সাথে আজকের মতো মিডিয়াম ওয়েভের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন FM 88.8 মেগাহার্সে NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান।

দেশাত্মবোধক গান শুনলেন। আর এই গানটির সাথে আজকের মতো মিডিয়াম ওয়েভের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন FM 88.8 মেগাহার্সে NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান।

দেশাত্মবোধক গান শুনলেন। আর এই গানটির সাথে আজকের মতো মিডিয়াম ওয়েভের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ বেতার খুলনা